অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে, নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে, জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে, মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে, অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে, যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল কর্মে শান্ত তোমার ছন্দ, চরণ পন্থে মমচিত নিঃস্পন্দিত করো হে, নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে, অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে। বন্ধুরা, আজ কবিতা শুনছি গীতাঞ্জলি, যে কাব্যগ্রন্থ বিশ্ব সাহিত্যের অঙ্গনে ভারতকে এক বিশেষ স্থান গ্রহণ করতে সাহায্য করেছিল। হ্যাঁ, এসেছিল এদেশের প্রথম নোবেল পুরস্কার কবিগুরুর হাত ধরে। আজ তাঁরই গানগুলি শুনছি, আর এই কবিতার লাইনগুলি, গানের সুরগুলি আমাদের মনকে স্পর্শ করে দিচ্ছে আজকের ভোরে। আর সারাদিন হয়তো অনেক পরিশ্রম যাবে আপনার, কিন্তু তারই মাঝখানে এই গানগুলি শুনতে শুনতে মনে হয় আমরা প্রত্যেকেই আমাদের জীবনের পরম পাওয়াকে স্পর্শ করছি। হ্যাঁ, এ আমাদেরই কথা, আমাদেরই অনুভূতির কথা। চলুন শুনে নিই আরও একটি রবীন্দ্রসঙ্গীত।

স্টুডিওর ঘড়ি বলছে এখন সময় ভোর 5:40 হয়ে 20 সেকেন্ড, আর সামান্য কিছুক্ষণ রয়েছি আপনাদেরই সঙ্গে। কিন্তু তারই মাঝখানে আজ তাঁর সৃষ্টি দিয়েই তাঁর অনুষ্ঠান করছি, এ যেন গঙ্গা জলে গঙ্গা পুজো। কিন্তু মনে হয় হ্যাঁ, তিনি আমাদের সকল অনুভূতির কথা আমাদের অনেক আগেই যেন জেনে ফেলেছিলেন। তাই তো বারে বারেই জীবনের কোনো বিপর্যয়ের দিনে, কোনো আনন্দের দিনে, কোনো উৎসবের দিনে, উৎসাহের দিনে কবিগুরুরই শরণাপন্ন হতে হয় আমাদের। চলুন আবারও গীতাঞ্জলি থেকে একটু পাঠ করি। প্রেমে প্রাণে গানে গন্ধে আলোকে পুলকে প্লাবিত করিয়া নিখিল দুলকে ভুলকে তোমার অমূল অমৃত পড়িছে ঝরিয়া দিকে দিকে আজি টুটিয়া সকল বন্ধ মূরতি ধরিয়া জাগিয়া উঠে আনন্দ জীবন উঠিয়া নিবিড় সুধায় ভরিয়া চেতনা আমার কল্যাণ রস সরসে শতদোল সম ফুটিল পরম হরষে সব মধু তব তার চরণে তোমার ধরিয়া নীরব আলোকে জাগিল হৃদয় প্রান্তে উদার উষায় উদয় অরুণ কান্তি অলস আখির আবরণ গেল সরিয়া। আবারও একটি রবীন্দ্রসঙ্গীত শুনে নেবো।

তুমি নবনবরূপে এসো প্রাণে, এসো গন্ধে বরণে, এসো গানে, এসো অঙ্গে পুলকময় পরশে, এসো চিত্তে অমৃতময় হরষে, এসো মুগ্ধ মুদিত দুনয়নে। তুমি নবনবরূপে এসো প্রাণে, এসো নির্মল উজ্জ্বল কান্ত, এসো সুন্দর স্নিগ্ধ প্রশান্ত, এসো হে বিচিত্র বিধানে, এসো দুঃখে সুখে, এসো মর্মে, এসো নিত্য নিত্য সবকর্মে, এসো সকল কর্ম অবসানে, তুমি নবনবরূপে এসো প্রাণে। চলুন শুনি আরও একটি রবীন্দ্রসঙ্গীত।

আজ ধানের ক্ষেতের রৌদ্রছায় লুকোচুরি খেলা, নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ফেলা, আজ ভ্রমর হলে মধুর ক্ষেতে মধু খেতে উড়ে বেড়ায় আলোয় মেতে, আজ কিসের তরে নদীর চরে চখাচখির মেলা। ওরে যাব না আজ ঘরে রে ভাই, যাব না আজ ঘরে, ওরে আকাশ ভেঙে বাহিরকে আজ নেবরে লুট করে, যেন জোয়ার জলে ফেনার রাশি বাতাসে আজ ছুটছে হাসি, আজ বিনা কাজে বাজিয়ে বাসি কাটবে সকল বেলা। সত্যি গানটা শুনলেই মনে হয় যেন আমরা শৈশবে ফিরে গেছি। হ্যাঁ, গান না শুনে যদি কবিতার আকারেও শুনি তাহলেও মনে হয় শিশুপাঠ্য কোনো অংশ আবারও আমাদের মনের মাঝে ভেসে উঠেছে। চলুন শুনে নিই আবারও একটি রবীন্দ্রসঙ্গীত। শিল্পী দেবব্রত বিশ্বাস।

জীবনেরই সাগর থেকে এসেছে আজ বান, দাঁড় ধরে আজ বসরে সবাই, টান রে সবাই টান। বোঝা যত বোঝাই করি, করবরে পার দুঃখের তরি, ঢেউয়ের পরে ধরব পারি, যায় যদি চাক প্রাণ। আনন্দের সাগর থেকে এসেছে আজ বান, কে ডাকেটে পিছন হতে, কে করেটে মানা, ভয়ের কথা কে বলে আজ, ভয় আছে সব জানা। কোন সাপে কোন গ্রহের দোষে, সুখের ডাঙায় থাকব বসে, পালের রশি ধরব কষি, চলব গেয়ে গান। আনন্দের সাগর থেকে এসেছে আজ বান। যদি প্রতিদিন এভাবেই মনে করতে পারি, যদি প্রতিদিন এভাবেই ভাবতে পারি যে আনন্দের সাগর থেকে বান এসেছে, আমাদের জীবনটাকে নতুন আনন্দে, নতুন চিন্তায়, নতুন চেতনায় ভাসিয়ে নিয়ে যেতে, তাহলে জীবনটা অনেক সুন্দর সুমধুর হয়ে ওঠে। কবিগুরুর রচনার বিভিন্ন অংশ পাঠ করি মাঝে মধ্যেই, কখনো ছোট গল্প, কখনো কবিতা, কখনো কাব্যনাট্য, আর প্রতিটা অংশেই কোথাও কোথাও যেন মনে হয় এই অংশটি, আরে এ তো আমার জন্য লেখা হয়েছে। আর মনে হয় আপনাদের সকলেরই এই কথাটাই মনে হয় যে এটা আমার জন্য লেখা হয়েছে। কবিগুরু আমাদের সকলের মনের কথা বোধহয় আগেই জেনে ফেলেছিলেন, তাই তো তাঁর রচনা আমাদের কাছে এতটা আপন মনে হয়, এতটা কাছের মনে হয়, এতটা জীবনের সম্পৃক্ত মনে হয়। এ জীবনে আমরা অনেকগুলি দিন অতিবাহিত করি, আর প্রতিদিন প্রতি মুহূর্তে কোনো না কোনো অভিজ্ঞতা আমাদের সমৃদ্ধ করে। এই যেমন আজকের আনন্দধ্বনির অভিজ্ঞতা আমার কাছে খুব সুন্দর অভিজ্ঞতা, আমি এই সুন্দর অভিজ্ঞতাটুকু নিয়ে বাড়ি চলে যাব। এই যে আপনাদের গান শোনাতে পারলাম, আপনাদের কবিতা পাঠ করে শোনাতে পারলাম, এ আমার জীবনের এক পরম প্রাপ্তি। এই প্রাপ্তিটুকুর মাধুর্যকে হৃদয়ের অন্তঃস্থলে রেখে আজকে দিনের বাকি কাজগুলো সারব। আশা রাখব আপনার আপনাদের সকলের জীবনটাই একই রকমভাবে আনন্দে ভরে উঠবে। সকলের জীবন অনেক আনন্দে ভরে উঠুক, সকলের জীবন পূর্ণতা প্রাক, সকলের জীবনের দুঃখ মুছে যাক, সকলের জীবনেই বয়ে যাক আনন্দের প্লাবন। আর যদি দুঃখ আসে, আর যদি যন্ত্রণা আসে, আর যদি ব্যথা বেদনা আপনাকে ঘিরে ধরে, তাহলে সত্যি কথা বলছি রবীন্দ্র রচনাবলী খুলে একটু পাঠ করে নেবেন, দেখবেন মনটা আশ্চর্যভাবে ভালো হয়ে যাচ্ছে, দেখবেন মনটা আশ্চর্যভাবে যন্ত্রণা থেকে দূরে সরে যাচ্ছে। বিদায় বন্ধু আজকের মতন।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 এফএম গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 এফএম গোল্ডে।
2: সকাল মানে মিষ্টি সূর্য রোদে রানা গোনা, সকাল মানে নীল আকাশে পাখির গান শোনা, সকাল মানে ফুলে ফুলে প্রজাপতির নাচ, সকাল মানে প্রাণ জেগেছে আনাচে কানাচ, সকাল মানে চায়ে চুমুক এফএম গোল্ড অন করে বন্ধু তোমার দিনটি কাটুক গানের সুরে ভরে। সঙ্গে আছি সঙ্গী হয়ে তোমাদের তানিয়া, সুপ্রভাত জানিয়ে করছি শুরু প্রভাত বিনা।
1: প্রভাত বিনা

রোজ যেভাবে সকাল শুরু হয় আজও তার অন্যথা হয়নি। ঠিক 4:30 সময় যখন বেরিয়েছি তখন দিনের আলো ফুটে গেছে এবং আজ বৃহস্পতিবার ভেবেছিলাম অন্যরকমভাবে সকালটা শুরু করব। কিন্তু সব সময় আমরা যা ভাবি তা তো হয় না। যেমন আজ অনিবার্য কারণবশত যে সমস্ত গান আপনাদের শোনাবো বলে ভেবেছিলাম তার একটাও শোনানো হবে না। যে বিষয় নিয়ে আজ আপনাদের সঙ্গে গল্প করব ভেবেছিলাম তাও আজ হবে না। কিন্তু এই সব কিছু নাইয়ের মধ্যে হ্যাঁ তা নিয়ে জীবনে এগিয়ে চলাই তো আসল উদ্দেশ্য, আসল জয়, তাই না? তাই আজ হয়তো আপনাদের মনের মতো করে গান শোনাতে না পারলেও আমার বিশ্বাস যেভাবে প্রতিটি দিন আপনারা আমাদের সঙ্গে থাকেন আপনাদের ভালোবাসা আর শুভেচ্ছা নিয়ে, আজও তানিয়াকে নিজগুণে ক্ষমা করে সব রকম গানকেই ভালোবেসে নেবেন। আজকের বিষয় আসি। হ্যাঁ, আজ যেহেতু বৃহস্পতিবার ভেবেছিলাম যে মা লক্ষ্মীকে নিয়ে কোনো কথা বলবো, তাঁকে নিয়েই গান শোনাবো। ওই যে বললাম অনিবার্য কারণবশত সেই সমস্ত গান হয়তো আজ শোনাতে পারবো না। কিন্তু এই বিষয়ে পড়াশোনা করতে করতে কিছু গল্প তো আমাদের জানা, কিন্তু সেই গল্পের গভীরে যে গল্প থাকে সেটা সবসময় হয়তো আমাদের জানা হয়ে ওঠে না। সেই রকমই একটা গল্প কাল আমি হাতে পেলাম আর সেটাই আজ আপনাদের সঙ্গে ভাগ করে নেব। এমন একটা সময় ছিল যখন দেবতারা অমর ছিলেন না, তখন অসুরদের ভয়ে তাদের বড়ই দুঃখে দিন যেত। সকলের চেয়ে বেশি দুঃখের কথা এই ছিল যে যুদ্ধে সাংঘাতিক আঘাত পেলেও দেবতারা মরে যেতেন, কিন্তু অসুরদের যে গুরু শুক্রদেব, আচার্য শুক্রদেব, তিনি কিন্তু অসুরদের মরতে দিতেন না। কারণ শুক্রদেব সঞ্জীবনী মন্ত্র জানতেন, অর্থাৎ মরাকে বাঁচিয়ে দেওয়ার মন্ত্র, যেটা কাহিনী অনুযায়ী বলা হয় দেবতাদের যিনি গুরু মানে বৃহস্পতি তিনি তখনও পর্যন্ত জানতেন না। কাজেই অসুর মারা গেলে শুক্র তাদের

বাঁচিয়ে দিতেন, কিন্তু দেবতা মরলে বৃহস্পতি আর তাঁদের বাঁচাতে পারতেন না। কাজেই দেবতারা দেখলেন যে সঞ্জীবনী মন্ত্র তাঁদের না শিখলে আর চলছে না। এখন এই ভেবে তাঁরা বৃহস্পতির যিনি জ্যেষ্ঠ পুত্র অর্থাৎ কচ, তার নিকটে গিয়ে বললেন, কচ আমরা দুঃখে পড়েছি, তাই তোমার কাছে এসেছি, তোমাকে আমাদের একটু উপকার করতে হবে। কচ তখন দেবতাদের নমস্কার জানিয়ে বিনয়ের সঙ্গে বললেন, আমার সাধ্য হলে আমি তা অবশ্য করব, বলুন আমাকে কি করতে হবে। দেবতারা বললেন, ভৃগুর পুত্র সঞ্জীবনী বিদ্যা জানেন, তাহার নিকট গিয়ে সেই বিদ্যা তোমাকে শিখে আসতে হবে। কচ বললেন, ঠিক আছে, এ আর এমন কি কাজ, আমি এখনই তার কাছে যাচ্ছি। দানবদের রাজা বৃষপর্বার বাড়িতে তখন শুক্রাচার্য বাস করতেন। কচ দেবতাদের কাছে বিদায় নিয়ে সেখানে গিয়ে উপস্থিত হলেন। শুক্র তখন বৃষপর্বার কাছেই বসেছিলেন। কচ তাকে প্রণাম করে বললেন, মহাশয়, আমি অঙ্গিরার পুত্র, বৃহস্পতির পুত্র, আমার নাম কচ, আপনার শিষ্য হতে এসেছি। আপনি কৃপাপূর্বক অনুমতি করলে 1000 বছর আপনার সেবায় থেকে ব্রহ্মচর্য পালন করব। ভেবে দেখুন, আমরা একটা বছরই কত অস্থির হয়ে যাচ্ছি, সেই সময়ে 1000 বছর কোনো ব্যাপারই নয়, তাই না? তারপর কি হলো সে গল্পটা বলি। অঙ্গিরাও ব্রহ্মার পুত্র, ভৃগুও ব্রহ্মার পুত্র, কাজেই সম্পর্ক, মানে সম্পর্কের যে সূত্র সেই অনুযায়ী কচ হলেন শুক্রের ভাইপো। সুতরাং শুক্র তার কথায় সন্তুষ্ট হয়ে বললেন, বৎস, আমি আহ্লাদের সঙ্গে তোমাকে শিষ্য করলাম। এভাবে তো কচ শুক্রের শিষ্য হয়ে পরম সুখে তার আশ্রমে বাস করতে লাগলেন। কিন্তু এই সুখ কতদিন হলো, কতদিন তিনি সুখে কাটাতে পারলেন, সে গল্প করব। তবে একটা গান তো তার আগে শুনতে হবে, একটু মথুরাপতির গান শোনা যাক।

অসুরদের মধ্যে অসন্তোষের সীমা ছিল না যখন কচকে শুক্রদেব শিষ্য হিসেবে গ্রহণ করলেন। এদিকে শুক্র কিন্তু কচকে বিশেষ স্নেহ করতেন, তার কন্যা দেবযানীর তো কচ না হলে কাজই চলতো না। দেবযানীকে ফুল এনে দেওয়া, তার কাজে সাহায্য করা, তার সঙ্গে গান গাওয়া, নানা রকম নৃত্য করে তাকে সন্তুষ্ট করা।

পাঁচশো বছরটা মানে আমাদের কাছে অকল্পনীয় একটা ব্যাপার, কিন্তু এই সময় সেটা কত সুকল্পনীয় ব্যাপার ছিল। যাই হোক, আমরা যাই গল্পের পরের অংশে। এবার এই যে অসুরদের মধ্যে একটা সন্দেহ হলো, তারা ভাবলো এই কচ কিন্তু সঞ্জীবনী বিদ্যা চুরি করে নিতে এসেছে। সুতরাং তারা স্থির করলো যেমন করেই হোক কচকে মেরে ফেলতে হবে। একদিন কচ শুক্রের গরু নিয়ে বনে গেছেন, এমন সময় অসুরেরা তাকে খণ্ড খণ্ড করে কেটে শিয়াল কুকুর দিয়ে খাইয়ে দিয়েছে। এবার সন্ধ্যার সময় গরুগুলো ঘরে ফিরে এসেছে, কিন্তু কচ তাদের সঙ্গে যখন এলেন না, তা দেখে দেবযানী তার পিতাকে বললেন, বাবা সন্ধ্যা হলো, আপনার অগ্নিহোত্রে আহুতি দেয়া হলো, গরুগুলো আপনা আপনি ঘরে ফিরল, কিন্তু কচ তো এলো না। সে বুঝি তবে আর বেঁচে নেই, আমি সত্য বলছি, কচ বিনা আমিও বেঁচে থাকতে পারবো না। দেবযানীর দুঃখ দেখে শুক্র বললেন, ভয় কি মা, কচ এখনই আসবে, আমি তাকে বাঁচিয়ে আনছি। এই বলে তিনি সঞ্জীবনী মন্ত্র পড়তে থাকলেন এবং কচকে ডাকতে লাগলেন। আর অমনি কচ শিয়াল কুকুরের পেট ছিঁড়ে তার কাছে এসে উপস্থিত হলেন। তাকে দেখে দেবযানী জিজ্ঞাসা করলেন, কচ তোমার আসতে বিলম্ব হলো কেন? এই গল্প শুনে আপনারা ভাবছেন সকাল সকাল তানিয়া কী বলছে। না না, এসব গল্প তানিয়ার বানানো নয়, এসব গল্প আমাদের বিভিন্ন পুরাণের গল্প, যাকে ছোটদের জন্য খুব সুন্দরভাবে লিখেছিলেন কে, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। আর সেইখান থেকে তার লেখা থেকে তো আপনাদের এই গল্প শোনাচ্ছি। তারপর বলি গল্পের বাকি অংশ। কচ বললেন, কাঠ কুড়াতে কুড়াতে বড্ড পরিশ্রম হয়েছিল, তাই আমি গরুগুলোকে নিয়ে একটা বটগাছের তলায় বিশ্রাম করছিলাম। এমন সময় অসুরেরা এসে আমাকে জিজ্ঞাসা করলো, তুমি কে? আমি বললাম, আমি বৃহস্পতির পুত্র কচ। এ কথায় তারা আমাকে খণ্ড খণ্ড করে কেটে শিয়াল কুকুরকে খাইয়ে দিল, আর তারপর হাসতে হাসতে চলে গেল। তারপর তোমার পিতার মন্ত্রের গুণে আমি বেঁচে এখানে ফিরে এসেছি। এ তো গেল একদিনের কথা। আবার একদিন কচ দেবযানীর জন্য ফুল আনতে বনে গিয়েছিল, সেখানেও দুষ্ট অসুরেরা তাকে মেরে ফেলল। তারপর তার দেহটাকে চূর্ণ করে সমুদ্রে ফেলে দিল। সেখানেও দেবযানী কচের জন্য শুক্রের নিকট কাঁদতে আরম্ভ করলো এবং শুক্র পুনরায় তাকে সঞ্জীবনী মন্ত্রের দ্বারা বাঁচিয়ে আনলেন। এরপর কিন্তু অসুরেরা দেখলেন যে না, এভাবে তো হচ্ছে না, যতবার তাকে আমরা মারব শুক্রদেব তো তাকে বাঁচিয়ে ফিরে আনবেন। এরপর তারা একটা বুদ্ধি আঁটলেন। কি বুদ্ধি বলবো তো, তবে তার আগে আমরা একটা ভজন শুনি সায়ন্তন অধিকারীর কণ্ঠে। এই ভজন নানকের লেখা।

এবার যেটা হলো যে অসুরেরা করলেন কি, কচকে মেরে তার দেহটাকে পুড়িয়ে সেই ছাই শুক্রাচার্য যখন রাতের বেলায় পানীয় গ্রহণ করছিলেন সেই পানীয়র মধ্যে মিশিয়ে দিয়েছেন। শুক্রাচার্য সেসব কিছুই জানেন না এবং উনি কিছুই বুঝতে পারেননি। এবার আবারও যখন কচকে পাওয়া যাচ্ছে না, দেবযানী কচের জন্য কাঁদছেন, কিন্তু অসুরেরা সমানেই কচকে মেরে ফেলছে দেখে আচার্য শুক্রদেবেরও আর মনে উৎসাহ ছিল না। তিনি দেবযানীকে বললেন, ওকে বাঁচিয়ে আর কি হবে, অসুরেরা তো ওকে কিছুতেই ছাড়বে না। তুমি কেঁদো না মা, একটা সামান্য লোকের জন্য এত দুঃখ করছো কেন? দেবযানী বললেন, মহামুনি অঙ্গিরা যাহার পিতামহ, বৃহস্পতি যাঁর পিতা, আর নিজেও যিনি এমন ধার্মিক আর বুদ্ধিমান, তিনি তো সামান্য লোক নয়। তার জন্য দুঃখ না করে আমি যে পারছি না, কচকে আমি বড়ই ভালোবাসি, তিনি মরলে আমিও প্রাণ ত্যাগ করব। এতে দানবদের ওপরে শুক্রের বড়ই রাগ হলো। তখন তিনি রেগে গিয়ে বললেন, অসুরেরা বারবার আমার শিষ্যকে বধ করছে, আমি এর উচিত সাজা দেব। এই বলে ক্রোধ ভরে তিনি সঞ্জীবনী মন্ত্র পড়তে লাগলেন এবং কচকে ডাকতে লাগলেন। কচ তো শুক্রদেবের পেটের মধ্যে চলে গেছেন। তখন যখন শুক্রাচার্য মনে মনে ডাকছেন, সেই ডাকের উত্তরে তার নিজের পেটের ভেতর থেকে কচ সাড়া দিচ্ছে। তখন তিনি অত্যন্ত আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, সে কি কচ, আমার পেটের ভিতরে তুমি কি করে ঢুকলে? কচ বললেন তখন পুরো ঘটনাটা, এবং সেটা শুনে শুক্র বললেন, কি সর্বনাশ ও মা দেবযানী, এখন তোমার কচকে যদি আমি বাঁচিয়ে দিই তাহলে তো আমাকে প্রাণ ত্যাগ করতে হয়, আমার পেট না ছিঁড়ে তো সে বেরোতে পারবে না। তখন দেবযানী বললেন, বাবা, আপনি মরলেও, আপনি মারা গেলেও আমি বাঁচব না, কচ মারা গেলেও আমি বাঁচব না, কাজে আপনি যা ভালো বোঝেন তাই করুন। তখন শুক্রদেব খানিক চিন্তা করে কচকে বললেন, বাবা কচ, আমি তোমাকে সঞ্জীবনী বিদ্যা শিখিয়ে দিচ্ছি, তুমি বাইরে এসে যখন আসবে তখন তো আমি মারা যাব, তখন এই বিদ্যার সাহায্যে তুমি আমাকে পুনরায় বাঁচিয়ে দেবে। এই বলে শুক্র কচকে সঞ্জীবনী

0: বিদ্যা শিখিয়ে দিলেন। তারপর কচ বাইরে এসে সেই বিদ্যার দ্বারা শুক্রকে বাঁচিয়ে দিলেন। এরপর কি হলো, যে উদ্দেশ্যে শুক্রদেবের কাছে এসেছিলেন আমাদের কচ, সেই উদ্দেশ্য তো সফল হয়ে গেল। এবং তারপরে তো আপনারা জানেন কচ ও দেবযানীর ভালোবাসার কথা, কচ কে দেবযানী বিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু সে কথা শুনে কচ বলেছিলেন যে দিদি, তোমার পিতাকে আমি যেমন মান্য ও ভক্তি করি, তোমাকেও তেমন মান্য ও ভক্তি করি। তোমার পিতা আমার গুরু, সুতরাং তিনিও আমার পিতা আর তুমি আমার দিদি। আমাকে এমন কথা বলা তোমার উচিত হয় না। এতে দেবযানী নিতান্তই দুঃখিত হলেন এবং সেই দুঃখ পেয়ে তিনি কচকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু কচ তো বুঝতে চাইছেন না। শেষে তখন কি হয়, তখন অত্যন্ত রেগে গিয়ে দেবযানী অভিশাপ দিলেন, বললেন, কচ তুমি যখন আমাকে পরিত্যাগ করে গেলে তখন তোমার সঞ্জীবনী বিদ্যায় কোনো ফল হবে না। ভেবে দেখুন, এত 1000 বছর ধরে যে সময় ব্যয় করলেন কচ, সেই সঞ্জীবনী বিদ্যা শেখার পরেও নাকি কাজ করবে না, এমন অভিশাপ দেবযানী দিয়ে দিলেন। এবার এই সঞ্জীবনী বিদ্যার জোরে কতজন মরা দেবতা, যিনি মারা গেছেন সেই দেবতাকে বাঁচানো সম্ভব হয়েছিল সেটা জানা যায় না, কিন্তু একটা বিষয় এরকম দাঁড়ালো যে কেউ মারা গেলে তখন তাকে এই মন্ত্রের সাহায্যে বাঁচানো সম্ভব। এই ব্যবস্থায় দেবতারা কিন্তু খুশি হতে পারলেন না। তারা বললেন যে আমরা মরবই না এমন কিছু আসুক। আর তখন কি হলো, অমর হবার ওষুধ হলো অমৃত। আর এই অমৃত খাওয়ার জন্য তাদের যে মনের বাসনা, সেই বাসনা থেকে হয়েছিল কি, সমুদ্র মন্থন। আসবো সেই গল্পেও, তবে তার আগে আরেকটি গান।
1: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold। প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM Gold-এ, প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM Gold-এ।
0: আসুন আমরা পারমিতা মজুমদারের কণ্ঠে একটি মীরার ভজন শুনি, তারপর ফিরছি সমুদ্র মন্থনের গল্প নিয়ে।

বিনা শুনছেন 100.1 FM গোল্ডে প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM।

শ্রীকান্ত আচার্যের কণ্ঠে আমরা এই গানটি শুনছিলাম। 100.1 FM গোল্ডে আপনি শুনছেন তানিয়ার সঙ্গে প্রভাত বীণা। সন্দেহবনী যে মন্ত্র, সেই মন্ত্র দিয়ে সবটুকু হচ্ছে না দেখে যখন দেবতারা সুমেরু পর্বতের ওপর বসে পরামর্শ করতে লাগলেন যে কিভাবে অমৃত সন্ধান করা যায়, সে সময় নারায়ণ ব্রহ্মাকে বললেন, দেবতা আর অসুরগণ একত্র হইয়া যদি সমুদ্র মন্থন করেন তবে তাহা হইতে অমৃত উঠিবে। এ কথায় ব্রহ্মা দেবগণকে ডেকে বললেন, হে দেবতাগণ, তোমরা সমুদ্র মন্থন করো, অমৃত পাইবে। অল্প মন্থন করিয়াই ক্ষান্ত হইও না, অতিশয় পরিশ্রম হইলেও ছাড়িয়া দিও না, ধনরত্ন বিস্তর পাইলেও মন্থন বন্ধ করিও না, ক্রমাগত কেবলই মন্থন করিতে থাকো, নিশ্চয় অমৃত পাবে। ব্রহ্মার কথা শুনিয়ে সকলেই খুব আনন্দ পেল। তখন সকলে মিলে বলল, চলো আমরা কোমর বেঁধে লেগে পড়ি। এবার সমুদ্র মন্থন করতে গেলে তো একটা মন্থনের যে দণ্ড বা বাড়ি সেটা দরকার, সেই মন্থনের লাঠি কোথা থেকে পাওয়া যায়? সবাই খুঁজছে খুঁজছে খুঁজছে। এখন সমুদ্রর মতো বিশাল জিনিসকে মন্থন করার জন্য তো আর বাঁশ দিয়ে সেটা সম্ভব নয়, আবার তাল গাছেও সম্ভব নয়, আরও অনেক লম্বা, অনেক হাজার যোজন লম্বা মন্থন দণ্ড চাই। তাই এত বড় মন্থন বাড়ি কিসে হতে পারে, সেই সব তারা যখন ভাবছে, এমন সময় তাদের মনে পড়ল মন্দর পর্বতের কথা, যা 22,000 যোজন লম্বা। সেই মন্দর পর্বতকে দিয়েই মন্থন বাড়ি করিতে হবে। এবার সে পর্বত তো 22,000 যোজন লম্বা, 11,000 যোজন মাটির নিচে আর 11,000 যোজন উপরে। বন জঙ্গল, বাঘ ভাল্লুক, গন্ধর্ব কিন্নর শুদ্ধ সেই বিশাল পুরনো পর্বত তুলতে দেবতাদের কিছুতেই শক্তিতে কুলল না। অনেক পরিশ্রম, অনেক টানাটানি করে শেষে তারা হেঁট মুখে ব্রহ্মা এবং নারায়ণের নিকট এসে জোর হাতে বললেন, প্রভু আমরা তো পর্বত উঠাইতে পারিলাম না। এ কথা শুনে তারা আরও আবেদন করলেন যে দয়া করে দয়া করিয়া

ইহার উপায় বের করুন। এ কথা শুনে নারায়ণ একটা উপায় বের করে দিলেন। সেই উপায়টা কি শুনব, তবে তার আগে আমরা একটি গানও শুনব লোপামুদ্রার কণ্ঠে। কোন গানটা শোনাই? বেশ, এই গানটা রইল।

নারায়ণ সর্পরাজ অনন্তকে বললেন যে অনন্ত, তুমি এই পর্বত উঠাইয়া দাও। অনন্ত এই পৃথিবীটাকে মাথায় করে রাখেন, তার পক্ষে একটা পর্বত ওঠানো এমন কি কঠিন কাজ। নারায়ণের অনুমতি মাত্রই তিনি সেই বিশাল পর্বত তুলে আনলেন। তার কিছুমাত্র কষ্ট হল না। তারপর সেই পর্বত নিয়ে আর অনন্তকে সঙ্গে করে নিয়ে দেবতা এবং অসুররা চলে গেলেন সমুদ্রের তীরে। এবার মন্থন বাড়ি তো পাওয়া গেল, কিন্তু মন্থনের জন্য দড়ি কোথায় পাওয়া যায়? তারা অতিশয় চিন্তা করতে লাগলো। তখন অনন্ত সর্প তিনি নিজেই বললেন যে অতিশয় লম্বা এবং তার শরীর যেহেতু প্রচণ্ড মজবুত, তাই তিনি দড়ি হতেই পারেন। এবার তিনি দড়ি হলেন, তাকে তিনি পাক দিয়েছেন সেই মন্থন বাড়ির উপরে চারিদিকে দিয়ে প্রচণ্ড প্রবল বেগে প্রবল শক্তির প্রয়োগ করে একদিকে দেবতারা একদিকে অসুরেরা, শুরু হলো সমুদ্র মন্থন। আর সেই মন্থনের ফলে ত্রিভুবন কেঁপে উঠল ঘোরতর শব্দে, পৃথিবী টলমল করে উঠল, জল

উঠে গেল আকাশে, মাছ মরে গেল, পর্বতে আগুন ধরে গেল। তারপর সেই পর্বতে যত ওষুধ মুনি ধাতু ছিল আগুনের তেজে তা গলে সমুদ্রে পড়াতে সমুদ্রের জল দুধ হয়ে গেল। সেই দুধ থেকেই ঘি বের হলো। এইভাবে অনেক দিন চলল। দেবতারা ক্রমাগত পর্বতে পাক দিয়ে দিয়ে ক্লান্ত হয়ে পড়লেন। সে সময় নারায়ণ তাদেরকে উৎসাহ দিতে লাগলেন। এরপর এইভাবে পাক দিতে দিতে দিতে দিতে মন্থন করতে করতে এমন সময় হঠাৎ অতি কোমল এবং শীতল সাদা আলোতে চারিদিক উজ্জ্বল হয়ে গেল। আর তার সঙ্গে সঙ্গে চন্দ্রদেব তার সুন্দর গোল মুখখানি নিয়ে হাসতে হাসতে সমুদ্রের ভেতর হতে উঠে এলেন। তাকে দেখে সকলে আশ্চর্য হলেন, কিন্তু পাক দিতে ভুললেন না। চন্দ্র উঠে গিয়ে দেবতাদের কাছে গিয়ে বসেছেন। এমন সময় সেই ঘৃতের ভেতর থেকে একটি আশ্চর্য পদ্ম ফুল ফুটল। সেই পদ্মের ভিতরে কে বসেছিলেন? স্বয়ং লক্ষ্মী দেবী। তাঁর রূপের ছটায় ত্রিভুবন আলো হয়ে গেল। লক্ষ্মীকে দেখে তাকে সবাই কামনা করতে লাগলেন। কিন্তু যেহেতু সে সময়ে দাঁড়িয়েও স্বয়ংবরের একটা ব্যাপার ছিল, লক্ষ্মী নীরবে এসে নারায়ণকে তার হাতে যে মালা ছিল সেই মালা পরিয়ে বরণ করে নিলেন, স্বামী হিসেবে স্বীকার করে নিলেন। আর এইভাবেই তাদের মিলন হয়েছিল। আজ বৃহস্পতিবার, লক্ষ্মীবার, আমাদের প্রত্যেকের ঘরে ঘরে লক্ষ্মীর আশীর্বাদ ছড়িয়ে পড়ুক এমন কামনা করেই প্রভাত মিনার একদম শেষ লগ্নে উপস্থিত হয়েছি। তবে আরেকটি কথা না বললেই নয়, শুধু চন্দ্রদেব বা লক্ষ্মীদেবী এসেছিলেন এমনটা তো নয়, আরও অনেক কিছু এসেছিল সমুদ্র মন্থনে, তাই না? অমৃত এসেছিল, সে কথা তো বটেই, তবে তার সঙ্গেও আরও অনেক কিছু এসেছিল। যেমন ঐরাবত এসেছিলেন, তারপরে এসেছিলেন চার দাঁতওয়ালা যে হাতি সেই ঐরাবত, এছাড়াও ছিলেন উচ্চৈশ্রবা, তারপরে হলাহল উঠেছিল যা আমাদের মহাদেব কণ্ঠে ধারণ করে হয়েছিলেন নীলকণ্ঠ, এবং এছাড়াও আরও অনেক অনেক খুব মণি রত্ন ধন দৌলত নানান কিছু এসেছিল। এবং এভাবেই সমুদ্র মন্থনের পর যে অমৃত এলো সে অমৃত পান করে দেবতারা অমর হলেন। আজকের মতো এখানেই শেষ করছি আমাদের প্রভাত বীণা। কথা হবে 8:30 মনের মেলাডিতে। শেষ গান রেখে গেলাম শুভমিতার কণ্ঠে।

0: 1987 সালের আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইনের 12 নম্বর ধারার অধীনে যোগ্য নাগরিকরা ন্যায়বন্ধু মোবাইল অ্যাপ এবং www.probono-doj.in এর মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা পেতে পারেন।
1: The Indian Navy invites online applications from unmarried male and female candidates for 10+2 BTech Cadet Entry Scheme. Permanent Commission. Last date for submission is 18 June 2026. For more details, visit www.joinindiannavy.gov.in. The Indian Navy. Combat ready, cohesive, Atmanirbhar. Safeguarding seas for a Viksit Samriddh Bharat. Join Indian Navy.

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: আমার এক অবুজ প্রতিবেশী আছেন যিনি পাড়ার সবাই সোলার প্যানেল লাগিয়ে নিলেও বিশ্বাসই করেন না যে সত্যি জিরো বিল আসতে পারে। আমি বলেছিলাম ওরে এই প্রকল্পের নামই তো পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা। তারপর যখন দেখলো এক এক করে সকলের ইলেকট্রিক বিল জিরো এলো তখন বলল এবার লাগিয়ে নিচ্ছি পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
2: কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

100.1 FM গোল্ড টিউন করেছেন আপনি শুনছেন এখন তানিয়ার সঙ্গে মনের মেলোডি। সুকুমার রায়ের হারিয়ে পাওয়া কবিতাটার কথা মনে আছে? ঠাকুর দাদার চশমা কোথা, উড়ি গনসা হাবুল ভোতা, দেখ না হেতার দেখ না হোতা, খোঁজ না নিচে গিয়ে, কই কই কই কোথায় গেল, টেবিল টানো ডেস্ক ওঠালো, ঘর দৌড় সব উল্টে ফেলো, খোঁচাও লাঠি দিয়ে, খুঁজে মিছে কুঁজোর পিছে, জুতোর ফাঁকে খাটের নিচে, কেউ বাজুরে পর্দা খিচে, বিছনা দেখে ঝেড়ে, লাফিয়ে ঘুরে হাঁপিয়ে ঘেমে, ক্লান্ত সবে পড়ল থেমে, ঠাকুর দাদা আপনি নেমে আসেন তেড়ে মেরে, বলেন রেগে চশমাটা কি ঠ্যাং গজিয়ে ভাগলো নাকি, খোঁজার নামে কেবল ফাঁকি, দেখছি আমি এসে, যেমন বলা দারুণ রোষে, কপাল থেকে অমনি খসে, চশমা পরে তক্ত পোষে, সবাই ওঠে হেসে। এই যে কবিতা, যেটা আমরা ছোটবেলায় সবাই পড়েছি, কিন্তু এমন ঘটনা আমাদের বাড়িতে তো প্রায়শই ঘটে, ঘটে নাকি? কখনো আপনি ঘটান, কখনো আপনার পরিবারের মানুষজন ঘটান। তো আজ ভাবলো কি তানিয়া, যে এই বিষয়টা নিয়ে যদি একটু গল্প করা যায় আপনাদের সঙ্গে। মানে যেভাবে ঠাকুরদা চশমা কপালে রেখে সর্বত্র চশমা খুঁজছেন, আপনি বা আপনার বাড়ির এমন কেউ আছেন কি যার চোখের সামনে জিনিস আছে অথচ তিনি গোটা ঘর তন্ন তন্ন করে খুঁজছেন? সেই মজার ঘটনায় ছোট্ট করে লিখে পাঠাতে হবে 9903055992 এই নাম্বারে। আর আজ তানিয়া একটি বিশেষ নিয়ম তৈরি করেছে। কী নিয়ম? সেটা হচ্ছে 9:45 মধ্যে আপনাদের প্রত্যেককে মেসেজ বা হোয়াটসঅ্যাপ করতে হবে। 9:45 পরে যার মেসেজ ঢুকবে সেটা আমি আর পড়তে পারবো না, কারণ রোজ হয় কি সবাই আপনারা গিয়ে শেষে মেসেজ করেন, আর আমি শেষ সময় আর সময় না থাকার কারণে আমি আর সেই মেসেজ পড়তে পারি না। তখন এক বুক অভিমান আপনাদের বুকে জমা হয় আর আমার মধ্যে তৈরি হয় দুঃখ, যে আহা মেসেজটা আমি পড়তে পারলাম না, সময় পেলাম না। তাই আজ থেকে এই নতুন নিয়ম তানিয়ার ক্ষেত্রে, তানিয়া আপনাদের মেসেজ 9:45 পর্যন্ত নেবে আর তারপর বাকি সময়টা আপনাদেরই মেসেজ পড়া হবে। তাই চটপট দেরি না করে লিখে ফেলুন, কেমন? তবে হ্যাঁ, একটা অনুরোধ প্রতিদিনের মতোই করি, ছোট্ট করে লিখুন, ঠিক আছে? এখন আমরা গান শুনবো অন্তরাল ছবি থেকে। শিল্পী শ্যামল মিত্র।

না, আপনারা দূরে থাকবেন বলেই যে আমি আপনাদের দূরে থাকতে দেবো এমন নয়, তাই তো আপনাদের জন্য এরকম মজার মজার বিষয়, ছোটবেলাকার আনন্দের সেসব মুহূর্ত বারবার ফিরিয়ে আনি। মনে মেলোডিতে আজ রয়েছি আমি তানিয়া আপনাদের সঙ্গে। আর আজ আমাদের বিষয় বিষয় বিষয় বললে কেমন একটা গুরুগম্ভীর ব্যাপার স্যাপার মনে হয়, না না বিষয় না, আপনারা আমার গল্প করার যে সূত্র সেটা কি না, এই এমন কেউ আপনি বা আপনার পরিবারের এমন কেউ কি আছেন যার চোখের সামনে জিনিস থাকা সত্ত্বেও তিনি গোটা বাড়ি তন্ন তন্ন করে খোঁজেন, অন্যজনকে পরিবারের অন্যজনকে ব্যতিব্যস্ত করে তোলেন এবং কিছুক্ষণ খোঁজাখুঁজির পর দেখা যায় জিনিসটা সামনেই ছিল? সেই গল্পটাই ছোট্ট করে লিখে পাঠাতে হবে 9903055992 এই নাম্বারে, এবং আজ 9:45 পর্যন্ত আপনারা মেসেজ পাঠাতে পারবেন। তারপর মেসেজ পাঠালে কিন্তু তানিয়া আর পড়ার সময় পায় না, রোজ এমনটাই হয়, তাই আজ কিন্তু সময় বেঁধে দিলাম। প্রথম মেসেজ করেছেন দীপঙ্কর মাল গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে। উনি লিখেছেন, আমার ভাই আছে, চোখের সামনে জিনিস থাকবে সে দেখতে পায় না, সারা বাড়ি খুঁজে বেড়ায় আর না খুঁজে পেলে রেগে আগুন হয়ে যায়, তারপর বাড়ির যে কেউ সে জিনিসটা খুঁজে দিলে সে বেশ লজ্জা পেয়ে যায় এবং চুপচাপ বাইরে থেকে মানে বাড়ির বাইরে বেরিয়ে যায়। বাহ, ছেলেটি কিন্তু বেশ ভদ্র, মানে আপনার ভাই, অন্য কেউ হলে নিজের দোষটা সেই মুহূর্তে স্বীকার করত না, না না আমি তো চোখের যেখানে ছিল না তোমরা কি এনে রেখে দিয়েছো, মানে যারা এরকম হয় আর কি। যাই হোক, হ্যাঁ, বিজয় দালাল নালিকুল বন্দিপুর হুগলি থেকে মেসেজ করেছেন, লিখেছেন, শুভ সকাল তানিয়া, দেখো আমার একটা বদ অভ্যাস ছিল ছিল মানে এখন আর নেই, যে কোনো জিনিস নিজে রেখে দিয়ে বাড়ির অপরকে দোষ দিতাম। যেমন এরকম প্রায়ই হতো যে কলকাতায় যাওয়ার জন্য তৈরি হচ্ছি, বেরোবো, গাড়ির চাবিটা গাড়িতেই লাগানো আছে, কিন্তু বউ তোমার বৌদিকে বলছি চাবিটা কোথায় রেখেছো, ঠিক করে রাখতে পারো না, গুছিয়ে জিনিস রাখতে জানো না, এইসব বলছি আর কি। আবার আমার চশমাটা বুক পকেটেই হয়তো আছে, আমার চশমাটা কোথায় রাখলাম খুঁজে দাও, তুমি ঠিক করে গুছিয়ে রাখো, মানে সবসময় দাদা বৌদিকে দোষ দেন। বৌদি যে কী করে সহ্য করেন, বৌদি জানেন একদিন খোঁজ নিতে হবে। যাই হোক না, তবে এই ঘটনা কিন্তু শুধুমাত্র বিজয়দার পরিবারের এমনটা কিন্তু বোধ হয় নয়, আমাদের সবার পরিবারে এই কর্তামশাইরা না কিছু খুঁজে না পেলে কোথায় গেল কোথায় গেল করে একটা রব তোলেন, এবং সেক্ষেত্রে দেখা যায় অধিকাংশ ক্ষেত্রেই সামনেই পড়ে থাকে। যাই হোক, পরের অংশটুকু পড়া যাক। উনি লিখেছেন, পরে যখন বুঝতে পারছি আমার ভুল হচ্ছে তখন সত্যি নিজেকে অপরাধী বলে মনে হতো এবং খুব লজ্জাও পেতাম। যাই হোক তানিয়া, তোমারও এরকম ভুল হয় নাকি তাহলে একটু বলবে আমাকে? ভাব, ও হ্যাঁ, আমার ক্ষেত্রে একটা মজার ঘটনা ঘটে, সেটা বলবো, দাঁড়ান পরে, আগে একটু মেসেজ পড়ে নিই। আজকে সকাল সকাল মেসেজ করেছেন সায়ন্তনী পান সাগর মধ্যপ্রদেশ থেকে, জানিয়েছেন, শুভ সকাল তানিয়াদি, শুভ সকাল। আমার হাজব্যান্ড যেদিন থেকে জেনেছে তুমি আমাদের স্কুলে পড়েছো তারপর থেকে আমাকে বলে তুমি আমার বন্ধু। অবশ্যই, আমি তো তোমাদের, শুধু তোমার কেন, আমি সকলের বন্ধু, কারোর বন্ধু, কারোর বোন, কারোর খুব কাছের মানুষ, তাই না? আমি বলি তুমি আমার থেকে বয়সে বড়, আজ থেকে আমার হাজব্যান্ডকে নিয়ে এই বিষয়ে বলা, কারণ ওর চশমা আর মোবাইল নিজে কিছুতেই খুঁজে পায় না, আমাকে খুঁজে দিতে হয়। আচ্ছা, বেশ বেশ, হ্যাঁ, সায়ন্তনীর আর আমার স্কুল এক হলেও আমরা হয়তো বা অনেকটা

বয়সের ক্ষেত্রে। তবে জানো, আমারও এক বন্ধু ছিল, তার নামও ছিল সায়ন্তনী। যাই হোক, খুব ভালো থেকো সায়ন্তনী। আর দেখি আর একটা মেসেজ কি ঢুকলো না এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে। এই তো সৌভিক, আজ এত দেরি কি ব্যাপার? সৌভিক মেসেজ করেছে, সুপ্রভাত দিদি, আজ কলকাতায় নেই, কালিম্পং থেকে শুনছি। বাহ, কি দারুণ পরিবেশ সেখানে। যাই হোক, আমার ভেবেই ব্যাপারটা খুব ভালো লাগছে, যদিও এই মুহূর্তে স্টুডিওতে কিন্তু আমি কালিম্পংয়ে রয়েছি, কারণ আমাদের স্টুডিওতে প্রচণ্ড ঠান্ডা থাকে এবং আমি আপাতত শীত পোশাক গায়ে মুড়ে দিয়ে বসে আছি, অথচ আমি জানি বাইরে এই মুহূর্তে প্রচণ্ড গরম। যাই হোক, মেসেজটা পড়া যাক। উনি লিখেছেন সৌভিক যে, আমার বদ অভ্যাস হলো ভুলেই যেতাম রুমাল নিতে, এই দিকে পকেটে আছে, তন্ন তন্ন করে বাড়িতে রুমাল খুঁজছি, আর আই কার্ডও খুঁজতে গিয়ে এরকম হয়েছে দিদি। কসবা হালতু থেকে তো আজ পাঠায়নি, আজকে পাঠিয়েছে কালিম্পং থেকে। যাই হোক, যাদবেন্দ্রবাবুও মেসেজ করেছেন, পড়বো, তবে তার আগে তো একটা গান শুনতে হবে। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে এই যে আপনারা মনের মেলোডিতে এত সবাই মেসেজ করেন এবং বহু ক্ষেত্রে লেখেন যে প্রভাত বীণা শুনেছি, কিন্তু প্রভাত বীণার পোস্ট দেখলে তো মনে হয় শুধুমাত্র যাদবেন্দ্র পাণ্ডা, সীমা দাস, সুমিতা রায়, বিজয়কৃষ্ণ দলাল, এই চারজন মানুষই সব থেকে মন দিয়ে শোনেন, কারণ আর তো কারোর কোনো ফিডব্যাক আমরা পাই না। যাই হোক, যারা করেন তাদের ধন্যবাদ, যারা করেন না তাদেরকেও ধন্যবাদ, এবং সকলের জন্য একসাথে আমরা শুনবো সাথী হারা ছবি থেকে এই গানটি, গীতা দত্তের কণ্ঠে।

0: কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে। মনের মেলোডি, মনের মেলোডি।
1: এবার আজকে একজন নতুন শ্রোতা মেসেজ করেছেন, আপনাকে FM গোল্ড পরিবারে স্বাগত। কিন্তু কে এই শ্রোতা, তার নামটা তো বলতে হবে। তিনি হলেন বাঁশদ্রোণী থেকে সাঁজবাতি সেন। আশা করি আমি নামটা সঠিক উচ্চারণ করলাম, কারণ ইংলিশে টাইপ করে লেখা। হ্যাঁ, সাঁজবাতি সেন। সুপ্রভাত তানিয়া দিদি ভাই। সুপ্রভাত, আমি আপনার একজন গুণমুগ্ধ শ্রোতা, এই প্রথম মেসেজ করছি। থ্যাংক ইউ সো মাচ। এবং এই প্রথমটা গুরুত্বপূর্ণ, অবশ্যই জীবনের সব কিছুই প্রথম, যা কিছু তা কিছু বড়ই স্পেশাল। কিন্তু এটা যেন প্রথম হয়ে আর সে

না হয়, মানে এটা যেন চলতেই থাকে, প্রতিদিন যেন মেসেজ আসতে থাকে, সেটুকু বলা রইল। যাই হোক, দেখি সাজবাতি কি লিখেছে। সাজবাতি জানিয়েছে, আমার বাবা চোখের সামনে জিনিস থাকলেও দেখতে পায় না, চিৎকার করে বাড়ি মাথায় করেন, অবশেষে প্রত্যেকবার আমার মা খুঁজে দেন, তখন বাবার মুখ বন্ধ হয়ে যায়। ভালো থেকো দিদি ভাই, গরমে সুস্থ থেকো। বেশ, ওই যে বললাম না, এই বিষয়টা না আপনার আমার বাড়ির গল্প, মানে প্রত্যেক কর্তামশাই রায় না তাদের গিন্নিদের একদম ব্যতিব্যস্ত করে তুলছেন, এই পাচ্ছি না ওই পাচ্ছি না, চশমা আর মোবাইলটা এখন একটা তার মধ্যে খুব কমন ব্যাপার। যাই হোক, যাদবেন্দ্র পাণ্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন, সুপ্রভাত তানিয়া দিদি ভাই, সুপ্রভাত। জানিয়েছেন, গত পরশু দিন কম্পিউটারে কাজ করতে করতে চশমা খুঁজে পাচ্ছিলাম না, ওই দেখুন আবার চশমা, এদিক ওদিক তাকিয়ে আছি, হঠাৎ ভাইপো এসে বলল, চশমা তো তোমার কপালে তোলা আছে। তারপর তাকে ধন্যবাদ জানালাম। সকাল থেকে আপনার সুমিষ্ট গলা শুনছি, অসাধারণ অনুষ্ঠান উপভোগ করছি, মন ভরে যাচ্ছে, খুবই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাদবেন্দ্রবাবু প্রত্যেকে, আমাদের প্রত্যেককে এমনভাবেই ভালোবাসার এবং শুভেচ্ছা জানিয়ে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দুটি মেসেজ, টেক্সট মেসেজ এসেছে, পড়ে নিই। সেটু পায়েল ব্যানার্জি পাঠিয়েছেন বেলঘড়িয়া থেকে, চোখের সামনে আকাশ খানি পারছি না ছুঁতে তবু, চোখের সামনে ফাগুন আবেশ, মন যে মরু ধুধু। আচ্ছা বেশ, খুঁজে বেড়াই মনের ভাষা, দূর আশাতে মন বাঁধছে বাসা, পায়েল ব্যানার্জি। আজ বড্ড তাড়াতাড়ি করে লিখেছে পায়েল। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। আর কি করেছে মেসেজ, আশিস দত্ত সল্টলেক থেকে, আমি প্রায় মোবাইল খুঁজে পাই না, তন্ন তন্ন করে খুঁজেও তখন একটা ল্যান্ডলাইন নাম্বার থেকে আমার মোবাইলে মিসড কল দিলে মোবাইল বেজে ওঠে, তখন হারাধন মোবাইল খুঁজে পায়। আচ্ছা, নিজেই নিজেকে হারাধন বলেছেন। আচ্ছা, এখনও ল্যান্ডলাইন রয়েছে, ভেরি গুড, এটা শুনে খুব ভালো লাগলো, কারণ ল্যান্ডলাইন নিয়ে কিন্তু আমাদের প্রত্যেকের কম বেশি নস্টালজিয়া রয়েছে, তাই না? চলুন আরেকটা গান শোনা যাক, পলাতক ছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: কোথাও আমার মনের খবর পেলাম না।
1: আপনার মনের খবর নেওয়ার জন্যই তো এই মনের মেলোডি, যেখানে মন কারা কথা আর মনের মতো গান দিয়ে সাজানো থাকে দেড় ঘন্টার অনুষ্ঠান। আর আজ সেই অনুষ্ঠানে সাজিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তানিয়া। ঘটির কাঁটায় বলছে 8:54 হয়ে 35 সেকেন্ড, আর আজকের বিষয় দেওয়া হয়েছে যে আপনার চোখের সামনে আপনার বা আপনার পরিবারের এমন কেউ যার চোখের সামনে জিনিস থাকে তবুও তিনি চিৎকার করে বাড়ির লোকেদের ব্যতিব্যস্ত করে তোলেন, সেই গল্পটাই ছোট্ট করে লিখে পাঠাতে হবে 9903059992 এই নাম্বারে। এবং আজ একটি নতুন নিয়ম তানিয়া তৈরি করেছে, সেটা হচ্ছে 9:45 মধ্যে আপনাদের কিন্তু মেসেজ পাঠাতে হবে। ওই শেষ সময় হুড়মুড়িয়ে সমস্ত মেসেজ আসলে তানিয়া তো থাকতে পারে না 10টার উপরে, 10টা বাজলেই তানিয়াকে দরজা বন্ধ করে দিতে হয়, মানে মোবাইলের দরজা আর কি। তার ফলে আপনাদের মেসেজগুলো পড়তে পারি না, তাই আপনাদের সুবিধার জন্যই এমন নিয়ম বাতলেছি। আশা করি আপনারা আমার সঙ্গে সম্পূর্ণ রকম সহযোগিতা করবেন। যাই হোক, মেসেজে আসা যাক। মেসেজ করেছেন সুমিতা রায় ঠাকুরিয়া থেকে, লিখেছেন দারুণ বিষয় সুপ্রভাত দিদি, থ্যাংক ইউ। আপনাকেও জানাই সুপ্রভাত, আমিও ছিলাম জিনিস এমন জায়গায় রাখতাম মনেই থাকতো না, বাড়ির অন্যকে দোষ দিই, তারা রেগে যেত, স্বাভাবিক। শুভ্রা ভট্টাচার্য বাঁশরুনি থেকে, মোবাইলটা হাতে নিয়ে খুঁজি ফোনটা কে নিল। আর সবচেয়ে হিট ঘটনা, ফ্রিজের সামনে দাঁড়িয়ে চিৎকার করি, আরে এই মাত্র দুধটা কোথায় যে রাখলাম, তাড়াতাড়ি আমার ছেলে এসে ফ্রিজটা খুলে দিয়ে বলে এই দেখো তোমার চোখের সামনেই রাখা আছে। আসলে জিনিসটা থাকে চোখের সামনে, মনটা থাকে অন্য কোথাও। আমার বাড়ির লোক তাই এখন বলে শুভ্রা খুঁজছে মানেই জিনিসটা ওর নাকের ডগাতেই রয়েছে। FM গোল্ড শুনতে শুনতে এখন একটু চোখ কান খোলা রাখার চেষ্টা করছি তানিয়া, ভেরি গুড। অবশ্যই সব সময় চোখ কান মাথা সব কিছু খোলা রাখতে হবে, যা গরম পড়েছে তাতে, শুধু গরম না সব কিছু নিয়েই সবসময় সচেতন থাকাটা খুব বুদ্ধিমানের কাজ। প্রদীপ মুখোপাধ্যায় জগাছা হাওড়া থেকে লিখেছেন সুপ্রভাত মনের মেলোডি, ঠাকুরদার চশমা নয় আমার নিজের চশমা, এই চশমা নিয়ে একটা বিভ্রাট সবারই রয়েছে, যাই হোক পড়া যাক। পোস্টম্যান রেজিস্ট্রি চিঠি নিয়ে দরজায় অপেক্ষা করছেন, সই করে চিঠিটা নিতে হবে। আমি তাড়াতাড়ি দোতলা থেকে নিচে নামলাম সই করতে যাব, হঠাৎ দেখলাম যে তাড়াতাড়িতে চশমাটা ফেলেই চলে এসেছি, চিৎকার করে বোনকে ডাকতে গেলাম, ডাকতে লাগলাম যে চশমাটা দে তো ভুলে চলে এসেছি। পোস্টম্যান ভদ্রলোক এক গাল হেসে বললেন, সে কি স্যার, চশমা তো আপনার মাথার উপরে তোলা, সত্যি লজ্জার ব্যাপার। যাই হোক, সই করে চিঠিটা নিলাম। প্রভাতী শুভেচ্ছা, প্রদীপ মুখোপাধ্যায় জগাছা হাওড়া। বেশ, কাশুন্দিয়া হাওড়া থেকে অতনু পাঠক লিখেছেন শুভ সকাল তানিয়া, আজকের বিষয় সম্পর্কে বলতে গেলে আমার নিজের এই গুণের কথা না বললে অন্যায় করা হবে, সকাল থেকে রাত পর্যন্ত চশমা আর মোবাইলের খোঁজে গোটা পরিবারকে ব্যস্ত রেখে আমার দিন কাটে, তবে খুঁজে দেওয়ার পর আমার ভাবলেশহীন মুখ দেখে ওরা রাগ করতে পারে না, মানে কীরকম দুষ্ট বুদ্ধি, নিজের মুখটাকে ভাবলেশহীন রেখে সবাইকে একটু ইমোশনালি উইক করে দেন। অতনুবাবু, আপনিও কোনো কোনো দিন আপনার বাড়ির লোকেদের কিছু হারানো জিনিস খুঁজে দিন, তারপর দেখবেন কীরকম হয় ব্যাপারটা। চলুন আমরা একটা গান শুনি ছুটির ফাঁদে, এই ছবি থেকে আলোতে মুখোপাধ্যায়ের কণ্ঠে।

এই যে গানটা শোনালাম, এর পিছনে একটা কারণ আছে। সে কারণটা কি বলুন তো? এই যে বাড়ির কর্তামশাইরা সব খুঁজে পান না জিনিস এবং বাড়ির গিন্নিদের একদম ব্যতিব্যস্ত করে তোলেন, এবার সেই গিন্নি হয়তো রান্না করছিলেন, সেই রান্নার সব কিছু ফেলে রেখে তাকে জিনিস খুঁজতে হয় এবং দেখা যায় সেটা চোখের সামনেই রয়েছে, তিনি খুব রেগেমেগে জিনিসটা নিয়ে আসেন। তখন এই কর্তামশাইরা কিন্তু চাইলেই এইভাবেই আরতি মুখোপাধ্যায়ের গানের লাইন ধার করে সেই মুহূর্তে পরিস্থিতি সামাল দিতে পারেন। এই যে, নদীর যেমন ঝর্ণা আছে, ঝর্ণারও নদী আছে, আমার আছো তুমি, শুধু তুমি। বাড়ির গিনিরা ভালোবাসা আর সম্মান ছাড়া বেশি কিছু খুব একটা চায় না, আর এই কথাটা শোনার পর আশা করি বৌদিরা রাগ করে থাকতে পারবেন না। এটা কিন্তু শুধুমাত্র আমার দাদাদের জন্য টিপস রইল, কেমন? চলুন একটুখানি মেসেজ পড়া যাক। আজকে যেহেতু 9:45 টাইম বেঁধে দিয়েছি, তাই কিন্তু বন্ধুরা ঝটপট মেসেজ করছেন। যাই হোক, হ্যাঁ, যারা এক্ষুনি টিউন করলেন তাদের জন্য আরেকবার বলে দিই, আপনি বা আপনার পরিবারের এমন কেউ কি আছেন যিনি চোখের সামনে জিনিস থাকা সত্ত্বেও মোটেই খুঁজে পান না এবং বাড়ির সবাইকে ব্যতিব্যস্ত করে তোলেন? সেই কথাই 9:45 মধ্যে ছোট্ট করে লিখে পাঠাতে হবে 9903059992 এই নাম্বারে। শুভ সকাল তানিয়া দি, আমি আগরপাড়া থেকে চন্দন কুণ্ডু বলছি। ভুলে যাওয়া ব্যাপারটা কম বেশি সবার হয়, যেমন আমার বাড়িতে ইলেকট্রিক বিলটি দিয়ে গেছে কিন্তু বিলটি দিতে যাওয়ার সময় কোথায় যে রেখেছি সেটা আর আমি মনে করতে পারি না। বেশ, এবার পাঠিয়েছেন মেসেজ উৎপল মুখার্জি রায়পুর ছত্রিশগড় থেকে। শুভ সকাল তানিয়া দিদি ভাই, আমি আচ্ছা তানিয়ার সঙ্গে সুন্দর সমুদ্র মন্থন নিয়ে প্রভাত বীণা শোনার পর এখন মনির মেলোডি অনুষ্ঠানে কান পেতে মেলোডিয়াস গান শুনে মন ভালো করছি। তানিয়ার পরিচালনায় প্রভাত বীণাতে মা লক্ষ্মীর জন্ম এবং সমুদ্র মন্থন সম্বন্ধে অনেক কিছু জানতে পারলাম। বোন, আজকের বিষয়টি খুব ইন্টারেস্টিং এবং সরল। তানিয়া

0: বলো তো তোমার মাথায় এত মজার মজার বিষয় আসে কিভাবে? আর বাবা রে, সেই যে কি দুঃখের বিষয়, আপনাদের কি বলবো, মানে কি নিয়ে আপনাদেরকে আমি একটু ভালো রাখতে পারি সেই ভাবতে গিয়ে আমার বোধহয় মানে মাথার কি বলবো সব কিছু খুব খারাপ অবস্থা হয়। বিষয় ভাবাটা খুব কঠিন কাজ জানেন তো, কিন্তু ওই আর কি, আপনাদের আশীর্বাদে একটা একটা ক্লিক করে যায়। যাই হোক, উনি লিখেছেন, আমার বাড়িতে আমি সেই ভুলে যাওয়া মানুষ, আমাকে ছেলে মেয়ে মজা করে বলে বিগ বি, দ্যাট মিন্স বড়া বুলাক্কার। আমিও চশমা বা ফোন এমনকি বেরোনোর সময় মাথা আঁচড়াতে পর্যন্ত ভুলে যাই। তানিয়া, তুমি ভুলে গেলে কি করো? ভালো থেকো। হ্যাঁ, আমাকে নিয়ে প্রশ্ন আছে, আমি জানি অনেকেই এর মধ্যে করেছেন, আমি অবশ্যই জানাবো, তবে আরেকটু পরে। সীমা দাস ক্যান্টনমেন্ট, দমদম ক্যান্টনমেন্ট থেকে জানিয়েছেন, চোখের সামনে থাকা জিনিস সারা ঘর খুঁজে বেড়ানো এটি একটি অত্যন্ত পরিচিত অভিজ্ঞতা। কয়েকদিন আগেই ঘটা একটি ঘটনার কথা বলছি, আমি ওষুধের দোকান থেকে ওষুধ কিনে নিয়ে এসেছি আর সেটা এনে টেবিলে রেখে ঘরের অন্যান্য কাজে ব্যস্ত হয়ে পড়েছি। কিছুক্ষণ পর হঠাৎ মনে পড়েছে ওষুধটা কোথায় রাখলাম, এবার এদিক ওদিক চারিদিক খুঁজছি, কোথাও খুঁজে পাচ্ছি না। তখন ভাবছি, তাহলে কি ওষুধের দোকানেই ফেলে এসেছি? ফোন করতে যাবো এমন সময় দেখছি যে টেবিলের ওষুধই রাখা আছে। যাই হোক, সুন্দর সব গান দিয়ে খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, মনের ভেতরে ভালো থাকবেন, আপনিও খুব ভালো থাকবেন সীমাদি। সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকেই মেসেজ করেছেন, তিনি লিখেছেন যে অফিসে যাওয়ার তাড়াতাড়িতে মেট্রো রেলের স্মার্ট কার্ড খুঁজে পাই না, তখন আমার চিৎকার শুনে মা কার্ডটা খুঁজে দেন, তখন মাকে জড়িয়ে ধরে সরি বলি। বাহ, ভেরি গুড। এখন আমার কাজ হচ্ছে আপনাদের একটা গান শোনানোর। বেশ, চলুন একটা গান শোনানো যাক, মজার গান।
1: সিং নেই তবু নাম তার সিংহ, ডিম নয় তবু অশ্ব ডিম্ব, সিং নেই তবু নাম তার সিংহ।

কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

হ্যাঁ, যিনি আমাকে মনে মনে ডাকবেন সেই সকালেই আমি চলে আসবো। না না, এটা বড় মিথ্যে কথা, কারণ এমনটা হয় না। আমাদের যেমন ডিউটি থাকে আমরা সেই অনুযায়ী আসি, তবে যে সকালে আসি সেই সকালটা আপনাদের সঙ্গে সুন্দর হয়ে যায়। আজ এমন একটা বিষয় দেওয়া হয়েছে যে বিষয়টি বেশ মজার। বিষয়টি কি? বিষয়টি হলো যে আপনি বা আপনার পরিবারের এমন কোনো মানুষ আছেন যারা চোখের সামনে জিনিস রেখেও ভুলে যান, সেই সময় বাড়ির প্রত্যেককে ব্যস্ত করেন, তারপরে দেখা যায় আপনার হাতের কাছে বা চোখের সামনেই জিনিসটা রয়েছে। সেই মজার গল্প ছোট্ট করে 9903053992 এই নাম্বারে লিখে পাঠাতে হবে 9:45 মধ্যে। বেশ, এবার দেখা যাক মেসেজ। আচ্ছা, আমাদের একজন বন্ধু, জানি না আপনার মেসেজটা কোনো কারণে ডিলিট হয়ে গেছে, আরেকবার পাঠাবেন। মানুষ চক্রবর্তী, সিলভার স্পেস, দোহারিয়া, মধ্যমগ্রাম থেকে। বাবা, রঞ্জন আজকে এত পরে, রঞ্জন নয় রজত, রজত আজকে দেরিতে খুলেছে, বুঝেছি। ঠিক আছে রজত, তুমি তো এই মেসেজ করলে, আগে মেসেজগুলো পড়ি তারপর তোমার মেসেজ পড়বো। গুড মর্নিং দিদি ভাই, বিয়ের আগে দেখতাম, কে মেসেজ করেছেন, মনিকা মাইতি নামখানা থেকে। বিয়ের আগে দেখতাম বাবাকে, কিছু না পেলে মাকে ডাকতো, আর এখন দেখি আমার বরমশাইকে, ওর সামনে যা কিছু প্রয়োজন সব আছে কিন্তু কিছুতেই দেখতে পায় না।

আমি আবার সেগুলো হাতে তুলে না দিলে ওর হবে না। সো রোমান্টিক আপনাদের এই খুনসুটি ভরা জুটি, একদম নজর মুক্ত, খুব ভালো থাকুক। যাই হোক, পরের মেসেজ পড়ি। হাওড়া জগাছা বারোয়ারিতলা থেকে পূর্ণা ঘোষ। আগের দিন দিদির মেসেজ বড় তাড়াহুড়ো করে পড়েছিলাম। যাই হোক, দিদি আজ তাড়াতাড়ি তাই মেসেজ করেছেন, থ্যাংক ইউ। উনি লিখেছেন, প্রচণ্ড গরমের সময় শীতল অভিনন্দন জানাই, এটা খুব প্রয়োজন জানেন। সঙ্গে লিখেছেন, সুস্থ থাকো, ভীষণ মজার মজার অনুষ্ঠান শুনি তোমার সঙ্গে। আমার মনে হয় প্রত্যেকের জীবনে এই ঘটনা ঘটে, আমি চুলের ক্লিপ নাইটিতে আটকে রেখে সব জায়গায় খুঁজে বেড়াই, তন্ন তন্ন করে অন্য ক্লিপ দিয়ে কাজ চালাই, শেষে দেখি ক্লিপটা আমার রাত পোশাকেই রয়ে গেছে, তখন ক্লিপটা পেয়ে ভীষণ খুশি হই। হ্যাঁ, এই ঘটনা মেয়েদের সঙ্গে প্রায়শই ঘটে বই কি। বাবু গাঙ্গুলি শালকিয়া হাওড়া থেকে মেসেজ করেছেন, তানিয়া শুভ সকাল, তুমি 50 বছর আগে স্মৃতি মনে করিয়ে দিলে। দুর্গাপূজার সময় প্যান্ডেলে একটার সময় আর কি, একটা প্যান্ডেলে বাবার সঙ্গে আমি ভোগ খেতে গিয়েছিলাম। তো ভোগ খেয়ে এসে হাত ধুয়ে আমরা যখন বেরোচ্ছি, তখন চটি জোড়া খোঁজা হচ্ছে, কিন্তু চটি খুঁজে পাওয়া যাচ্ছে না। খোঁজা সবার চটির ভিড়ে নিজের চটি খোঁজা হচ্ছে, শেষে দেখা গেল যে বাবার হাতেই চটি জোড়া রয়েছে। বাবার বন্ধুরা তখন খুব মজা নিচ্ছে, আমি তখন খুব ছোট। আজকে আমার বাবা 35 বছর হলো গত হয়েছেন। তোমার অনুষ্ঠানের অপেক্ষা করে থাকি, ভালো থেকো, থ্যাংক ইউ। আচ্ছা, এবার মেসেজ পড়ব। কার কার কার কার, সৌমদীপ ভূঁইয়া কাকদ্বীপ দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। সৌমদীপ আজকে আনন্দিত হয়ে একটি মেসেজ দুবার করে লিখে পাঠিয়ে ফেলেছেন একটাতেই। যাই হোক, আমাকে একটু ম্যানেজ করে পড়তে হচ্ছে, দেখি। হ্যাঁ, এখান থেকে সম্ভবত, আমি অফিসে যাওয়ার সময় বরাবরই কিছু না কিছু ভুলে যাই, মোবাইল, মানি ব্যাগ, ঘড়ি, এদের মধ্যে অন্তত এক কাউকে আমি বাড়িতে ফেলে রেখে যাবই, এটা আমার দীর্ঘদিনের অভ্যেস। তো একদিন কি হয়েছে, মোবাইল ফোনটাই নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম। বাড়ি ফিরে শুনলাম আমার গিন্নির নাকি খুব কষ্ট হয়েছে, কারণ অফিসের পুরো সময়টুকুতে তিনি আমাকে ফোন করে জ্বালাতে পারেননি। আহারে, উনি সঙ্গে আরও লিখেছেন, যখন বাসে যাতায়াত করতাম তখন মানি ব্যাগটা প্যান্টের পেছনের পকেটে রাখতাম, অফিসে পৌঁছে বসার সময় সেটা অসুবিধা হতো বলে টেবিলের ড্রয়ারে বের করে রেখে দিতাম। সমস্যা হতো বেরোনোর সময়, তাড়াহুড়োতে ড্রয়ার থেকে মানি ব্যাগটা নিতেই ভুলে গেছি, কখন মনে পড়ছে যখন আমি ভাড়া দিতে যাচ্ছি। এমন ঘটনা দু একবার নয়, বহুবার ঘটেছে। তখন চেনা জানা কোনো কন্ডাক্টর বা ড্রাইভারকে বলতাম, কালকে দিয়ে দেবো ভাই, পরিচিত মুখ যেহেতু ডেলি প্যাসেঞ্জার, সেই জন্য সেই সুবাদে বেশিরভাগ সময় ম্যানেজ হয়ে যেত। আর মোবাইল ফোনের ক্ষেত্রে তো অবস্থা আরও করুন, এখন বাড়িতে কোনো কিছু খুঁজে না পেলেই মুখ দিয়ে অজান্তে বেরিয়ে আসে, একবার তোমার ফোনটা থেকে রিং করে দেখো তো। কথাটা বলার কয়েক সেকেন্ড পরেই মনে পড়ে, আরে আমি তো ফোন নয়, চশমা, চাবি কিংবা টিভির রিমোট খুঁজছিলাম, বোঝো। মানে পুরো ঘেঁটে ঘ হয়ে যাচ্ছে আমি এই সমস্ত মেসেজ পড়তে পড়তে। সত্যি আপনারা কি মজার মজার কাণ্ড ঘটান। যাই হোক, এমন সব কাণ্ড ঘটান বটে, কিন্তু তা বলে কি আপনাদের মন্দলোক বলা চলে? আমার মনে হয় না, কারণ আপনারা প্রত্যেকেই খুব ভালো মানুষ। এইভাবেই ভালো মনে, ভালোভাবে, ভালোবেসে ভালো থাকুন, আর কানে রাখুন 100.1 FM গোল্ডকে, গানে গানে মুকেশ।

মেসেজ করেছেন রজত বিশ্বাস বানবুন নদিয়া থেকে। লিখেছেন, গুড মর্নিং দিদি, ভেরি গুড মর্নিং রজত, আমি মাঝে মাঝেই ভুলে যাই যে চিরুনিটা কোথায় রেখেছি। আচ্ছা, আর লিখেছেন, আমি কিন্তু ব্যাগের মধ্যেই রেখেছি, অনেক সময় ব্যাগে করে নিয়ে যাই কোথাও, কিন্তু বাড়ি এসে খুঁজে বেড়াই কোথায় যে রাখলাম। এরকম আরও অনেক কিছু নিজেই এক জায়গায় রেখে অন্য জায়গায় খুঁজে বেড়াই। বেশ, উত্তম দালাল খরসরাই বেগমপুর হুগলি থেকে মেসেজ করেছেন, প্রিয় প্রিয় তানিয়া দিদি ভাই, দুখানা প্রিয় কিন্তু মনে রাখবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আপনার দুটো প্রিয়র জন্য। এই বয়সে পৌঁছে আমার তো সব কিছুতেই ভালো মন, কলম নিয়ে লিখছি, চিন্তা করছি, অথচ কলমটাই হাতে খুঁজে মরছি। এ বিষয়ে আমার স্ত্রীর আমার দিকে দুটি চোখ এবং একটি মন সদা সর্বদাই পেতে রাখেন। পান থেকে চুন তো কোনছার, এক কুচি সুপুরি খসার পর্যন্ত উপায় নেই। দিদি ভাই, স্বাধীনতা বলে আর কিচ্ছুটি নেই। বুঝুন যে মানুষটা এত খেয়াল রাখে আপনার, অমনি তার দোষ হয়ে গেল। সত্যি আপনারা না, আমি কিন্তু বৌদির পক্ষে, ঠিক আছে এক্ষেত্রে। যাই হোক, গুড মর্নিং সুপ্রভাত তানিয়া, আমি কিশোরদা হাওড়াবালি থেকে বলছি। আমার সব থেকে বেশি হারায় টিভির রিমোট এবং চশমা। টিভি দেখছি মন দিয়ে, কেউ হয়তো বাইরে থেকে ডাকলো, রিমোট নিয়ে চলে গেলাম নিচে। তারপর যখন এক ঘন্টা পর টিভি দেখতে গেলাম, রিমোট আর খুঁজে পাচ্ছি না, কোথায় গেল কোথায় গেল, সবার নামে দোষ দিচ্ছি। এমন সময় গিন্নি নিচে ময়লা ফেলতে গিয়ে দেখে রিমোটটা আমি পাঁচিলে রেখে দিয়ে চলে এসেছি। তারপর মা আর মেয়ে মিলে আমার যে কী অবস্থা করে সেটা তুমি বুঝতেই পারছো, একদম বুঝতে পারছি, এবং ঠিকই করে। আপনি নিজে কেন ভুলে রেখে আসেন, কেন নিয়ে আসেন না, কেন কে নিয়ে যেতে বলেছিল নিচে, তাহলেই তো বলতেন না, তাই না? যাই হোক, দোহারিয়া মধ্যমগ্রাম থেকে মানুষ চক্রবর্তী সিলভার স্পেস থেকে পাঠিয়েছেন, শুভ সকাল। স্কুলে পড়ার সময় বৃষ্টির দিনে স্কুলে ছাতা নিয়ে যেতাম আর ফেরার সময় ফেলে আসতাম, ঘরে এসে আর মনে করতে পারতাম না কোথায় রেখে। এ নিয়ে বিস্তর বকা ঝকাও খেতাম। পরদিন স্কুলে গিয়ে দপ্তরের জিম্মায় সেটি পাওয়া যেত। হ্যাঁ, এই ছাতার ব্যাপারটা বেশ কমন, ছাতা, চশমা আর এখনকার দিনের মোবাইল, এ চারটি বিষয়, মানে তিন চারটি বিষয় এতটাই কমন যে এটা আমাদের সবারই এই ভুল হয়। যাই হোক, এখন এই ভুল যখন হয়ে যায় তখন তো কিছু করার নেই, মানে এটা তো সত্যি ভুল এবং এটা ইচ্ছাকৃত ভুল নয়, সেখানে ভগবান দীনবন্ধু নিশ্চয় আমাদের ক্ষমা করে দেয়, তাই না? অখিল বন্ধু ঘোষের কণ্ঠে একটি রোমান্টিক গান শুনি, চলুন।

দয়াল বিচার করবে কি করবে না জানি না, তবে গিন্নিদের এত উপকার সত্ত্বেও যদি আপনারা এইভাবে গিন্নিদের দোষ দেন তাহলে কিন্তু গিন্নিরা বেশ রুষ্ট হবে, আর বাড়ির লক্ষ্মীরা যদি রুষ্ট হয় সেক্ষেত্রে যে কি হতে পারে তার অভিজ্ঞতা আপনাদের প্রত্যেকের রয়েছে। চলুন আর কথা না বাড়ি, আরও একবার বলে দিই আজ মনের মেলোডিতে আমরা কি নিয়ে কথা বলছি। আজ সেই বিষয় নিয়ে কথা বলছি যে এরকমটা তো প্রায়ই হয়, আপনার বা আমার বা আমাদের পরিবারের কেউ একজন এমন ব্যক্তি যার হাতের কাছে জিনিস রয়েছে অথচ তিনি খুঁজে পাচ্ছেন না, সেই জন্য সেই সময় পরিবারের প্রতিটি মানুষকে ব্যস্ত করে তুলছে, তারপর দেখা যাচ্ছে তার কাছেই চোখের সামনেই জিনিসটি পড়ে রয়েছে। সেই মজার ঘটনা 9903055992 এই নাম্বারে ছোট্ট করে লিখে পাঠাতে হবে, এবং যেটা করতে হবে 9:45 মধ্যে পাঠাতে হবে। যাই হোক, মেসেজ পড়ার পালা। নিশাকরধর আমতা জগদ্ধাত্রীতলা থেকে মেসেজ করেছেন, জানিয়েছেন, শুভ সকাল তানিয়াদি, রেডিও টিউন করার পর থেকেই গান খুব সুন্দর সুন্দর গান শুনছি, কোনো দরকারি কাগজপত্র ঠিক জায়গায় রাখলেই কিছুদিন পরে তা ভুলে যাই, কিন্তু আমার পরিবার কিছুটা সময় নিয়ে সেটা আবার খুঁজে দেয়। সম্ভবত এটা তিনি মানে দাদা বৌদির কথাই সম্ভবত বলছেন, আবার আমার পরিবার মানে সেই বৌদি আর কি, বৌদি প্রত্যেকটা ক্ষেত্রে যখন নিজের কোনো সরকারি কাগজপত্র, উদাহরণস্বরূপ বলতে পারি ডাক্তারের কাগজপত্র, কোথায় যে রাখে নিজেই ভুলে যায়। এই ভুলটা আমাদের প্রত্যেকেরই হয়, কারণ যখন আমরা কাজটা করি মানে জিনিসটা রাখি বা কাজটা করি তখন মনটা আমাদের থাকে অন্য জায়গায়, যার ফলে সর্বক্ষেত্রে ভুলটা হয়ে যায়, কোথায় রাখা হয়েছে সেটার দিকে আর মন রাখি না। আজকে যেমন দোকানে আসার আগে দোকানের ব্যাগটাই নিতে ভুলে গিয়েছিলাম, চিন্তাটা ছিল অন্যদিকে, মেয়ের পরীক্ষা, মেয়ের না পড়ে ঘুমাচ্ছিল, একটু শাসন করেছি তাই মনটা ওই দিকেই পড়েছিল। যাক, সুস্থ থাকবেন, ভালো থাকবেন তানিয়াদি, আবার কবে আসবেন জানিয়ে দেবেন। আবার আসবো কবে কবে কবে একটু মনে করতে হবে, এই তো তাই ভাবছি। আজকে অনেকেই এখনও পর্যন্ত মেসেজ করেননি যারা সকাল সকাল মেসেজ করেন, যেমন শান্তনু আইচ, নন্দরায় পোরেল, মানসী বৈদ্য কুননগর থেকে, মীনা কর্মকার, আরও অনেকে, এবার যার নাম করবো না তিনি আবার রাগ করবেন, না না আমার ওপর রাগ একদম নয়, কিন্তু হ্যাঁ, বেতার বন্ধু রবীন মান্না জুজারশা পাঁচলা হাওড়া থেকে বলেছেন, চশমা মাথায় পরে খুঁজছি সারা ঘরে, চশমা পাওয়া যেতে সবাই হেসে আনন্দ করে, এমনিতে আমি খুব ভুলে যাই সেজন্য বাড়িতে খুব বকা খাই, ভুলে ভরা জীবন আমার সবই ভুলে যাই, ভুল করে দুবার ধরে প্রেশারের ওষুধ খাই, না না এ ভুল কিন্তু ক্ষমার অযোগ্য একদম না, শরীরের ব্যাপারে খেয়াল রাখতে হবে, নিজেকে খেয়াল রাখতে হবে, প্রয়োজনে মোবাইলে অ্যালার্ম সেট করে রাখুন, তাহলে দেখবেন প্রতিদিন সঠিক সময় অ্যালার্ম বাজবে আর আপনার ওষুধটা সঠিক সময় খাওয়া হবে, দুবার খেয়ে ফেলবেন না, ঠিক আছে।

0: আচ্ছা, কেউ একজন ফোন করছেন, কেউ ফোন করবেন না, কাইন্ডলি মেসেজ করুন, কেমন? আচ্ছা, সময় হচ্ছে আমাকে একটা ছোট্ট বিরতিতে যেতে হবে, বিরতির ওপারে এসে আপনাদের মেসেজ পড়ব, কেমন? ততক্ষণ আর বিরতির ওপারে একটা গানও থাকবে, বেশ, তারপরে ফিরছি।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold।
2: জানো, আমি কাল আমার ভাইপোর বাড়িতে গিয়েছিলাম, দেখে অবাক হয়ে গেলাম যে ওরা সারা দিন এসি চালায়, রোজ ওয়াশিং মেশিন চালায়, বাড়িতে দুটো ফ্রিজ, তার সত্ত্বেও ওদের ইলেকট্রিক বিল কত আসে জানো? জিরো। আমি প্রশ্ন করতে ভাইপো বললো,
3: কাকা সবই উপরওয়ালার দয়া, মানে সোলার প্যানেলের।
2: আমি ভাবছি এবারে তো লাগাতেই হবে। পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
4: হর ঘর সূর্য ঘর।
1: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM Gold, মনের মেলোডি।

না, ভুলেছেন ভবিষ্যৎ সে কথা বলতে পারি না, কিন্তু অনেক সময় হয় যে আপনারা অনেক কিছু ভুলে যান যা আপনাদের চোখের সামনেই থাকেন কিন্তু আপনারা দেখেও দেখতে পান না, কারণ আপনাদের মনটা অন্য কোথাও থাকে। আর সেই গল্পই আজ লিখে পাঠাচ্ছেন আমাদের বন্ধুরা 9903052992 এই নাম্বারে। 9:45 পর্যন্ত সমস্ত মেসেজ কিন্তু ঢুকে আসা, মানে চলে আসা চাই, কেমন? শান্তনু ওয়াইজ মেসেজ করেছেন টেগোর পার্ক থেকে, গুড মর্নিং তানিয়া। আজকে টপিক নিয়ে বলি যে আমি টিউশন পড়াতে যাওয়ার সময় মেইন ডোরে চাবি দিতে ভুলে যাই, পরে কোনো এক কোনে সেটা পড়ে থাকে, কিন্তু এই জন্য কখনো এই ক্লাসে যেতে লেট হয় না। আমার স্টুডেন্টরা বলে আমি কোনো দিন টিউশনে টেস্ট নিতে ভুলে যাই না কেন, তাহলে ওরা একটু বেশি টাইম পাবে পড়া রিভাইজ করতে। ভালো থেকো।

মানে শান্তনুবাবু ভুলেও যান আবার ভুলে যান না, নিজের ক্ষেত্রে ভুলে যান, কিন্তু ছাত্রদের ব্যাপারে উনি সদা সজাগ থাকেন, তার জন্যই টেস্ট নিতে কিন্তু কখনোই বলেন না। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার একটু টেক্সট মেসেজ পড়া যাক। অনেকক্ষণ আগে মেসেজ করেছেন সুতপাদি, কোথায় গেল সুতপাদির মেসেজ? এই তো দমদম পার্ক থেকে সুতপাদি মেসেজ করেছেন। সুতপা বসু লিখেছেন, আমি খুব ভুলে যাই, ফ্রিজ খুলে ভাবি কি যেন নেব বলে খুলেছি, তারপর আবার একটু পরেই মনে পড়ে কি জিনিস বের করব, তারপর আমার সানগ্লাসটা মাথার উপরে রেখে চারিদিকে সানগ্লাস খুঁজি, আর সবচেয়ে বেশি যেটা হয় যখন কোথাও বেড়াতে যাই তখন ফোনের চার্জার নিতে ভুলে যাই, আমার হাজবেন্ডও খুব ভুলে যায়, চোখের সামনে জিনিস খুঁজে পায় না। আপনার এই মেসেজ দেখে বা পড়ে আমার তো আমার নিজেকে রিলেট করছি, জানেন অনেক সময় হয় আমিও রান্না করতে করতে ফ্রিজটা খুলেছি কিন্তু কেন খুলেছি সেটা কিছুতেই মনে করতে পারছি না, তখন পুনরায় আমি কিন্তু কাউকে ব্যতিব্যস্ত করি না, কারণ এই বিষয়ে আমি কি খুঁজছি সেটা তো কেউ জানতেই পারবে, কারণ আমার তো মনেই নেই আমি কি খুঁজছি। তখন সেই পুনরায় যেখান থেকে এসেছিলাম, মানে সেই রান্না করতে করতে সেই রান্নার গ্যাসের কাছে যাই, গিয়ে মনে করার চেষ্টা করি এই মুহূর্তে রান্না কি দেওয়ার দরকার ছিল, লঙ্কা না ধনে পাতা না টমেটো, তখন গিয়ে আবার ফ্রিজ খুলে সে জিনিস বের করি। আবার এমনও হয়, আমাদের বিজয়দা জিজ্ঞাসা করেছিলেন বা আরেকজন বন্ধু জিজ্ঞাসা করেছিলেন যে উৎপলদা যে কি আমি ভুলে যাই, জানেন আমি সব থেকে যেটা ভুলি, আমি কখনো লেডিস পার্স সেইভাবে ব্যবহার করতে পারি না রোজকার জীবনে, কারণ ব্যাগের মধ্যে মেয়েদের অনেক কিছু পুরো সংসার থাকে, চাবির রিং বলুন কি আরও আরও অনেক কিছু, মানে সেটা বলতে গেলে অনেক টাইম লেগে যাবে আপনারা জানেন, এখন কোনটা কোন পকেটে রেখেছি সেটা আমি খুঁজে পাই না, তাই আমি সবসময় এই স্কুল কলেজের যে ব্যাগ, এমনকি শাড়ি পরেও কোনো অনুষ্ঠানে যাচ্ছি সেখানেও যদি আমি একা যাই, মূলত আমার সঙ্গে হাজবেন্ড গেলে তখন আমি একদম বিন্দাস যাই, কিন্তু তাছাড়া আমার সঙ্গে সবসময় সেই কলেজের ব্যাগ থাকে যাতে বেশ তিন চারটে খাপ রয়েছে, এবং আমি মনে রাখি, রাখার চেষ্টা করি যে কোন ব্যাগে আমি হেডফোন রেখেছি, কোন ব্যাগে চার্জার, কোন ব্যাগে চিরুনি, কোন ব্যাগে পার্স, কোন ব্যাগে মেট্রো কার্ড, কোন ব্যাগে ঘরের চাবি, এবং কোন ব্যাগে আমার জরুরি অন্যান্য জিনিস, এই বিষয়টা কিন্তু খুব ভুলে যাই। আরেকটা বিষয় জানেন, আমি আবার নিজেই নিজেকে কি বলি, তবে হ্যাঁ আমি আপনাদের যারা গল্প করেছেন আমি কিন্তু কাউকে ব্যস্ত করি না, আমি না খুব গুছিয়ে রাখতে পারি, বুঝলেন তো। একবার কি হয়েছিল, বেশ কয়েকদিনের জন্য আমরা বাইরে কোথাও যাচ্ছি আত্মীয় বাড়ি, তো আলমারিতে চাবি দিয়েছি, চাবিটা দিয়ে চাবিটা খুব গুছিয়ে সন্তর্পণে রেখেছি, যদি চোর আসে চোর এখান থেকে কিছুতেই খুঁজে পাবে না, কিন্তু এই যে গুছিয়ে রাখা সেটা যে কোথায় রেখেছি সেটা আর আমার মনে পড়ছে না, মানে প্রায় মাসখানেক হয়ে গেছে, মাস দেড়েক হয়ে গেছে আমার আলমারির চাবি খুঁজে পাওয়া যায়নি। হ্যাঁ, তো পরে আবার নিজে নিজে সেই চাবি খুঁজে পেলাম, এরকম হয়েছে একবার স্মার্টফোনের এই স্মার্ট ঘড়ির আর কি স্মার্ট ওয়াচের চার্জার যেটা, সেটা ওই গুছিয়ে আমি প্রচণ্ড গুছিয়ে রাখি, এবং সেই গোছানোটা যে কোথায় গুছিয়ে রাখি সেটা তো আমি ছাড়া আর কেউ জানে না, আর আমার সেটা মনে থাকে না, বেশ কিছু মাস পর সেটা হয়তো উদ্ধার হয়। আমার একটি নাটকের স্ক্রিপ্ট সেটাও এরকম হয়েছিল, পুরো এক বছর পর গত সপ্তাহে সেটা পেয়েছি, মানে গত বছর মে মাসে সেটা আমি আমাদের লাস্ট শো হয়েছিল, সেই শোটা হওয়ার পর অনেকদিন শো হয়নি, বা শো যখন হয়েছে আমার যেহেতু নাটকটা মুখস্থ স্ক্রিপ্টটা দরকার পড়েনি, তো আমি খুঁজে পাইনি, এর মধ্যে খুঁজিও নি, তারপর যখন খোঁজ পড়লো কিছুতেই খুঁজে পাচ্ছি না, প্রায় এক বছর পর গত সপ্তাহে সেই স্ক্রিপ্ট আমার উদ্ধার হয়েছে। তাহলে এই হচ্ছে আপনাদের তানিয়া, এইভাবে আমি ভুলে যাই, তবে ওই যে কাউকে ব্যতিব্যস্ত করি না, তবে আমার বর ব্যতিব্যস্ত করে, কীভাবে বলুন তো, যদি কখনো ভুল করে আর কি, ভুল করে না, রান্নাঘরে হয়তো গেল কিছু রান্না করতে, চোখের সামনে রয়েছে চায়ের ছাঁকনি, ছাঁকনি খুঁজে পাচ্ছে না, চোখের সামনে রয়েছে হলুদ বা নুনের ডিবে, খুঁজে পাচ্ছে না, তো এইগুলো আমাদের দাম্পত্য জীবনের খুব মজার এবং কী বলবো নিত্য নৈমিত্তিক ঘটনা, এতে আর নতুন করে বলার কিছু নেই, তবে হ্যাঁ এই করতে করতে কিন্তু আমাদের জীবনটা বেশ কেটে যায় বলুন। আর এইভাবে জীবন কাটাতে কাটাতে যদি কোথাও ঘুরে আসা যায় এই শহর থেকে দূরে, তাহলে মন্দ হয় না, কি বলেন, চলুন যাওয়া যাক।

ছড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

আমরা নির্মলা মিশ্রের কণ্ঠে সেই জনপ্রিয় গান শুনছিলাম, আর এখন সময় হচ্ছে আপনাদের মেসেজ পড়ার। যারা মেসেজ পাঠিয়েছেন তাদের মেসেজগুলো তো পড়তেই হবে, তাই জন্যই আজকে সময়টা একটু বেঁধে দিয়েছিলাম 9:45 মধ্যে। আচ্ছা, অনেকক্ষণ আগে কিছু টেক্সট মেসেজ এসেছে, সেগুলো আগে পড়ে নিই, তারপর লাস্ট যে হোয়াটসঅ্যাপ মেসেজ এসেছে সেগুলো পড়ব। দিলীপ বসু লিলুয়া হারো থেকে মেসেজ করেছেন, শুভ সকাল টানিয়া দি। আমার সব থেকে বেশি ভুল হয় ওষুধ খেতে, সকালে ব্রেকফাস্টের পরে আমার পরপর 4টে ওষুধ থাকে, কিন্তু আমি ওষুধ প্রতিদিনই খেতে ভুলে যাই, পরের মুহূর্তে আবার আমার মনে করে আবার আমি মনে করে খাই, কাউকে বিরক্ত করি না, বেরোবার সময় চশমা ভুলে গেলেও না। আচ্ছা বেশ, কিন্তু ওষুধ খেতে ভুলে যাওয়ার যে সমস্ত সমস্যা আপনাদের রয়েছে, আপনারা সেক্ষেত্রে মোবাইলে কিন্তু একাধিক অ্যালার্ম সেট করা যায়, আপনারা সেই সময় অ্যালার্ম সেট করে রাখুন, 5 মিনিট কি 10 মিনিট ছাড়া ছাড়া খেতে হবে, প্রতিদিন সেটা নির্দিষ্ট সময়ে বাজবে এবং আপনি ওষুধ খেতে পারবেন। আমার মনে হয় এই এটার থেকে ভালো উপায় আর কিছু হতে পারে না। কেমন, নিজেদের খেয়াল রাখুন, ওষুধ ভুল করা কিন্তু চলবে না, বাকি সব কিছু ভুলে যান, কোনো অসুবিধা নেই। বেশ, মেসেজ করেছেন ঐশী সরকার চিনার পার্ক থেকে, এই এক বৃদ্ধা যার স্মৃতিভ্রষ্ট হয়েছিল, কাছের মানুষদের চিনতে পারলেও নাম মনে করতে পারতেন না, কাছের কারোর নাম জিজ্ঞাসা করলে দিব্যি ম্যানেজ করে বলতেন, ওর নামটা তো জানি, তুমি নাম বল তাহলে বলে দাও না, মানে ম্যানেজ করতেন আর কি। যাই হোক, যদিও এটা আজকের বিষয়ের সঙ্গে সম্পৃক্ত নয় আর কি, তবু ঠিক আছে। আরেকজন মজা করে লিখেছেন লক্ষ্মী দে সুভাষগ্রাম থেকে, যে এক ভদ্রলোক প্রচণ্ড ভুলো মনের, তো উনি বাড়ি থেকে কোনো কাজে বেরোবার আগে তার অর্ধাঙ্গিনী তার শার্টের একটা লেবেল ইঁটে দিতেন। আচ্ছা, এই মানুষটিকে কেউ একটু মনে করিয়ে দেবেন যেন ইলেকট্রিক বিলটা পেমেন্ট করে দেন, কি মুশকিল। উফ, আচ্ছা, শিবপ্রদীর মেসেজ এসেছে মালিকপাড়া বেতর হাওড়া 4 থেকে, শিবপ্রদীর মেসেজ করেছেন, আজ আশা করি আমার SMSটা তাড়াতাড়ি পড়বে। হ্যাঁ, অফিসে যাওয়ার আগে সব হাতের সামনে রেখে দিতাম, তবুও ডাক চলতো, এইটা দাও ওইটা দাও। আজ তানিয়া মাঝে মাঝে যেন এই সময়গুলোতে শুনতে পাই, কি গো শুনছো, না ভুলে গেছি, তুমি আর আসবে না। হেমন্ত বাবুর এই গানটা মনে পড়ে যায় তানিয়া, ভালো লাগে বড় ভালো লাগে, কি বিরহ বড় ভালো লাগে। আচ্ছা, আর বেশি কিছু লিখলাম না, তুমি বারণ করেছো, খুব খুব খুব ভালো থেকো, ভালোবাসা নিও। অ্যাট লাস্ট বলি, আগের দিন তুমি বলে গিয়েছিলে আমার আগের দিনের একটা SMS আজ পড়বে। আচ্ছা, ভুলে গিয়েছিলাম, সরি, আমি এসেছিলাম 1 তারিখ, ঠিক আছে, দেখছি, দাঁড়ান, টিউসডে। কী জানি কোনটা বাদ পড়ে গেল। আচ্ছা, ঠিক আছে।

আমি আরেকটা গান শুনিয়ে না হয় আপনার কাছে এসে আপনার আগের দিনে যে মেসেজ আমার পড়া হয়নি সেটা না হয়ে পড়ে দেবো, ঠিক আছে? ততক্ষণ একটা গান থাকুক কানে কানে, অন্যায় অবিচার এই ছবি থেকে, কিশোর কুমার এবং শামিনা ইয়াসমিন।

0: আছে।
1: আপনাদের মনেও যদি এমনই ইচ্ছে থাকে তাহলে সেই ইচ্ছেকে তো দমন করতেই হবে, তার কারণ সময় বলছে ছাদ ছেড়ে দিতে হবে আজকের জন্য। না না, আবারও আসবো 9 তারিখ, 9 তারিখ সকালবেলা আপনারা আমার সঙ্গে থাকবেন। তো আরও একটা অনুরোধ রইল, আপনারা অনেকেই প্রভাত বিনার ফিডব্যাকটা হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানান। আপনারা যদি প্রভাত বিনার যে পোস্ট ফেসবুকে রয়েছে, 100.1 FM গোল্ডের যে ফেসবুক পেজ রয়েছে আমাদের, সেখানে প্রভাত বিনার সংক্রান্ত যে পোস্ট প্রতিদিন দেওয়া হয়, যার যার প্রোগ্রামে যার যার বলার, আপনাদের সেখানে লিখলে আমার মনে হয় বিষয়টা আরও ভালো হয়। যাক, আমি যেমন কথা দিয়েছিলাম, শিবপ্রাদির আগের দিন একটি মেসেজ আমার পড়া হয়নি, কথা দিয়েছিলাম আজ পড়ব, সেটা দিয়ে শেষ করব। তবে তার আগে 3টি হোয়াটসঅ্যাপ মেসেজ পড়ে নিতেই হবে, কারণ এসেছে সেই মেসেজগুলো সময়েই। যাই হোক, মানসী দি, মানসী বই তো আজকে অমিতাভুদা গল্ফ গার্ডেন থেকে মেসেজ করেননি, চন্দ্রামলি দি তো অনেকদিনই মেসেজ করছেন না, কি জানি, আশা করি গরমে সবাই সুস্থ আছেন, নিশ্চয়ই নিজেদের খেয়াল রাখবেন। কন্যাগর থেকে মানসী দি মেসেজ করেছেন, সুপ্রভাত আমার মিষ্টি তানিয়া দি, তোমাকে জানাই এক প্লেট ঠান্ডা ঠান্ডা তালের শ্বাসের শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ, কি সুইট আপনি, ভুলের কথা আর কি বলবো। আমার চেয়ে আমার ছেলের কথাই আজ বলি, সে যখন স্কুলে যেত প্রতিদিন টিফিন বক্স আর জলের বোতল হারাতো, কত দেবো বলতো, একদিন রাগ করে প্লাস্টিকে করে তরকারি আর কাগজে মুড়ে রুটি দিয়েছি। আর আমি যখনই কোথাও বেরোই সব কিছু গুছিয়ে নিয়ে বেরোনোর পরেই মনে হয় কিছু ভুলে যায়নি, তো সত্যিই তাই হয় রুমাল নালে পার্স কিছু না কিছু আমি ভুলেই যাই।

আমার রেডিও খারাপ, তাই একটু দেরি হলো। বেশ, নীলাঞ্জন দাশগুপ্ত বিরাটি থেকে জানিয়েছেন, আমার বাবার এমনই এক মজার অভ্যেস আছে, একদিন মোবাইল ফোন খুঁজে না পেয়ে পুরো বাড়ি তোলপাড় করে ফেললেন। সবাই মিলে খুঁজেও পাচ্ছিলাম না, শেষে দেখি ফোনে কথা বলতে বলতেই ফোন খুঁজছেন, তখন সবাই হেসে গড়াগড়ি। আচ্ছা, আর নন্দা রায় পোড়েল হাওড়া বেলগাছিয়া থেকে জানিয়েছেন, গাড়িতে বসেই লিখছি, আজকে তোমার অনুষ্ঠান শুনছি, খুব ভালো গান শোনাচ্ছ। আর লিখেছেন যে ভুলে যাওয়াটা আমার ছোটবেলা থেকেই রোগ, আমি যখন যে কাজেই থাকি সে কাজে এমন মুশকুল হয়ে থাকি যে খেসারত আমাকে প্রতি পদে পদে দিতে হয়েছে। যেহেতু হাতে সময় অল্প তাই একটা ঘটনা জানাচ্ছি, অফিসের কাজে শিলিগুড়ি যেতে হবে, ভুলে গিয়ে ট্রেন মিস করেছি। আবার প্রথমবার দার্জিলিং বেড়াতে গিয়ে পৌঁছে খেয়াল করলাম পোশাকের ট্রলিটাই বাড়িতে ফেলে রেখে এসেছি। বিয়ের পর মামার বাড়ি টাটায় যাচ্ছিলাম, কোথায় যে গয়নার বাক্স রেখেছিলাম আজও পাইনি, খুব আফসোস, এ আজীবন মনে রয়ে গেছে। অন্যান্য গয়নার সঙ্গে শাশুড়ি মায়ের দেওয়া আশীর্বাদের হারটাও হারিয়েছি, এটা কিন্তু সত্যি খুব খারাপ। যাই হোক, নিশ্চয়ই পেয়ে যাবেন, আমরা সবাই মিলে প্রে করি সেই গয়নার বাক্স যেন উদ্ধার হয়ে যায়। আমিও কোথাও, আচ্ছা কবে আসবো, আমি 9 তারিখ আবার আসবো, ঠিক আছে। এবার শিপ্রাদির সেই মেসেজ, যে মেসেজ আগের দিন পড়া হয়নি, সেই মেসেজ অবশ্যই ভালোবাসায় মোড়া। উনি লিখেছেন, তানিয়া আগের দিনে তোমার বলা সব কটা কথা আমার মনকে খুব খুব খুব গভীরভাবে ছুঁয়ে গেছে। চোখে না দেখায় শুধু মনের দেখায় কেউ এতটা ভালোবাসতে পারে তানিয়া? যারা ভালোবাসতে পারে তাদের কাছে দেখা, দূরত্ব এগুলো কোনো ম্যাটার করে না শিপ্রাদি। ভালোবাসার জন্য শুধু একটা মন লাগে, আর লাগে অনুভূতি, সেটুকু থাকলেই ভালোবাসা যায়। আমি মানে আমি বা আপনি, আপনারা যারা ভালোবাসতে পারেন, আমরা প্রকৃতিকেও ভালোবাসতে পারি, আমরা কোনো জড় বস্তুকেও ভালোবাসতে পারি, সেখানে তো আপনি মানুষ, ভালো না বেশে থাকে কী করে আপনাদের, তাই না? সঙ্গে লিখেছেন যে কি লিখেছেন, হ্যাঁ, আমি খোলা জানলা, তুমি ওই দক্ষিণা বাতাস, খুব ভালো থেকো। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ দিদি, বুক ভরা ভালোবাসা নিয়েও অ্যাট লাস্ট বলি, বড় এস এম এস হলে রেগে যাও তুমি। আসলে রেগে যাই না দিদি, আপনাদের উপর রাগ করতে পারি, বিষয়টা কি বলুন তো, যে সবার মেসেজ তো পড়তে হয়, সেক্ষেত্রে আমার কাছে তো সবাইকেই সমানভাবে গুরুত্ব দিতে হবে, তাই না? সেই জন্য আপনাদেরকে বলি একটু ছোটো করে পাঠাতে, তাহলে সুবিধা হয় এই আর কি। আর একটা বিষয় হচ্ছে যে আজকের মতো বিদায় নিতে হবে, আবার কথা হবে 9 তারিখ সকালে, কেমন? ভালোবেসে ভালো রাখবেন, ভালোবাসায় ভালো থাকবেন, গরমে খুব ভালো থাকবেন, বৃষ্টির আশা নিয়ে একটা বৃষ্টির গান আপনাদের জন্য শ্রীকান্ত আচার্যের কণ্ঠে।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ শিলংয়ে উত্তর পূর্বাঞ্চলীয় পরিষদের 73তম পূর্ণাঙ্গ অধিবেশনে সভাপতিত্ব করবেন। পশ্চিমবঙ্গে বিভিন্ন রেল প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেলমন্ত্রী অশ্বিনী বৈশ্য আগামী শনিবার কলকাতায় আসছেন। বাংলাদেশে হাম সংক্রমণে মৃতের সংখ্যা 600 ছাড়িয়েছে। গুজরাটের আহমেদাবাদে আজ বিশ্ব যোগাসন ক্রীড়া চ্যাম্পিয়নশিপ শুরু হতে চলেছে, প্রধানমন্ত্রী ভার্চুয়ালি এতে যোগ দেবেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজের সঙ্গে বৈঠকে মিলিত হয়েছেন। দ্বিপাক্ষিক এই বৈঠকে ভারত ভেনেজুয়েলা সম্পর্কের বিভিন্ন দিক, জ্বালানি নিরাপত্তা, বাণিজ্য, বিনিয়োগ, ফার্মাসিউটিক্যালস, স্বাস্থ্য পরিষেবা, পরিবহন, পুনর্নবীকরণযোগ্য শক্তি ইত্যাদি বিষয়ে আলোচনা হবে। পাঁচ দিনের সফরে গতকালই নতুন দিল্লিতে পৌঁছেছেন রড্রিগেজ। তার সঙ্গে রয়েছেন বিদেশ, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি, যোগাযোগ ও তথ্য এবং পরিবহন দপ্তরের মন্ত্রীদের এক প্রতিনিধিদল। এই প্রতিনিধিদল এদেশে জ্বালানি, ফার্মাসিউটিক্যালস ইত্যাদি ক্ষেত্রের সঙ্গে যুক্ত বিভিন্ন স্থান ঘুরে দেখবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, লাও জনগণতান্ত্রিক প্রজাতন্ত্র, ভারতের মধ্যে বৌদ্ধ ধর্ম এবং রামায়ণ কেন্দ্রিক সভ্যতা ভিত্তিক সম্পর্ক রয়েছে। গতকাল নতুন

0: দিল্লিতে সেদেশের ভারত সফররত উপপ্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী থংসাভন ফোমভিয়ানের সঙ্গে রাষ্ট্রপতি ভবনে তিনি এক বৈঠকে মিলিত হন। পরে শ্রীমতী মুর্মু বলেন, ভারত এবং লাও জনগণতান্ত্রিক প্রজাতন্ত্রের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি পেয়েছে, তবে দুদেশের বাণিজ্য এবং লগ্নির এক বিরাট সম্ভাবনা রয়েছে। এদিকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর গতকাল দশম ভারত লাও জনগণতান্ত্রিক প্রজাতন্ত্রের যৌথ কমিশনের বৈঠকে সহ সভাপতিত্ব করেন। এই বৈঠকে উভয় দেশ ভারত আসিয়ান সহযোগিতাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়। তিনি দুদেশের সভ্যতা ভিত্তিক সম্পর্কের ওপর জোর দেন।
1: Our two countries have close civilizational ties reflected in the common heritage of Buddhism and Ramayana. Our relations go back in history based on deep cultural and people-to-people linkages. I fondly remember my own visit to your beautiful country during our ASEAN chairship in 2024.
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদীয় ক্ষেত্র বারাণসীতে আজ এবং আগামীকাল ব্রিক্স সাংস্কৃতিক কর্মীগোষ্ঠীর দ্বিতীয় বৈঠক হবে। G20 বৈঠক সফলভাবে আয়োজনের পর আবারও এক ঐতিহাসিক আন্তর্জাতিক বৈঠকে সাক্ষী হতে চলেছে বারাণসী। চীন, ব্রাজিল, মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া সহ 11টি দেশের প্রতিনিধি এই বৈঠকে অংশ নেবেন। যোগ দেবেন বরিষ্ঠ কূটনীতিক, নীতি নির্ধারক এবং সাংস্কৃতিক ক্ষেত্রের বিশেষজ্ঞরাও। অনুষ্ঠানে কাশীর বিশ্ববিখ্যাত GI ট্যাগ যুক্ত এবং এক জেলা এক পণ্য উদ্যোগের আওতায় বিভিন্ন সামগ্রী নিয়ে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হবে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আজ দিল্লিতে ভারত সফররত ভেনেজুয়েলার অস্থায়ী রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজের সঙ্গে সাক্ষাৎ করেছেন। পরে এক সোশ্যাল মিডিয়া পোস্টে ডঃ জয়শঙ্কর বলেন, ভারত ও ভেনেজুয়েলার মধ্যে সম্পর্ককে দীর্ঘমেয়াদী ভিত্তিতে মূল্যায়ন করা হয়ে থাকে। তিনি আশা প্রকাশ করেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার বৈঠক দুদেশের মধ্যে সহযোগিতাকে আরও শক্তিশালী করে তুলবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল গুজরাট এবং দমন সফরে যাবেন। তিনি সুরাটে 18,800 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন এবং কিছু প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এছাড়াও শ্রী মোদী সুরাটে একটি 200 শয্যার অত্যাধুনিক ESI হাসপাতালের উদ্বোধন করবেন। অন্যদিকে গুজরাট সরকারের কয়েকটি উন্নয়নমূলক উদ্যোগেরও উদ্বোধন করবেন তিনি। এগুলির মধ্যে রয়েছে শক্তি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন, বর্জ্য ও নিকাশী ব্যবস্থার উন্নয়ন এবং দেহেজে পেট্রোলিয়াম শোধন পরিকাঠামো। সন্ধ্যায় প্রধানমন্ত্রী দমন পৌঁছবেন এবং সেখানে 2,970 কোটি টাকা মূল্যের উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। এছাড়াও প্রধানমন্ত্রী 1,340 কোটি টাকা ব্যয়ে নির্মিত নমো বিমানবন্দর এবং হাসপাতালেরও উদ্বোধন করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ মেঘালয়ের শিলংয়ে উত্তর পূর্বাঞ্চলীয় পরিষদের 73তম পূর্ণাঙ্গ অধিবেশনে সভাপতিত্ব করবেন। উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রক জানিয়েছে, বৈঠকে উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হবে। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে গঠিত উচ্চ পর্যায়ের টাস্কফোর্সগুলির কাজও পর্যালোচনা করা হবে বৈঠকে। বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, উত্তর পূর্বাঞ্চলের 8টি রাজ্যের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী এবং কেন্দ্র ও রাজ্য সরকারের শীর্ষ আধিকারিকরা উপস্থিত থাকবেন। পশ্চিমবঙ্গের থমকে থাকা বিভিন্ন রেল প্রকল্প পুনরায় শুরু এবং এ সংক্রান্ত অন্যান্য কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামী শনিবার কলকাতায় আসছেন। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি আকাশবাণীকে জানিয়েছেন, রেলমন্ত্রী নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করবেন। পূর্ব, দক্ষিণ পূর্ব, উত্তর পূর্ব সীমান্ত রেল ও মেট্রো রেলের জেনারেল ম্যানেজাররাও বৈঠকে উপস্থিত থাকবেন। স্পটলাইট অনুষ্ঠানে এবারের আলোচনা সুস্থায়ী উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ। বিশিষ্ট প্রাণী চিকিৎসক ও পরিবেশবিদ ডাক্তার শিবাজি ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির দ্বিতীয় তথা শেষ পর্ব শুনবেন আজ রাত 8:30 সঞ্চয়িতা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। বাংলাদেশে হামের প্রাদুর্ভাব বেড়ে চলেছে। গতকাল পর্যন্ত 24 ঘন্টায় এই রোগে আরও 7টি শিশুর মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে 601 হয়েছে। সেদেশের স্বাস্থ্য পরিষেবার মহানির্দেশক দপ্তর সূত্রে জানানো হয়েছে, এখনও পর্যন্ত হামের সন্দেহজনক সংক্রমণে 511 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও আরও 90টি শিশু এই রোগে মারা গেছে। সারা দেশে নতুন করে 1,210টি সংক্রমণের খবর পাওয়া গেছে। এবছরের মার্চে শুরু হওয়া সন্দেহজনক হাম সংক্রমণে 74,572 জন অসুস্থ হওয়া হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে 60,000 জনকে

0: হাসপাতালে ভর্তি করা হয় এবং 55,942 জনকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। ভারত বাংলাদেশ সীমান্তে নজরদারি ও পরিকাঠামো শক্তিশালী করতে পশ্চিমবঙ্গ সরকার সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে আরও প্রায় 32 একর জমি হস্তান্তর করেছে। নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে গতকাল বিএসএফের হাতে সীমান্ত বেড়া নির্মাণ, সীমান্ত চৌকি গঠন এবং অন্যান্য নিরাপত্তা সংক্রান্ত কাজে এই বিপুল পরিমাণ সরকারি জমি চিরস্থায়ীভাবে হস্তান্তরের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি মালদা, নদিয়া ও কোচবিহার জেলায় 3টি সীমান্ত চৌকি নির্মাণের জন্য আরও 1.5-3 একর জমি হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও উত্তর দিনাজপুর জেলার 11টি স্থানে সীমান্ত বেড়া নির্মাণ ও পরিকাঠামোগত কাজে বিএসএফকে আরও 12.72 একর সরকারি জমি হস্তান্তর করার প্রস্তাব অনুমোদিত হয়েছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি আজ মায়ানমার সীমান্তে মিজোরামের চাম্পাই শহরে 9টি স্থানে তল্লাশি অভিযান চালিয়েছে। সীমান্তের ওপার থেকে বেআইনিভাবে বার্মি সুপারি চোরাচালান প্রতিরোধে এই অভিযান চলছে। স্থানীয় অধিবাসীদের বাড়ি এবং বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে এই অভিযান চালিয়ে মায়ানমার থেকে বেআইনিভাবে সুপারি চোরাচালান রুখতে সরকার কঠোর ব্যবস্থা নিয়েছে। তারই অঙ্গ হিসেবে এই অভিযান চালানো হচ্ছে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুদিনের ত্রিপুরা সফরে আজ সন্ধ্যায় আগরতলায় যাবেন। এই সফরে শ্রী শাহ পুষ্পবান্তা প্যালেস হোটেলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেবেন, লঙ্কামুড়ায় সীমান্ত নিরাপত্তা বাহিনীর সীমান্ত ফাঁড়ি পরিদর্শন করবেন এবং রাজ্য ও কেন্দ্রের নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে 20 জুনকে আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ জানান, এতদিন পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করা হলেও বর্তমান সরকার 20 জুনকেই রাজ্য দিবস হিসেবে স্বীকৃতি দিচ্ছে। বিশ্ব যোগাসন ক্রীড়া চ্যাম্পিয়নশিপ আজ গুজরাটের আহমেদাবাদে শুরু হতে চলেছে। বিশ্ব ক্রীড়া জগতে এটি একটি ঐতিহাসিক মাইল ফলক হিসেবে চিহ্নিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় ভার্চুয়াল মাধ্যমে এই অনুষ্ঠানে যোগ দেবেন। বিশ্বজুড়ে যোগপ্রেমী এবং ক্রীড়াবিদরা এই প্রতিযোগিতায় অংশ নেবেন। 5 দিনের এই প্রতিযোগিতায় মার্কিন যুক্তরাষ্ট্র সহ 60টি দেশ এবং 400-এরও বেশি অংশগ্রহণকারী অংশ নেবেন। বিশ্ব যোগাসনের এই অনুষ্ঠানের লক্ষ্য সারা বিশ্বে যোগ ও সুস্থতা সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি বিশ্বব্যাপী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় যোগকে অন্তর্ভুক্ত করার পথ প্রশস্ত করা। সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে আগামী শনিবার বাংলাদেশের মুখোমুখি হবে 5 বারের চ্যাম্পিয়ন ভারত। গোয়ার মারগাঁওয়ে গতকাল সেমিফাইনালে ভুটানকে 1-0 গোলে হারিয়ে দেয় ভারতের মেয়েরা। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ শিলংয়ে উত্তর পূর্বাঞ্চলীয় পরিষদের 73তম পূর্ণাঙ্গ অধিবেশনে সভাপতিত্ব করবেন। বাংলাদেশে হাম সংক্রমণে মৃতের সংখ্যা 600 ছাড়িয়েছে। খবর শেষ হলো এরপরের খবর দেড়টায়।
1: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে জাগৃতি শর্মা। प्रधानमंत्री नरेंद्र मोदी और वेनेजुएला की कार्यवाहक राष्ट्रपति डेल्सी रोड्रिगेज के बीच नई दिल्ली में वार्ता हो रही है। इस बातचीत में भारत वेनेजुएला संबंधों के सभी पहलुओं पर चर्चा होगी और ऊर्जा सुरक्षा, व्यापार तथा निवेश, फार्मास्यूटिकल्स, स्वास्थ्य सेवा, परिवहन और नवीकरणीय ऊर्जा जैसे क्षेत्रों में सहयोग की नई संभावनाएं तलाशी जाएंगी। सुश्री रोड्रिगेज कल 5 दिन की भारत यात्रा पर नई दिल्ली पहुंची। उनके साथ विदेश मामलों, अर्थव्यवस्था और वित्त, विज्ञान और प्रौद्योगिकी तथा परिवहन मंत्रियों का प्रतिनिधिमंडल भी आया है। इससे पहले सुश्री रोड्रिगेज ने विदेश मंत्री सुब्रमण्यम जयशंकर से मुलाकात की। एक सोशल मीडिया पोस्ट में डॉ जयशंकर ने कहा कि प्रधानमंत्री मोदी के साथ उनकी मुलाकात से दोनों देशों के बीच सहयोग और मजबूत होगा। विदेश मंत्रालय ने बताया कि वेनेजुएला का प्रतिनिधिमंडल ऊर्जा, फार्मास्यूटिकल्स और ऑटोमोबाइल्स क्षेत्रों से जुड़े कई स्थलों का दौरा करेगा। इसका उद्देश्य भारत की तकनीकी और औद्योगिक क्षमताओं का जायजा लेना और सहयोग के अवसरों का पता लगाना है। भारत ऊर्जा और निवेश के क्षेत्रों में वेनेजुएला का एक महत्वपूर्ण साझेदार रहा है। ब्रिटेन की विदेश और राष्ट्रमंडल मामलों की मंत्री यवेट कूपर भी आज प्रधानमंत्री मोदी से मुलाकात करेंगी। सुश्री कूपर आज शाम विदेश मंत्री डॉ एस जयशंकर के साथ भी बैठक करेंगी। वे 2 दिन की आधिकारिक यात्रा पर कल रात नई दिल्ली पहुंची। विदेश मंत्रालय ने कहा है कि उनकी यात्रा भारत

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: আমার যে ছোট ভাই আছে না, খুবই দুষ্টুমি করে। কলেজে পড়ার সময় মার্কশিট ফটোশপ করে বাবাকে দেখাতো। কাল আমি দেখি ইলেকট্রিক বিল জিরো, ভেবেছি ঠিক ফটোশপ করেছে, না হলে জিরো বিল কি করে সম্ভব? প্রশ্ন করতেই বলল,
2: দাদা সবই ওপরওয়ালার দয়া, সোলার প্যানেল আছে না?
1: আমি বললাম, ও এটা ঠিক কাজ।
0: পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
3: The Indian Navy invites online applications from unmarried male and female candidates for 10 plus 2 BTech cadet entry scheme, permanent commission. Last date for submission is 18 June 2026. For more details, visit www.joinindiannavy.gov.in. The Indian Navy, combat

0: Ready, cohesive, Atmanirbhar, safeguarding seas for a Viksit Samriddh Bharat. Join Indian Navy.
1: Gaane kothay golden shomoy. Aapni shunchen 100.1 FM Gold. 100.1 FM Gold. FM Gold.
2: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো,
3: তোমায় গান শোনাবো
2: 100.1 FM গোল্ডে, তোমায় গান শোনাবো,
3: তোমায় গান শোনাবো
2: 100.1 FM।

0: তোমায় গান শোনাবো। 100.1 FM গোল্ডের স্টুডিওর ঘড়িতে এই মুহূর্তে 1:12, আর আমরা চলে এসেছি আপনার কাছে, মানে আপনার পছন্দের গান, আপনার অনুরোধের গান শোনাতে। আমরা কারা? আমি কৃষ্ণা।
1: আমি এমিলিয়া।
0: আর প্রথম যে গানটি দিয়ে শুরু করছি, তার শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। শুনতে চেয়েছেন তপন বসাক, অর্কদেব বসাক, প্রতিমা বসাক, জলতরঙ্গ শ্রোতা সংঘ, অয়রানী চিথলিয়া মারুগঞ্জ কোচবিহার থেকে।
1: ছবি নীল আকাশের নিচে, গৌরীপ্রসন্ন মজুমদারের কথায়, হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে, হেমন্ত মুখোপাধ্যায়।

0: যে গান আমরা শুনব।
1: এরপরে আমরা শুনব সুমন কল্যাণপুরের কণ্ঠে গান শীতল নস্কর, লক্ষ্মী শর্মা, মধ্য জয়পুর বিল বালি হাওড়া থেকে শুনতে চেয়েছেন এই গান, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় রতু মুখোপাধ্যায়ের সুরে, আর ধন্যবাদ দিয়েছেন শীতল নস্কর। আপনাদের সকলের অনুরোধে সুমন কল্যাণপুর।

0: সুমন কল্যাণপুরের কণ্ঠে গানটি শুনছিলাম। আমরা বিগত কয়েকদিন ধরেই সুমন কল্যাণপুরের গান শুনছি, তিনি সদ্যই আমাদের ছেড়ে চলে গেছেন। এরপরে যার অনুরোধ আমরা রাখতে চলেছি, সুব্রত কুমার করণ বজবজ বাওয়ালি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে, তার একটু অভিমান হয়েছে, তার গান সত্যি সত্যি কাল বাজানো হয়নি। আজকে তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে যে গানটি তিনি অনুরোধ করেছেন সেটি বাজাচ্ছি। অনেক সময় এমনটা হয় যে সেই গানটি সেই মুহূর্তে হয়তো বাজানো সম্ভব হলো না, কোনো একটা অসুবিধে হলো,
1: এবং সময়েরও একটা সংকুলনের ব্যাপার থাকে।
0: আজকে তরুণ বন্দ্যোপাধ্যায়ের যে গানটি উনি অনুরোধ করেছেন, সুব্রত কুমার করণ বজবজ বাওয়ালি থেকে তার অনুরোধের গানটি বাজালাম।
1: পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় মান্না দের সুরে।

0: সত্যি সত্যি মনকে নিয়ে অনেক ভাবনা আর কি।
1: এই মুহূর্তে আমাদের যে কাজটা করণীয় সেটা হচ্ছে যে এই গানের জন্য আরও যারা অনুরোধ করেছিলেন আজ, দীপক দাস, উজ্জ্বল দাস, মিতালি দাস, চন্দন দাস, ঢলি সাকরা, মুজাফফরপুর, বিহার থেকে।
0: সুনীত এবং সোনালী সেনগুপ্ত, 60 হিন্দুস্থান পার্ক, কলকাতা 29, এখান থেকে অনুরোধ জানিয়েছেন শ্যামল মিত্র এবং কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে একটি রবীন্দ্রসঙ্গীতের। আজকে আমাদের রবীন্দ্রসঙ্গীতের অনুরোধ আরও আছে, চেষ্টা করব প্রত্যেকটাই শোনাতে, কিন্তু এটি আমাদের প্রথম। তার কারণ বাইরে যে ঝাঁঝা রোদের মধ্যে দিয়ে আমরা এসেছি, একটু ঠান্ডা ঠান্ডা গান,
1: একদম চরম প্রত্যাশা নিয়ে রয়েছি আমরা।

0: একদম অন্যরকম লাগলো আর কি, মানে মনে হচ্ছে যেন একটু ঠান্ডা ঠান্ডা বৃষ্টি বৃষ্টি এই রকম। তো এরপরে যে গানের অনুরোধ, সুমন দাস সিঙ্গুর হুগলি থেকে
1: আবারও রবীন্দ্রসঙ্গীতের অনুরোধ এসেছে,
0: অনুরোধ। তবে আপনাকে জানাই যে মোহন সিং এর কণ্ঠে গানটি আমরা শোনাতে পাচ্ছি না, কিন্তু যার কণ্ঠে শোনালাম তিনি আকাশবাণীর সম্পদ তো বটেই, তিনি রবীন্দ্রসঙ্গীতেরও সম্পদ, পঙ্কজ কুমার মল্লিক।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে যে গান শুনছিলাম, গৌরী প্রসন্ন মজুমদারের কথা এবং নচিকেতা ঘোষের সুরে, এ গান শুনতে চেয়েছিলেন হুগলি থেকে শ্বেতা।
1: চলে যাব পরের গানে। শ্যামল মিত্রের কণ্ঠে গান শুনতে চেয়েছেন সোমনাথ চট্টোপাধ্যায় দিহা বাঁকুড়া থেকে। শ্যামল মিত্রের এই গান তার নিজের সুরে, পবিত্র মিত্রের কথায়।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: আশা ভোঁসলের কণ্ঠে এই গান শুনতে চেয়েছিলেন অসিত হাইত, হাওড়া থেকে। অজস্র ধন্যবাদ ছবি থেকে শুনছিলাম আশা ভোঁসলের কণ্ঠে গান, গৌরী প্রসন্ন মজুমদারের কথায় শ্যামল মিত্রের সুরে।
1: এরপরে যে গানে যাব শিল্পী মান্না দে, এবং এটিও

মেঘের গান, এবং মানে অন্তত আমাদের সেরকমটাই মনে হবে আর কি। পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় প্রভাস দে সুরে এ গান শুনছি মান্নাদের কণ্ঠে, এবং শুনতে চেয়েছেন আলাউল মল্লিক দেওড়া আমতা হাওড়া থেকে।

0: অসাধারণ একটি গান শুনছিলাম মান্নাদের কণ্ঠে। এরপরে শিল্পী রুনা লায়লা, তাই তো?
1: একদম, রুনা লায়লার কণ্ঠে গান শুনতে চেয়েছেন গোপা চক্রবর্তী, পার্থ চক্রবর্তী, ডানকুনি, হুগলি থেকে।

রুনা লায়লার কণ্ঠে গানটি শুনছিলাম এবং চলে যাব এবার একদম অন্য রকমের একটি গানে। উত্তর হাওড়া থেকে অনমিত্র শুনতে চেয়েছেন এ গান অঞ্জন দত্তের কণ্ঠে। যদিও এ গান আমাদের খুব পরিচিত, কিন্তু যতবার শুনি ততবার ভালো লাগে।

0: তোমায় গান শোনাবতে আপনাদের গান শোনালাম, আপনাদের অনুরোধ অনুযায়ী যতটা পারলাম, যতটা আমাদের পক্ষে সম্ভব হলো শোনালাম। কৃষ্ণা এবং অ্যামেলিয়া আপনাদের সঙ্গে ছিলাম, কিন্তু ফিরে আসছি আবারও 2:30 সুরেলা সফরে, তাই তো?
1: একদম। এবং সুরেলা সফরে আজ দুই কিংবদন্তির জন্মদিন,
0: আর তাদের নাম বলছি না,
1: নাম বলছি না, সেটা একটা সাসপেন্স থাক, একটা রহস্য থাক, কিন্তু তাদের কথায় এবং অবশ্যই তাদের সিনেমার গানে আমরা ফিরব সুরেলা সফর নিয়ে 2:30।
0: সকলের সঙ্গে থাকবেন।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: সত্যি কথা বলি, এখন তো গরম পড়ে গেছে আর হাজার হাজার টাকার ইলেকট্রিক বিলও আসা শুরু হয়ে গেছে। গিন্নি তো কবে থেকেই বলছে সোলার প্যানেল লাগানোর কথা, বলছে সরকার সাবসিডিও দিচ্ছে। আমি যাকেই জিজ্ঞেস করছি সবাই বলছে জিরো বিল আসতে শুরু করেছে। ভাবছি এবার লাগিয়েই নিই। বিদ্যুৎ যখন বিনা পয়সায় পাওয়া যাচ্ছে তখন লাগাচ্ছেন না কেন? আপনিও লাগিয়ে নিন পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
2: কিছু গান কিছু কথা আপনি শুনছেন সুরেলা সফর 100.1 এফএম গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর। সুরেলা সফরে আজ ম্যাটিনি মেগাস্টার।

0: 100.1 FM গোল্ডের স্টুডিওর ঘড়ি বলছে একটা বেজে 35 মিনিট হয়ে 25 সেকেন্ড। আর সুরেলা সফর নিয়ে চলে এসেছি আমরা দুজন, আমি এমিলিয়া,
1: আমি কৃষ্ণা। একদল ঝকঝকে তরুণী, তারা সাইকেল চালিয়ে যাচ্ছে। আমরা ওয়ার্ল্ড বাইসাইকেল ডে গতকালই পেরিয়ে এসেছি, 3rd June ছিল সেটা। এবং এই যে ঝকঝকে তরুণীরা, তারা সাইকেল চালাতে চালাতে যাচ্ছে এবং তার মধ্যে পাহাড় আসছে, নদী আসছে, প্রান্তর আসছে এবং একটি উজ্জ্বল মুখ প্রায় আকাশের কাছাকাছি কেমন করে যেন পৌঁছে যাচ্ছে। সে মুখে নিষ্পাপ হাসি, সে মুখে এতটাই সারল্য যে তাকিয়ে থাকতে ইচ্ছে করে অনেকক্ষণ। সে মুখ নূতনের। আর আজ 4th June, তিনি যদি সত্যি বেঁচে থাকতেন, তিনি যদি অকালে চলে না যেতেন ক্যান্সারে, তাহলে আজকে তিনি 90 বছর পূর্ণ করতেন। 1936-এর 4th June নূতন এসেছিলেন আমাদের মধ্যে, বেশ কিছুদিন ছিলেন এবং এই যে ছিলেন ভারতীয় ছবিতে সিনেমার পর্দায় তার উজ্জ্বল স্বাক্ষর রেখে গেলেন। যে মুহূর্তে তার নাম উচ্চারণ হবে সে মুহূর্তে তার সেই হাসিমাখা মুখ, তার স্টাইল, তার ফ্যাশন, তার তাকানোর ভঙ্গি, তার অন্তরঙ্গ যে মুহূর্তগুলো অজস্র সিনেমা মুদি দর্শককে মনে পড়াবে। হ্যাপি বার্থডে টু ইউ। আপনি আমাদের মধ্যে নেই কিন্তু তবুও ভীষণভাবে আছেন। আজকে আপনাকে নিয়ে ম্যাটিনি মেগাস্টারে আমাদের পথ চলা।
0: আর এই পথ চলায় তার লিপে অসংখ্য গানের কিছু ঝলক আমরা পাব। আর ন্যাচারালিস্ট বলতে আজকে যেটা নিয়ে ভীষণভাবে কথা বলা হয়, যে মুখটা প্রথমে মনে আসে সেই সময়ের, তিনি নূতন।
1: আমরা শুনে নিই একদম প্রথম দিককার একটা গান, সীমা, এই ছবি থেকে। তারপরে তার কথায় আসি।

0: নূতনের কথা ভাবব নাকি লতা মঙ্গেশকরের এই কণ্ঠ শুনব, নাকি শঙ্কর জয়কিষণ তার কথা ভাবব?
1: কিন্তু এই গানটা শুনতে শুনতে আমার নূতনের যে সিলভার স্ক্রিনে নূতন যখন এই গানটা গাইছেন, এটা বুঝতে বা ভাবতে কোনো অসুবিধা হয় না যে তিনি ট্রেন্ড ক্লাসিক্যাল সিঙ্গার, এবং গান তার ছবিতে সেভাবে না পেলেও তিনি কিন্তু এমনি পারিবারিক জীবনে বিভিন্ন গ্যাদারিংসে তার গান মুগ্ধ করত মানুষকে, এবং ছোটবেলায় তিনি ক্লাসিক্যাল শাস্ত্রীয় সঙ্গীত শিখেছিলেন বেশ নিয়ম করে, এবং সেই যে গানের যে, আর এটাও বলা হয় বা এটাও আমরা ভাবলেই একটু বুঝতে পারবো যে যখন তিনি লিপ দিতেন কোনো গানে, সেই লিপ দেওয়ার স্টাইল অন্যদের থেকে আলাদা, তার যে অভিব্যক্তি একেবারে তার নিজস্ব স্টাইল স্টেটমেন্ট বলা যায় এই গানে লিপ দেওয়ার ক্ষেত্রে, বিশেষ করে ক্লাসিক্যাল মিউজিকের ক্ষেত্রে।
0: এবং যতদিন তিনি থেকেছেন, 60 এবং 70-এর দশক এই সময়টুকুই তো, যতদিন তিনি থেকেছেন স্ক্রিনে,

0: তারই স্টাইল স্টেটমেন্টের কথা বললেন না, এবং একটা সময় তিনি এতটাই নামি, মানে তাকে তার কাছাকাছি যেতে মানুষ ভয় পেত, মানে চট করে তিনি কারোর সঙ্গে কথা বলবেন আলাপ করবেন এমনটা নয়। অথচ স্ক্রিনে যখন আমরা নূতনকে দেখেছি তখন দেখেছি একদম পাশের বাড়ির মেয়ে, মানে তিনি এতটাই অন্তরঙ্গ যেন মনে হয় তাকে ছোঁয়া যায়।
1: একদম, এবং ন্যাচারাল বলতে যেটা বোঝায়। আর আমার তো তাঁর মানে আমার দেখা তাঁর ছবিগুলো খুব যে চড়া মেকআপ, ভীষণ সেজে গুজে, তার থেকে বরং এই সংখ্যাটা অনেক বেশি যেখানে তিনি একদম সাধারণ স্বাভাবিক, একদম সাজগোজ ছাড়া সেই যে নূতনের হাসি, সেটা কিন্তু বেশি, আমাদের বেশি সংখ্যায় বলা যায় চোখে পড়ে।
0: আমরা বন্দিনীর কথায় আসবো পরে, কিন্তু এই যে কথাটা তুমি বললে না, সে আমার বন্দিনীর একটা গল্প বলতে ইচ্ছে করছে, যে বিমল রায় যখন তাকে নিয়ে বন্দিনী মানে সিনেমাটা বানাবেন এটা স্থির হলো, সেই সময় তিনি সদ্য পেইং গেস্ট করেছেন আর কি, তারপরে তাকে অ্যাপ্রোচ করা হয়েছে এবং বিমল রায়কে তিনি প্রথমে ফিরিয়ে দিয়েছিলেন, তার একটু শারীরিক অসুবিধা ছিল সেই সময়। তো বিমল রায় বললেন না, আমি এই প্রজেক্টটাই করবো না
1: একদম। এবং এটাও শোনা যায়, মানে এটাও ঠিক যে তিনি তখন তার বৈবাহিক জীবন নিয়ে, তার দাম্পত্য জীবনে ফোকাস করছেন, সিনেমা থেকে দূরে সরে আছেন,
0: এবং তার দাম্পত্য জীবনেও একটু সমস্যা ছিল, যাই হোক। এবং বিমল রায় বললেন না, আমি প্রজেক্টটাই করব না, তাহলে এই ছবি আমি বানাবো না, কোনোভাবে বানাবো না, কারণ আমাকে আমি শুধুমাত্র ভেবেছি তোমার কথা বা আপনার কথা। তো বন্দিনীতে সমস্ত প্রডিউসাররা অবাক হয়ে গিয়েছিলেন এবং তারা বিমল রায়কে বলেছিলেন যে তুমি এই 12 টাকার একটা খাদির শাড়ি নূতনকে পরিয়েছ, মানে নূতন এই সময় ফ্যাশন জগতের এক, মানে ফ্যাশন ওই যে স্টাইল স্টেটমেন্ট তুমি বলছিলে না, সেই রকম, মানে তাকে কি এটা এই অ্যাপ্রোচটা করা যায় যে 12 টাকার একটা খাদির শাড়ি পরবে সে? তখন বিমল রায় বলেছিলেন যে আমার চরিত্র তো এটাই দাবি করে, নূতন নিশ্চয়ই পড়বেন। এবং বন্দিনী যে কি পরিমাণ হিট হয়েছিল সেটা আমরা জানি, বিমল রায় সম্পর্কে তার শ্রদ্ধা বিশাল, সে কথায় আমরা পরে আসছি। কিন্তু আপাতত আমরা কি গান শুনি? আশা ভোসলের কণ্ঠ।
1: বেশ,
0: আসলে নূতনের কথা বললে এক ঝাঁক গানের কথা মনে পড়ে, যতটা পারি শোনাই।

0: আমরা সুজাতার গান শুনছিলাম, এটিও বিমল রায়ের প্রোডাকশন। এবং এই ছবিটার কথা বলতে গিয়ে মানে নূতন বলেছেন, আমি খুব উচ্ছ্বসিত, ইট ওয়াজ এ মার্ভেলাস এক্সপিরিয়েন্স। মানে তিনি বলছেন যে কোথাও কোনো হোমওয়ার্ক লাগতো না, এত ফ্রি থাকতাম আমরা সেটে, এবং বিমল রায় আমাদের অসম্ভব স্পেস দিতেন। এবং এই ছবিটাতে তার একটু ডার্ক কমপ্লেক্সন করা হয়েছিল, তার সৌন্দর্য নিয়ে কিন্তু তিনি ভীষণ কনশিয়াস ছিলেন, কিন্তু এখানে ডার্ক কমপ্লেক্সন করা হয়েছিল। একটি অস্পৃশ্য মেয়ের গল্প, যিনি উচ্চবর্ণের একজন একটি ছেলেকে ভালোবাসবেন, এবং তাদের এই গল্প নিয়েই এই গল্প তৈরি হয়েছিল সুজাতা। তো এখানেও কিন্তু একদম তার ওই স্টাইল স্টেটমেন্টকে ভেঙে দেওয়া, এবং একদম খুব নর্মাল একটা চরিত্র ফুটিয়ে তুলেছিলেন নূতন।
1: এবং যেহেতু তার ছোটবেলাটা যদি একটু দেখি, যেখানে তার বাবা মা সবাই ফিল্ম লাইনের লোক, মা অ্যাক্ট্রেস এবং ডিরেক্টর, এবং মায়ের ছবিতেই প্রথম তার হাতে খড়ি, সেখানে এরকম একটা ব্যাপার ঘটেছিল পরিবারের মধ্যে যে তিনি ছোট্টবেলায় সেরকম সুন্দরী ছিলেন না, যে একটা শিশুকে দেখে কি সুন্দর, কি মিষ্টি, এই কথাটা কিন্তু, এই এই কমপ্লিমেন্টটা তার জন্য কিন্তু একদম ছোটবেলায় ছিল না। এবং তিনি খুব রোগা ছিলেন, তাকে স্কিনি বলা হতো। তারপর যে ঘটনাটা ঘটে, একদম ছোট্টবেলা থেকে যখনই ক্যামেরার সামনে তাকে দাঁড় করানো হয়, তখনই কিন্তু ব্যাপারটা অন্য রকম ঘটে যায়। যেরকম মা শোভনা সামার, তার যে ছবি হামারি বেটি, সেখানে তো 14 বছর বয়সে অভিষেক হয় নূতনের, সেই ছবিটা কিন্তু সেইভাবে রিমার্কেবল নয়, মানে অন্তত ক্রিটিকদের কথা ধরলে সেরকমই বলতে হয়। কিন্তু তার যে প্রেজেন্টেশন নূতনের, মানে একটা জায়গা থেকেই যদি ছবিটা খুব প্রশংসিত হয়েছিল, তাহলে সেটা নূতনের অভিব্যক্তি। নূতন তখন একেবারে কিশোরী নূতন, এবং তার যে অভিব্যক্তি প্রথম একটা ছবিতে, সেটাই ভীষণভাবে মানে সমালোচকদের প্রশংসিত, এবং যদি সেটা খুব জনপ্রিয় ছবি হতো তাহলে নিশ্চয়ই আমাদের কাছেও প্রশংসিত অবশ্যই হতো।
0: একটা জিনিস তিনি বারবার করে বলেছেন যে এই যে অভিব্যক্তির কথা বললে, মানে যেখানে কথা থাকে না, যেখানে একদম একটা সাইলেন্স, সেখানে তার ওই অভিনয়টা ফুটিয়ে তুলতে তার খুব ভালো লাগতো।
1: বন্দিনীর কথাই যদি ভাবি, হ্যাঁ, ওই যে মুখের মধ্যে যে কনফ্লিক্টটাকে ফুটিয়ে তোলা, ভালো আর মন্দ, ন্যায় আর অন্যায়ের মাঝখানের যে দ্বন্দ্ব, সেইটা শুধু মুখের অভিব্যক্তিতে বন্দিনী জুড়ে সেই ব্যাপারটা, মানে এই জন্যই সেটা বন্দিনী সেই ছবিটা।
0: হ্যাঁ, আসলে বিমল রায়ের কাছ থেকে তো আমরা অনেক, মানে অনেক ধরনের নতুন জিনিস পেয়েছি। আমরা পরবর্তীকালে এতখানি কম কথা, শুধুমাত্র না অভিনয়, এটা তখন মানে তারও পরে আর্ট ফিল্ম নিয়ে দেখতে পেয়েছি, মানে একেবারে প্রফেশনাল যে ছবিগুলো নয়, মানে কমার্শিয়াল যে ছবিগুলো নয়, প্রফেশনাল বলা ভুল,

0: কমার্শিয়াল যে ছবিগুলো নয়। আচ্ছা, তুমি যখন বন্দিনীর কথাই বললে, আমরা বন্দিনীর গান শুনি?
1: হুম,
0: অবশ্যই। লতা মঙ্গেশকর, বারবার।

0: কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফরে আজ ম্যাটিনি মেগাস্টার, ম্যাটিনি মেগাস্টার।
1: সুরেলা সফরে ম্যাটিনি মেগাস্টার, আমরা চলছি আজকে নূতনকে নিয়ে। আজকে নূতনের জন্মদিন, জন্মদিনে ওই যে বললাম যে বেঁচে থাকলে তার বয়স হতো 90, মানে 90 বছর পূর্ণ করতেন তিনি, বেঁচে থাকতেই পারতেন। আমাদের ভারী ইচ্ছে করে দেখতে যে কেমন,
2: একদম, এবং খুব অল্প বয়সে, মানে মাত্র 54 বছর বয়সে আমাদের ছেড়ে যাওয়া, এটা আমাদের সিনেমা প্রেমীদের কাছে দুর্ভাগ্য তো বটেই। আর প্রথম ছবিটা যেটা সীমার কথা আমরা বলছিলাম, ওনার নিজের বয়ানে একটা জায়গায় উনি বলছেন যে যারা তাকে বলতো যে সেরকম সুন্দরী নয়, ভালো নয় দেখতে বাচ্চাটাকে, এই ছবিটা দেখার পরে মানে তার আত্মীয়দের মধ্যে আর কখনো বলতে শোনা যায়নি যে তিনি সুন্দরী নন, এবং মানে রাতারাতি বদলে যায় তাদের মতটা। এবং তিনি বলছেন যে তারা তাকে নিয়ে গর্ব অনুভব করতে শুরু করেন, একদম প্রথম ছবির কথা বলছি, হামারি বেটি, তারপরে মানে মায়ের ডিরেকশানে, এবং তারপরে সীমা, এবং

0: সেই সীমার সময়ও কিন্তু তার বয়স ওই বছর ১৬ এরকম, সেখানেও কিন্তু প্রথম মানে প্রথম যে আত্মপ্রকাশ বলতে গেলে তো সেইভাবে সীমাতে, সেটা কিন্তু ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড তিনি পান। আর অনেকগুলো রেকর্ড ব্রেক করেছেন একদম, মানে বেশি দীর্ঘ তো তার বলা যায় না ফিল্ম ক্যারিয়ার,
1: কারণ কিন্তু এই ফিল্ম ক্যারিয়ারের মধ্যে এতগুলো ফিল্মফেয়ার,
0: একদম
1: সেটাই ভাবা যায় না,
0: এবং সেটা সেই সময় রেকর্ড ব্রেকিং কিন্তু, মানে এই যে পাঁচটা ফিল্মফেয়ার একজন নায়িকা এভাবে পাচ্ছেন এটা কিন্তু রেকর্ড ব্রেকিং, এবং তারপরেও আরও ফিল্মফেয়ার পেয়েছেন। পুরস্কার বা সাফল্যের জায়গা তো নিশ্চয়ই আসবো, কিন্তু ছবি ধরে ধরে তার প্রত্যেকটা অভিনয়কে কোথাও গিয়ে মনে হয় যে অনেক কিছু ভাবায়, অনেক কিছু বলায় আমাদেরকে।
1: এবং দেখো এই যে আমরা বলি না নক্ষত্রের সমাহার, এই যে এই সময় দেবানন্দ বলো, রাজ কাপুর বলো, বা আরও সেই সময়কার যারা খুব মানে একদম উজ্জ্বল নক্ষত্র, তাদের প্রত্যেকের সঙ্গে, রাজেন্দ্র কুমার প্রত্যেকের সঙ্গে তিনি অভিনয় করেছেন, এবং এদের মধ্যে দেবানন্দের সঙ্গে তার অনস্ক্রিন কেমিস্ট্রি।
0: এবং অবশ্যই তুমি সুজাতার কথা বলছিলে, সুজাতাতে আমরা সুনীল দত্তের অপোজিটে পেয়েছি
1: তো, কিন্তু দেবানন্দ, এবং কিরম একটা উচ্চারণ হয় না, আমরা যেরকম বাংলায় বলি উত্তম সুচিত্রা, সেই রকম দেবানন্দ নূতন
0: একদম।
1: আমরা শুনে নেবো একটা গান,
0: হ্যাঁ পেইং গেস্ট থেকে বরং একটা গান শুনে নিই।

0: অসম্ভব মিষ্টি একটা ছবি, মানে এ ছবি 1957 সালে তৈরি হয়েছিল সুবোধ মুখোপাধ্যায়ের পরিচালনা এবং শশতর মুখোপাধ্যায়ের প্রযোজনায়। এ ছবি পেইং গেস্ট, আমরা গান শুনছিলাম কিশোর কুমার এবং আশা ভোসলে, ছোট দো আঁচল। তো এই যে আমরা বলছিলাম দেবানন্দ এবং নূতনের যে অনস্ক্রিন কেমিস্ট্রি তার কথা,
1: একদম। এবং আরেকটা একটু অন্যরকম একটা কথা বলতে ইচ্ছে করছে যে খুব ছোটবেলায় তো ক্যারিয়ার শুরু করেছিলেন এবং প্রথম যে ফিল্মফেয়ার পুরস্কার 19 বছর বয়সে যখন সীমাতে পাচ্ছেন, তার আগে মানে আরেকটু পিছন ফিরে যদি তাকাই, একটি ছবি, থ্রিলার ছবি, একটি নাগিনা, সেখানে তার তখন 15 বছর বয়স যখন ছবিটা রিলিজ করছে। এবার তিনি খুব প্রশংসিত হয়েছেন এবং এটা খুব একটা বাণিজ্য সফল ছবি সেই সময়ের, কিন্তু তাকে এই ছবির প্রিমিয়ারে অ্যালাউ করা হচ্ছে না এত প্রশংসিত নায়িকাকে, কারণ তার বয়স তখন মাত্র 15 বছর। আর যেহেতু একটা এ সার্টিফাইড একটা ছবি, আন্ডার এজের কারণে তিনি তার নিজের ছবির প্রিমিয়ারে থাকতে পারছেন না, অথচ অভিনয় দিয়ে মুগ্ধ করছেন, এটাও কি পাথ ব্রেকিং নয়? বোধ হয় পাথ ব্রেকিং।
0: একদমই তাই। আসলে তার বড় হয়ে ওঠা তো একদম ছবির পরিবারে, বাবা মা দুজনেই, যদিও বাবা মার মধ্যে পরবর্তীতে বিচ্ছেদ হচ্ছে, এবং তাদের যে বোন মানে ভাই বোনরা, তার মধ্যে আমরা তনুজাকে বলতেই পারি, যদিও তার সঙ্গে মানে এটা বলা হয় যে খুব একটা যে তাদের সুসম্পর্ক ছিল সবসময় সেরকমটা নয়, বরঞ্চ তাদের আরেক বোন ছিল চতুরা, চতুরার সঙ্গে নূতনের সম্পর্ক খুব মিষ্টি ছিল, খুব ভালো ছিল। তাদের মধ্যে বয়সের ডিফারেন্স অনেকটা ছিল কিন্তু খুব ভালো ছিল সম্পর্ক। সুতরাং পারিবারিকভাবে তিনি যে ভীষণ মানে খুব ছত্রছায়ায় থেকেছেন এমনটা নয়, অনেকটাই কিন্তু তার একা একা বড় হয়ে ওঠা, মানে পরিবারের মধ্যে থেকেও একা একা শিক্ষিত হওয়া, একা একা বড় হয়ে ওঠা, স্বশিক্ষিত হওয়া যাকে বলে, মানে অভিনয়ের কলাকুশলী এবং নিজের স্টাইল স্টেটমেন্ট তৈরি করা, তার অভিনয়ের ধারা তৈরি করা, এগুলো সম্পূর্ণই কিন্তু নতুন, যদিও তাকে একবার বিদেশে পাঠানো হয়েছিল।
1: এবং সেই বিদেশে পাঠানোর মানে সুইজারল্যান্ডে পাঠানোর ঘটনাটাও অদ্ভুত। প্রথমত তিনি একদিকে সিলেক্টেড হয়েছেন মিস ইন্ডিয়া, পরবর্তীকালে মিস মুসৌরিতে তিনি ক্রাউন জেতেন, যাই হোক, কিন্তু সেই সময় একটা পড়াশোনার তাগিদ এবং আর্টের প্রতি ভীষণ ন্যাক ছিল, আর সেই সঙ্গে স্বাস্থ্যোদ্ধার, যেহেতু খুব রোগা ছিলেন তো সেই জন্যে তাকে সুইজারল্যান্ডে পাঠানো হলো। এক বছর পরে নূতন কিন্তু নূতন হয়ে ফিরলেন, অর্থাৎ তার চেহারা সে আগের মতো একদম খিরখিরে রোগা নেই, একটুখানি চেহারার উন্নতি হয়েছে, কিন্তু তার থেকেও বেশি তিনি অনেক ম্যাচিওর, তার অভিনয় অনেক ম্যাচিওর্ড হয়ে ফিরলেন। এবং তিনি এই কথাটা বলেছেন যে তার জীবনের খুব সেরা সময়গুলোর মধ্যে একটা এই সময়টা, যেই সময় তিনি সুইজারল্যান্ডে কাটিয়েছেন, তার যে ন্যাক মানে তার আর্টের প্রতি যে ন্যাক ছিল সেটা শিখেছেন। নূতনকে আমরা আসলে এত অ্যাঙ্গেল থেকে পাই, তার ব্যক্তি জীবন এবং তার এই যে রূপলি পর্দার জীবন, আসলে
0: খুব মানে আমরা তাকে খুব শান্ত একটা স্নিগ্ধ লাবণ্য মুখে, কিন্তু তার ইন্টারভিউগুলো যখন আমরা দেখি তখন বোঝা যায় এই স্নিগ্ধ লাবণ্যর আড়ালে একটা খুব স্ট্রং পার্সোনালিটিও তার আছে।
1: একদম। আমরা তার ছবির গানে চলে যাই।
0: হ্যাঁ, তেরে ঘর কি সামনে।
1: যেহেতু দেবানন্দের কথায় তুমি বলছিলে যে আমাদের অনস্ক্রিন কাপল দেবানন্দ এবং নূতন, তাদের যে ছবিগুলো, পেইং গেস্টের গান আমরা শুনেছি, আর যে ছবিগুলো যেরকম বারিশ, মঞ্জিল, তেরে ঘর কে সামনে, সবকটা ছবির গান অবশ্যই এইটুকু সময় শুনতে পারবো না, বরং তেরে ঘর কে সামনের একটা গান শুনি।

0: কথায় গোল্ডেন সময়। আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold।
1: একটা সময় হুকুম সিংহের বাড়ির লোকেরা ওকে খিটির মিটির সিংহ বলে ডাকত, কারণ লাইট ফ্যান চলতে দেখলেই চেঁচামেচি করত।
2: এই কেষ্টো, পাখা চালিয়ে রেখেছিস কেন? বিল কি তোর বাবা দেবে?
1: কিন্তু এখন ওকে সবাই পেয়ারে লাল বলে ডাকে, কারণ যখন থেকে সোলার প্যানেল লাগানো হয়েছে তখন থেকে ইলেকট্রিক মিটার যেমন ঘুমোয় তেমন হুকুম সিংহ নিশ্চিন্তে ঘুমোয়। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in-এ।
0: কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM Gold-এ। সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফরে আজ ম্যাটিনি মেগাস্টার, ম্যাটিনি মেগাস্টার।
3: আমরা নূতনের কথায় ছিলাম, ফিরে এলাম আবার বিজ্ঞাপনের পর। কৃষ্ণা এবং
4: এমিলিয়া
3: এবং তার কথায় আছি, তাকে আসলে খুব অল্প পরিসরে এই ধরনের অভিনেতা অভিনেত্রীদের ধরা যায় না, কিন্তু যতটুকু তাদের গান, যতটুকু তাদের কথা, সেটা শুধুমাত্র উস্কে দেওয়া আরও তাদেরকে নিয়ে খানিকটা জানার জন্য, খানিকটা চেনার জন্য।
4: একদম, এবং আমরা চেষ্টা করছি যে তার বিপরীতে, যেরকম দেবানন্দের জন্য আমরা তেরে ঘরকে সামনের গান শুনেছি, সীমার গান শুনছিলাম অপোজিট বলরাজ সাহানি, আমরা সুনীল দত্তের কথা একটু যাবো না, তা কি হয়?
3: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।

0: আমরা আছি পদ্মশ্রী নূতনের জন্মদিনে, আর এই যে গানটা শুনছিলাম, বলছিলাম যে সুনীল দত্তের অপোজিটে, শুধু এটাতে নয়, সুজাতাতেও তাকে আমরা সুনীল দত্তের অপোজিটে পেয়েছি,
1: এবং ফিল্মফেয়ার রয়েছে সেখানে।
0: হ্যাঁ, একদম, সুজাতার জন্যও রয়েছে, এবং যে ছবির গান শুনছিলাম মিলন, সেই ছবির জন্যও ফিল্মফেয়ার রয়েছে সুনীল দত্তের অপোজিটে। আমরা বিভিন্ন হিরোর অপোজিটে তাকে পেয়েছি, আর সেখানে দেবানন্দ রাজ কাপুরের অপোজিটে আনাড়ির গান দিয়ে আমরা শুরু করেছিলাম।
1: কতগুলো ছবি, মানে ধরো আনাড়ি, চলিয়া, তেরে ঘর কে সামনে, সরস্বতী চন্দ্র, অনুরাগ, সৌদাগর, মানে সত্যি সত্যি মানে ভাবা যায়।

0: না পরের দিকে যে ছবিগুলো
1: আমরা দুটো দুটো ছবির কথা না বললে নয়, সেটা হচ্ছে সৌদাগর এবং মে তুলসি তেরে অঙ্গন কি। কারণ মে তুলসি তেরে অঙ্গন কি আমরা তাকে পেয়েছিলাম অপোজিটে বিনোদ খান্নার অপোজিটে, হ্যাঁ একদম অন্যরকম একটা জুটি। এবং আরেকটি ছবি, যে ছবিটার কথা বলছিলাম, সেখানে কিন্তু আমরা তাকে এই যে মানে ফিল্মফেয়ারের তালিকাটা তো তার বেশ বড় সাতখানা, এবং পরবর্তী সময় কিন্তু নূতনকে আমরা যখন এখানেও কিন্তু আবার রেকর্ড ব্রেক করেন, মানে এটাও খুব মানে সেই সময় তো দেখাই যেত না যে একটা নায়ক একজন নায়িকা তার চল্লিশের সময় এসে মানে ফর্টিজে এসে, তার বয়সের ফর্টিজে এসে সেখানে তিনি কামব্যাক করছেন এবং ফিল্মফেয়ার পাচ্ছেন এবং যাকে বলে যে মাতিয়ে দিচ্ছেন। কারণ আমরা পরবর্তী সময় তাকে যে চরিত্রাভিনেত্রী হিসেবে মেরি জাং বা এইসব ছবিতে কিন্তু আমরা তাকে চরিত্রাভিনেত্রীতে পেয়েছি, মানে মায়ের ভূমিকায় নূতন, সেটাও কিন্তু মানে এই যে 54 বছরের ছোট্ট জীবন, শেষের দু তিনটে বছর অসুস্থতা, তা সত্ত্বেও কিন্তু আমরা মায়ের ভূমিকায় নূতনকেও পেয়েছি।
2: আসলে নূতনের ব্যক্তিগত জীবন একটু অস্থির ছিল, সেটার ছাপ তার শারীরিক এবং মানসিক একটা পরিস্থিতিতেও পড়েছিল। কিন্তু একটা কথা মানে মানে বলা দরকার, সেটা হলো নূতনের মধ্যে এমন একটা ভার্সিটাইলিটি ছিল। সাধনা বলছেন যে আমি সীমা, সুজাতা, বন্দিনী এই ছবিতে নূতনের যে ভূমিকা তার মধ্যে দিয়েই আমি নিজেকে দেখি, আমি নিজেকে দেখতে পাই, হ্যাঁ তার মতো মানে তার অভিনয়টা আমি একেবারে অন্তরে গ্রহণ করি। আবার অনেকটা পরে এসে আমরা যখন সমান্তরাল ছবি দেখছি তখন স্মিতা পাতিলও বলছেন আমি নূতনের মধ্যে নিজেকে আবিষ্কার করে নূতনের অভিনয়ের মধ্যে নিজেকে আবিষ্কার করতে পারি। মানে এই যে সম্পূর্ণ দুটো আলাদা প্রজন্মের অভিনেত্রী নূতনকে আইডেন্টিফাই করছেন তাদের নিজেদের চরিত্র চিত্রণের সময়, এটা কিন্তু খুব কম কথা।
1: এবং আরও পরবর্তী সময়ে যদি আমরা সোনাম কাপুর, তারা সুতারিয়াদের মতন অভিনেত্রীদের দিকে তাকাই, সোনাম কাপুরের ফেভারিট তিনি একটা জায়গায় বলছেন এবং তারা সুতারিয়া বলছেন ফ্যাসিনেটিং, আর লতা মঙ্গেশকরেরও প্রিয় অভিনেত্রী নূতন সে কথা আমরা পেয়েছি। আবার অন্যদিকে টিভি সিরিয়াল, একটি টিভি সিরিয়ালেও তার স্টেলার পারফরম্যান্স, মুজরিম হাজির বলে একটি ছবিতে। কিন্তু সৌদাগরের একটা গান আমাদের শুনতেই হবে, কারণ অমিতাভ বচ্চনের অপ আমরা তাকে পেয়েছিলাম অসাধারণ অভিনয়।
2: হ্যাঁ, এবং সঞ্জয় লীলা বনশালী বলেছিলেন একটা কথা যে নূতনের মতো খুব কম অভিনেত্রী আছেন মানে যারা অন্য অভিনেত্রী আবার তৈরি করতে পারবেন, নূতন কিন্তু সেটা পেরেছেন।

0: আমরা নূতনকে 80-এর দশকের একদম প্রথম দিকটায় পেয়েছি, 80s-এর মানে 81-85 এই সময়টা। সেখানে কিন্তু মায়ের ভূমিকায় যখন আমরা তাকে পাচ্ছি, সজন কি সাহেলি কিংবা মেরি জাং নাম, সেখানেও কিন্তু মেরি জাংয়ের জন্য তিনি ফিল্মফেয়ার পাচ্ছেন, কিংবা কর্মা, এই এখানে কিন্তু সাপোর্টিং অ্যাক্ট্রেস বা মাদারলি ভূমিকায় যে নূতন, নতুন করে তাক তিনি আবার নিজেকে আবিষ্কার করেন। আর আবার অন্যদিকে আমরা কিশোর কুমারের অপোজিটেও আমরা তাকে পাই।
1: হ্যাঁ, তারপরে
0: হ্যাঁ, কিশোর কুমারের অপোজিটে দিল্লি কা ঠাক, সেই ছবির সেই বিখ্যাত গান ইয়ে রাতে ইয়ে মৌসুম, মানে কালোজয়ী তো বলাই যায়। আর কোন গান শুনবো বা সময় একদম আমাদের মানে শেষের দিকে, কারণ আমাদের বার্থডেতে আরও একজন প্রবাদ প্রতিমের জন্মদিন আছে, সে কথাও বলার আছে। তবে এই মুহূর্তে নূতনের কোনো একটা গান শুনবো নূতনের জন্য।
1: হ্যাঁ, তুমি আসলে এতগুলো ছবির কথা বলছিলে যে আমি ভাবছিলাম কি কি শোনানো যায়। যেহেতু ইয়ে রাত ইয়ে রাতে ইয়ে মৌসুমের কথা বললে একবার শুনি, কিন্তু আমার ইচ্ছা ছিল মেরি জাং একটুখানি শোনানোর, যদি সম্ভব হয় শোনাবো, কিন্তু আপাতত ইয়ে রাত।
2: ইয়ে রাতে ইয়ে মৌসুম

0: আজ নূতনের জন্মদিনে দেখতে দেখতে একটি ঘন্টা তার কথায় তার গানে চলে গেছে। আমাদের জন্মদিনের সেগমেন্টে যেতে হবে, তবে তার অভিনয় নিয়ে, তার অভিনয় আমাদের মুগ্ধ হয়ে থাকা নিয়ে আরও অনেক কিছু বলার ছিল।
1: না, অনেকেই বলেছেন তার দিকে শুধু তাকিয়ে থাকতেই ভালো লাগতো, এবং তার বলার ভঙ্গি এত শান্ত, এত স্নিগ্ধ একটা ব্যাপার যে সেই সময় মানে এটা বলা মানে কি বলবো, তার এই স্নিগ্ধ লাবণ্য সেটা মানুষকে আকৃষ্ট
0: এবং সেই সময়টা যেখানে মেলোড্রামা, থিয়েট্রিক্যাল মেলোড্রামার ব্যাপারটা সিনেমার সঙ্গে একদম সম্পৃক্ত, সেই সময় এই যে অভিনেত্রীদের আমরা পাচ্ছি, মানে নূতন বা কিছুদিন আগে নার্গিস দত্তের যখন জন্মদিন আমরা পালন করেছি, একেবারে ন্যাচুরালিস্ট যে অভিনয়, সেই অভিনয়কে নিজে এটা কোনোদিন পুরনো হওয়ার নয়, এটা যুগে যুগে এই অভিনয় আমাদের মুগ্ধ করবে এবং এইভাবেই আমাদের মানে সিনেমাকে আবার সেই পুরনো সিনেমাগুলোতে ফিরে যাওয়ার জন্য আমাদেরকে নূতন বা নার্গিস দত্ত এরা কোথাও একটা পুশ করেন।
1: হ্যাঁ, একদমই তাই। এবং এইটা বলা হয়নি যে 2010-এ 80টি আইকনিক ফিল্মের একটা লিস্ট তৈরি হয় এবং তার মধ্যে বন্দিনীকে জায়গা দেওয়া হয়েছিল, এবং সেখানেও কিন্তু এই নূতনের স্নিগ্ধতা, তার লাবণ্য, তার চরিত্রকে ফুটিয়ে তোলার ক্ষমতা সবটাই প্রশংসিত হয়। এবং এই যে তুমি, আমরা মেরিজাংয়ের গান আজকে শোনাচ্ছি না, কারণ আমাদের প্রায় মানে রীতিমতো একটা ভাবনা চিন্তা করতে হলো যে এই গানটা না শুনিয়ে আমরা যেতেই পারি না। কিশোর কুমার আশা ভোসলের কণ্ঠে যে গানটা একদম শেষ গান, মানে এই সেগমেন্টের শেষ গান হিসেবে আমরা শুনব, কিন্তু তার আগে একটা কথা বলি যে বড্ড অল্প বয়সে চলে গিয়েছিলেন, কিন্তু একদম শেষ দিন পর্যন্ত ওই যন্ত্রণা অগ্রাহ্য করে তিনি অভিনয়টা করেছেন।
0: এবং গত বছর তাকে কিন্তু ফিল্মফেয়ারে স্পেশাল অ্যাওয়ার্ড দেওয়া হয়, তাকে আমাদের তরফ থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা অবশ্যই।
1: নূতন সেই গান, মানে যতদিন ভারতীয় ছবি থাকবে

0: নূতন।
1: আর এই গানটার মানে এই গানটা মনে হয় তাকেই বলছে, তাকেই বলা চলে এই গানটা।
0: সরস্বতী চন্দ্র থেকে এই গান, আমরা এই ছবির গান শুনিনি। এই গানটি শুনতে শুনতে এই সেগমেন্ট থেকে যাব, কিন্তু জন্মদিনের সেগমেন্টে যিনি আছেন তিনিও খুব স্পেশাল।

0: কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর।
1: কিছু কিছু স্টেশন আছে যেখানে দিনের মধ্যে মানুষের আনাগোনা কম কিন্তু অপেক্ষা বেশি। মনে হয় দু মিনিট নেমে বসে যাই সবুজ ছায়ায়, কিন্তু গন্তব্যর ব্যস্ততা আমাদের তাড়া দেয়। সবার যাত্রাপথে এমন এক স্টেশন আছে যেখানে ফিরব বলে ফেরা হয়নি। সেটা দার্জিলিংয়ের কোনো প্রান্তিক স্টেশন হতে পারে, বা সমতলের মাঠের পর মাঠ জমির মাঝে জিরিয়ে টিরিয়ে নেওয়ার জায়গা। আপনাদের তেমনই কোনো অপেক্ষারত স্টেশনের গল্প নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com-এ। জুন মাসের গল্প লেখার বিষয় ছেড়ে আসা স্টেশন। গল্প পাঠানোর শেষ তারিখ 21 জুন। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।

0: হিন্দি গানের মানে তার কণ্ঠে হিন্দি গান একটা অন্য মাত্রা পায়। আর যে ছবির গান শুনছিলাম সাজন, সলমান খানের ছবিতে বালাজির বালাসুব্রমণিয়ামজির গান একটা বিশেষ জায়গা তো তৈরি করে। আর তিনি একটা ওয়ার্ল্ড রেকর্ড করেন, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেন, সেটা হচ্ছে যে এত বেশি সংখ্যায় গান, মানে 50,000-এরও বেশি সংখ্যক গান 16-টিরও বেশি ভাষায় গেয়েছেন। এবং হিন্দিতে মোটামুটি তার ডেবিউ হয়েছিল এক দুজে কে লিয়ে, এই ছবির গান দিয়ে। আর আজ তার জন্মদিনে
1: মাত্র মানে গায়ক নন, তিনি টেলিভিশন উপস্থাপক, তিনি অভিনেতা, তিনি সঙ্গীত সুরকার, তিনি ডাবিং শিল্পী, তিনি চলচ্চিত্র প্রযোজক।
0: এবং আজ তার জন্মদিনে কি বলবো, মানে তার গানই শুনে যেতে ইচ্ছে করে এই যেটুকু সময় রয়েছে।
1: একটা সময় শুধুমাত্র তার গান, মানে তুমি ভাবো এক একটা সময় আসেন তো এক একজন গায়ক, মানে একটা সময় আমরা এসপি বালাসুব্রমণিয়ামকে মানে অনেক বেশি পেয়েছি
0: একদম। এবং আমরা কোন গান শুনবো, মানে এক দুজে কে লিয়ে গান শুনবো নাকি হাম আপকে হ্যায় কনের গান শুনবো? এক দুজে কে লিয়ে গান শুনি, কারণ এটা দিয়ে ডেবিউ হয়েছিল। আবার যদি মানে আমাদের আবার পছন্দের জায়গা থেকে যদি ভাবি তাহলে ইচ্ছে করে পহলা পহলা পেয়ার শুনি হাম আপকে হ্যায় কন থেকে। কোন গান শুনবো বলো,
1: যা খুশি, কারণ আমার সবকটা গানই খুব পছন্দ।

0: পদ্মভূষণ, পদ্মশ্রী, পদ্মবিভূষণ এসপি বালা সুব্রহ্মণ্যামকে স্মরণ করছি তারই গানে গানে। তবে একদম শেষ প্রান্তে পৌঁছে গেছি আমরা প্রোগ্রামে,
1: একদম শেষ প্রান্তে, কারণ এসপি বালাসুব্রহ্মণ্যম মানেই অজস্র গান, এবং সে গান আমাদের শুনতে ইচ্ছে করে, কিন্তু তাকে নিয়ে আলাদা করে ইচ্ছে রইল চলে আসার কোনো দিন। তবু আজকে যে গান শুনতে শুনতে চলে যাব, সে গান আমাদের বড় মনের কাছাকাছি।
0: রোজা ছবি থেকে সেই বিখ্যাত গান। গানে গানে শ্রদ্ধার্ঘ আমরা জানালাম এসপি বালাসুব্রহ্মণ্যামকে তার জন্মদিনে, আর সেই সঙ্গে আমাদের টাটা বাই বাই বলতে হবে।
1: একদমই।

0: আরে রিমা, সোলার প্যানেল লাগিয়ে নাও, সোলার প্যানেল লাগিয়ে নাও। কবে থেকে আমার সব বন্ধুরা বলতো, কিন্তু আমি মেনে নিয়েছি যবে থেকে প্রধানমন্ত্রী বলেছেন।
1: ভারত সরকার কা লক্ষ্য সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
0: আমি প্রধানমন্ত্রী জির কথায় সোলার প্যানেল লাগিয়েছি আর আমার বিদ্যুৎ বিল জিরো এসেছে। আপনিও লাগিয়ে নিন।
2: পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা আজই রেজিস্টার করুন, pmsuryaghar.gov.in।

0: আইনি সাক্ষরতা এবং সচেতনতা কার্যক্রমের সঙ্গে যুক্ত হন। টেলে লয়ের টোল ফ্রি নাম্বার 14454 এবং ওয়েবসাইট www.tele-law.in থেকে আইনি সহায়তা লাভ করুন।
1: The Indian Navy invites online applications from unmarried male and female candidates for 10+2 BTech Cadet Entry Scheme Permanent Commission. Last date for submission is 18 June 2026. For more details, visit www.joinindiannavy.gov.in. The Indian Navy. Combat ready, cohesive, Atmanirbhar. Safeguarding seas for a Viksit Samriddh Bharat. Join Indian Navy.

0: rankings. Jasmine Lamboria climbed to world number 1 in the women's 57kg category, while Asian champions Priya Ghangas in 60kg and Vishwanath Suresh in 50kg surged into the top 3 of their respective categories. In the women's section, Meenakshi extended her reign as world number 1 in the 48kg category, while in men's section, Sachin Sivaj and Narinder Berwal broke into the top 5 following a sustained run of international success. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা এফএম প্রচার তরঙ্গে খবর পড়ছি ধৃতি সেন শর্মা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভেনিজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ আজ নতুন দিল্লিতে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। উভয় নেতা ভারত ও ভেনিজুয়েলার দ্বিপাক্ষিক সম্পর্কের সমস্ত দিক খতিয়ে দেখেন। জ্বালানি, বাণিজ্য, বিনিয়োগ, স্বাস্থ্য পরিষেবা এবং গাড়ি শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। বৈঠকের পর বিদেশ মন্ত্রকের সচিব রুদেন্দ্র ট্যান্ডন সাংবাদিকদের জানান, বিশ্বের অন্যতম বৃহত্তম খনিজ তেলের ভাণ্ডার রয়েছে ভেনিজুয়েলাতে। বর্তমানে দেশটির জ্বালানি ক্ষেত্রে বড়সড় বদল আসছে, তাই আজকের আলোচনায় দুদেশের মধ্যে মজবুত জ্বালানি চুক্তির ওপর সবথেকে বেশি জোর দেওয়া হয়েছে। শ্রী ট্যান্ডন আরও জানান, শুধু জ্বালানি ক্ষেত্রই নয়, দুদেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও মজবুত করতে পশুপালন, পরিবহন, কৃষিকাজের যন্ত্রপাতি, খনি শিল্প, গাড়ি উৎপাদন এবং ওষুধ শিল্পের মতো ক্ষেত্রগুলি নিয়েও বিস্তারিত কথাবার্তা হয়েছে।
2: The discussions also went into broadening the economic partnership to other areas, not just in the energy sector, but also in areas like mining, animal husbandry, transportation, agriculture equipment, automotive sector, and pharmaceuticals, to try and work out ways in which Indian commercial entities can enter the Venezuelan market successfully.
1: বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ দিল্লিতে ভারত সফররত ভেনিজুয়েলার অস্থায়ী রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে সামাজিক মাধ্যমে এক বার্তায় ডক্টর শঙ্কর বলেন, ভারত ও ভেনিজুয়েলার মধ্যে সম্পর্ককে দীর্ঘমেয়াদী ভিত্তিতে মূল্যায়ন করা হয়ে থাকে। তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর বৈঠক দুদেশের মধ্যে সহযোগিতাকে আরও শক্তিশালী করে তুলবে। পশ্চিমবঙ্গে থমকে থাকা বিভিন্ন রেল প্রকল্প পুনরায় শুরু এবং এই সংক্রান্ত অন্যান্য কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেলমন্ত্রী এবং তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামী শনিবার 6 জুন কলকাতায় আসছেন। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি আকাশবাণীকে জানিয়েছেন, রেলমন্ত্রী নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করবেন। পূর্ব, দক্ষিণ পূর্ব, উত্তর পূর্ব সীমান্ত রেল ও মেট্রো রেলের জেনারেল ম্যানেজাররাও বৈঠকে উপস্থিত থাকবেন। এ রাজ্যে রেলের বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা হবে। শ্রী বৈষ্ণব ওই দিন আকাশবাণী কলকাতা কেন্দ্রেও আসার কথা রয়েছে। কেন্দ্রীয় সরকারের সাগরমালা প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে পশ্চিমবঙ্গ যুক্ত হচ্ছে। নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একথা ঘোষণা করে জানান, সাগরমালা প্রকল্পের প্রথম পর্যায়ে রাজ্য অংশ না নেওয়ায় একাধিক উন্নয়ন প্রকল্পের সুযোগ হাতছাড়া হয়েছে।
3: মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির অনুমোদনে সাগরমালা 2 আমাদের অনুমোদিত হয়েছে দেশে। সেখানে আমরা যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং মুখ্যমন্ত্রীর নেতৃত্বে 22,700 কোটি টাকার প্রপোজাল আমাদের 5 বছরের জন্য আমরা রেডি করব।
1: মুখ্যমন্ত্রী জানান, এর আওতায় বন্দর সংযোগ, উপকূলবর্তী পরিবহন, অন্তর্দেশীয় জলপথ, মৎস্যজীবীদের পরিকাঠামো, দ্বীপাঞ্চল উন্নয়ন এবং উপকূল এলাকায় অর্থনৈতিক বিকাশের পরিকল্পনা রয়েছে। সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ, গোসাবা, বাসন্তী, বকখালি, নামখানা, সাগর, খেজুরী সহ উপকূলবর্তী বিস্তীর্ণ অঞ্চলে বিশেষ জোর দেওয়া হবে। এছাড়া 44টি নতুন জেটি নির্মাণের মধ্যে 41টি প্রয়োজনীয় ছাড়পত্র মিলেছে। কলকাতা দেশের অষ্টাদশ শহর হিসেবে ওয়াটার মেট্রো পরিষেবার সঙ্গে যুক্ত হতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কেন্দ্রীয় জাহাজ মন্ত্রকের সঙ্গে এক বৈঠকের পর জানিয়েছেন, কেরালার পর এবার কলকাতায় ওয়াটার মেট্রো চালু করার ব্যাপারে কেন্দ্রের নীতিগত সম্মতি মিলেছে। হুগলি নদীকে কেন্দ্র করে আধুনিক জলপথ পরিবহন ব্যবস্থার উন্নয়নই এই প্রকল্পের মূল লক্ষ্য। কলকাতা ও হাওড়ার মধ্যে দ্রুত, পরিবেশ বান্ধব এবং বিকল্প গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে এই ওয়াটার মেট্রো কার্যকর হবে। আদানি গোষ্ঠী সরে যাওয়ার পর পূর্ব মেদিনীপুরের তাজপুরের গভীর সমুদ্র বন্দর নির্মাণের প্রকল্প পাকাপাকিভাবে পরিত্যক্ত ঘোষণা করা হল। নবান্নে আজ কেন্দ্রীয় জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, তাজপুর প্রকল্পে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় জমি, রেল ও জাতীয় সড়ক সংযোগ কোনোটাই

ছিল না। সরকারের মূল্যায়নে এও স্পষ্ট, বর্তমান অবস্থায় সেখানে বন্দর নির্মাণ বাস্তবসম্মত নয়। পরিবর্তে তাজপুর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে দাদুন পাত্রবার এলাকায় রাজ্য সরকারের হাতে থাকা প্রায় 1,700 একর জমিকে কেন্দ্র করে নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে। সরকার রাজ্যের সমস্ত পুরসভা এলাকায় বাড়িতে নিজস্ব জমি থাকলে বিনা খরচে সেখানে শৌচাগার বানিয়ে দেবে। পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল আজ আসানসোলে কথা জানিয়ে বলেন, প্রতিটি বাজারেও পুরুষ ও মহিলাদের জন্য অত্যাধুনিক শৌচাগার প্রস্তুত করা হবে, সেখানে থাকবে শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অবশেষে কেরলে প্রবেশ করল। কিছুটা দেরিতে হলেও দেশের দক্ষিণ প্রান্তে আগমন ঘটল বর্ষার। FM প্রচার তরঙ্গে খবর আপাতত এ পর্যন্তই। পরের খবর 6:35 এ।

لیلا مجنو، شیریں فرح، ہیر رانجھا،

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেনশর্মা। বিশেষ বিশেষ খবর হল, পশ্চিমবঙ্গ বিধানসভা জাতীয় ই বিধান অ্যাপ্লিকেশন বা নেভা প্রকল্পে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে। পূর্ব মেদিনীপুরের দাদন পাত্রবারে নতুন সমুদ্র বন্দর গড়ে তোলা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। কেন্দ্রীয় সরকারের সাগরমালা প্রকল্পে দ্বিতীয় পর্যায়ে পশ্চিমবঙ্গ যোগ দিচ্ছে। রাজ্য জুড়ে পঞ্চায়েতের তিনটি স্তরে 11,154 শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে। দার্জিলিং পাহাড়, তরাই ও ডুয়ার্সের দীর্ঘদিনের রাজনৈতিক সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে নবান্নে আজ রাজ্য সরকার ও কেন্দ্রের মধ্যস্থতাকারীদের মধ্যে প্রথম বৈঠক হয়। রাজ্যে থমকে থাকা বিভিন্ন রেল প্রকল্প এবং এ সংক্রান্ত অন্যান্য কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেলমন্ত্রী এবং তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামী শনিবার কলকাতায় আসছেন। কৃষ্ণা চক্রবর্তী বিধাননগরের পুর নিগমের মেয়র পদে ইস্তফা দিয়েছেন। বিশিষ্ট সাঁওতালি সাহিত্যিক ও পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত রবিলাল টুডুর জীবনাবসান হয়েছে। আসছে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গ বিধানসভা জাতীয় ই বিধান অ্যাপ্লিকেশন বা নেভা প্রকল্পে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে। সংসদ ভবনে আজ কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রকের উদ্যোগে এক অনুষ্ঠানে নেভা সংক্রান্ত ত্রিপাক্ষিক সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হয়। এর ফলে দেশের 33তম আইনসভা হিসেবে এই ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত হল পশ্চিমবঙ্গ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, আইন ও বিচার প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এল মুরুগান, পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসু এবং ভার্চুয়ালি যুক্ত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বলেন, প্রধানমন্ত্রী

0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক দেশ এক অ্যাপ্লিকেশন ভাবনার বাস্তব রূপই নেভা।
1: वेस्ट बंगाल असेंबली के स्पीकर और उसके टीम को मैं आश्वासन करना चाहता हूं कि आपको भविष्य में भी वेस्ट बंगाल असेंबली को एक चुरुस्त दुरुस्त रोबस्ट असेंबली बनाने में हम पूरा सहयोग करेंगे। प्राइम मिनिस्टर मोदी जी का सपना है डिजिटल इंडिया, पूरा देश डिजिटली कनेक्टेड हो रहा है और वन नेशन वन एप्लीकेशन नेशनल ई विधान, उसी सपना को पूरा करने के लिए तो वेस्ट बंगाल असेंबली भी टोटली डिजिटल असेंबली हो जाएगा।
0: অর্জুন রাম মেঘওয়ালও পশ্চিমবঙ্গ সরকারের ভূয়সী প্রশংসা করে বলেন, সরকার পরিবর্তনের পর দ্রুত নেভা প্রকল্পে যোগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর ফলে কাগজের ব্যবহার কমবে, পরিবেশ সংরক্ষণ হবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসু সরাসরি পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের সমালোচনা করেন। তাঁর দাবি, তথ্য প্রযুক্তি নির্ভর প্রশাসনিক সংস্কারের পরিবর্তে রাজনৈতিক কারণে দীর্ঘদিন নেভা প্রকল্পকে আটকে রাখা হয়েছিল, ফলে পশ্চিমবঙ্গ জাতীয় ডিজিটাল আইনসভা ব্যবস্থার বাইরে থেকে যায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, সংসদীয় গণতন্ত্রের প্রাণকেন্দ্র হল সংসদ ও বিধানসভা, সেই প্রতিষ্ঠানগুলিকে আধুনিক প্রযুক্তির সঙ্গে যুক্ত করা সময়ের দাবি। আদানি গোষ্ঠী সরে যাওয়ার পর পূর্ব মেদিনীপুরের তাজপুরের গভীর সমুদ্রবন্দর নির্মাণের প্রকল্প পাকাপাকিভাবে পরিত্যক্ত ঘোষণা করা হল। পরিবর্তে পূর্ব মেদিনীপুরের দাদন পাত্রবারে নতুন সমুদ্রবন্দর গড়ার পরিকল্পনার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে আজ কেন্দ্রীয় জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, তাজপুর প্রকল্পে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় জমি, রেল ও জাতীয় সড়ক সংযোগ কোনোটাই প্রস্তুত ছিল না। সরকারের মূল্যায়নে এও স্পষ্ট, বর্তমান অবস্থায় তাজপুরে বন্দর নির্মাণ বাস্তবসম্মত নয়, তাই তার পরিবর্তে তাজপুর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে দাদন পাত্রবার এলাকায় রাজ্য সরকারের হাতে থাকা প্রায় 1,700 একর জমিকে কেন্দ্র করে নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে। কেন্দ্র ও রাজ্য যৌথভাবে এই প্রকল্প এগিয়ে নিয়ে যাবে। কেন্দ্রীয় সরকারের সাগরমালা প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে পশ্চিমবঙ্গ যুক্ত হচ্ছে। নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে এই কথা ঘোষণা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, সাগরমালা প্রকল্পের প্রথম পর্যায়ে রাজ্য অংশ না নেওয়ার ফলে একাধিক উন্নয়ন প্রকল্পের সুযোগ হাতছাড়া হয়েছে।
2: মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির অনুমোদনে সাগরমালা 2 আমাদের অনুমোদিত হয়েছে দেশে। সেখানে আমরা যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং মুখ্যমন্ত্রীর নেতৃত্বে 22,700 কোটি টাকার প্রপোজাল আমাদের 5 বছরের জন্য আমরা রেডি করব।
0: তিনি বলেন, এর আওতায় বন্দর সংযোগ, উপকূলবর্তী পরিবহন, অন্তর্দেশীয় জলপথ, মৎস্যজীবীদের পরিকাঠামো, দ্বীপাঞ্চল উন্নয়ন এবং উপকূল এলাকার অর্থনৈতিক বিকাশের পরিকল্পনা রয়েছে। এছাড়া 44টি নতুন জেটি নির্মাণের মধ্যে 41টির প্রয়োজনীয় ছাড়পত্র মিলেছে। সাগরদ্বীপে কপিলমুনি আশ্রম সংলগ্ন সমুদ্রতট সংরক্ষণ, গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা, বলাগড়ে নদী ভাঙন রোধ এবং 45 কিলোমিটার ড্রেজিংয়ের মতো প্রকল্প বৈঠকে অনুমোদন লাভ করে। কলকাতা দেশের অষ্টাদশ শহর হিসেবে ওয়াটার মেট্রো পরিষেবার সঙ্গে যুক্ত হতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কেন্দ্রীয় জাহাজ মন্ত্রকের সঙ্গে বৈঠকের পর জানিয়েছেন, দেশের সপ্তদশ শহর হিসেবে কেরালামের কোচিতে ওয়াটার মেট্রো চালু হয়েছিল। এবার তা কলকাতায় শুরু করার ব্যাপারে কেন্দ্রের নীতিগত সম্মতি মিলেছে।
2: কলকাতা ওয়াটার মেট্রোতে যুক্ত হয়েছে। আমাদের আজকের মিটিং এ মাননীয় মন্ত্রী এটা কনসেন্ট দিয়ে দিয়েছেন এবং আমরা এই শহর হিসেবে আমরা 18তম শহর হিসেবে যুক্ত হচ্ছি ওয়াটার মেট্রো। শিপিং ডিপার্টমেন্টের একটি ইনিশিয়েটিভ এবং গুড প্রজেক্ট।
0: তিনি বলেন, হুগলি নদীকে কেন্দ্র করে আধুনিক জলপথ পরিবহন ব্যবস্থার উন্নয়নই প্রকল্পের মূল লক্ষ্য। জলপথ পরিবহন ও উপকূলবর্তী পরিকাঠামো উন্নয়নে গতি আনার লক্ষ্যে রাজ্য সরকার পৃথক জাহাজ দপ্তর তৈরিরও পরিকল্পনা করছে। কেন্দ্রীয় জাহাজ মন্ত্রকের সঙ্গে আজ এক উচ্চ পর্যায়ের বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কথা জানান। রাজ্যজুড়ে পঞ্চায়েতের 3টি স্তরে 11,154টি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে। বিধাননগরের মৃত্তিকা ভবন থেকে সমস্ত জেলা শাসক, মহকুমা শাসক, বিডিও এবং বিধায়কদের সঙ্গে আজ এক ভার্চুয়াল বৈঠকের পর পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ এক সাংবাদিক বৈঠকে একথা জানান।
3: কেন্দ্র এবং রাজ্যের অংশ মিলিয়ে প্রায় 2,500 কোটি টাকার বিনিয়োগ এই রাজ্যের গ্রামীণ যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করার কাজে ব্যবহৃত হবে। মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প 2022 সালের মার্চ মাস থেকে বন্ধ থাকার পর 2.56 কোটি জব কার্ডধারী মজুরিযুক্ত কর্মসংস্থান তৈরির লক্ষ্যে সমস্ত গ্রাম পঞ্চায়েত এই প্রকল্পের কাজ শুরু হবে। সারা দেশে 1 জুলাই 2026 থেকে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা।

স্পটলাইট অনুষ্ঠানে এবারের আলোচনা সুস্থায়ী উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ। বিশিষ্ট প্রাণী চিকিৎসক ও পরিবেশবিদ ডাক্তার শিবাজী ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির দ্বিতীয় তথা শেষ পর্ব শুনবেন আজ রাত 8:30 সঞ্চয়িতা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। দার্জিলিং পাহাড় তরাই ও ডুয়ার্সে দীর্ঘদিনের রাজনৈতিক সমস্যার স্থায়ী সাংবিধানিক সমাধানের লক্ষ্যে নবান্নে আজ রাজ্য সরকার ও কেন্দ্রের মধ্যস্থতাকারীর মধ্যে প্রথম আনুষ্ঠানিক বৈঠক বসে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বৈঠকে যোগ দেন কেন্দ্রের নিযুক্ত মধ্যস্থতাকারী পঙ্কজ কুমার সিং, দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা, মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল, মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সুব্রত গুপ্ত, স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক দপ্তরের শীর্ষ আধিকারিক এবং রাজ্য পুলিশের মহানির্দেশক। মুখ্যমন্ত্রী বৈঠকে আশ্বাস দেন বিজেপি সরকার পাহাড় সমস্যার সাংবিধানিক সমাধান খুঁজতে কেন্দ্রের সঙ্গে পূর্ণ সহযোগিতা করবে। রাজ্যে থমকে থাকা বিভিন্ন রেল প্রকল্প পুনরায় শুরু এবং এই সংক্রান্ত অন্যান্য কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেলমন্ত্রী এবং তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামী শনিবার 6 জুন কলকাতায় আসছেন। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি আকাশবাণীকে জানিয়েছেন নবান্ন সভাগরে শ্রী বৈষ্ণব মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করবেন। পূর্ব, দক্ষিণ পূর্ব, উত্তর পূর্ব সীমান্ত রেল ও মেট্রো রেলের জেনারেল ম্যানেজাররাও বৈঠকে উপস্থিত থাকবেন। শ্রী মাঝি আরও জানান ওইদিন বিকেলে রেল সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরাও কলকাতায় আসবেন। সন্ধ্যায় রেল কর্তৃপক্ষ এবং রেলের সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থার সঙ্গে তারা বৈঠক করবেন। তথ্য সম্প্রচার মন্ত্রী শ্রী বৈষ্ণব ওইদিন আকাশবাণী কলকাতা কেন্দ্রেও আসার কথা রয়েছে। এছাড়া যাবেন সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটেও। কৃষ্ণা চক্রবর্তী বিধাননগর পুর নিগমের মেয়র পদে ইস্তফা দিয়েছেন। তিনি পুর কমিশনারের কাছে আজ পদত্যাগপত্র পেশ করেন। এছাড়া পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং দপ্তরের সচিবের কাছেও পদত্যাগের কপি পাঠিয়েছেন তিনি। সম্পূর্ণ ব্যক্তিগত কারণে ইস্তফা বলে সাংবাদিকদের জানান পদত্যাগী মেয়র। এদিকে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল কৃষ্ণা চক্রবর্তীর পদত্যাগের সিদ্ধান্তের সমালোচনা করেছেন। আসানসোলে আজ তিনি সাংবাদিকদের বলেন, সামনেই বর্ষাকাল, বিধাননগরের বিস্তীর্ণ এলাকায় জল জমার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে মেয়রের পদত্যাগ দায়িত্বজ্ঞানহীনতা এবং নিজের ব্যর্থতা ঢাকার চেষ্টা। সুরেন্দ্রনাথ কলেজের ঘটনায় অন্যতম অভিযুক্ত পরিতোষ দত্তকে পুলিশ গ্রেপ্তার করেছে। কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা বর্ধমান থেকে তাকে গ্রেপ্তার করে। তাকে আজ আদালতে তোলা হলে 17 তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। আরেক অভিযুক্ত দেবাশিস ব্যানার্জি ওরফে কানকাটা দেবু এখনও ফেরার। এদিকে উচ্চশিক্ষা দপ্তর সুরেন্দ্রনাথ কলেজের ওই ঘটনায় কলেজ কর্তৃপক্ষের কাছে রিপোর্ট তলব করেছে। বিশিষ্ট সাঁওতালি সাহিত্যিক ও পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত রবিলাল টুডু প্রয়াত, বয়স হয়েছিল 77 বছর। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। পরিবার সূত্রে জানা গেছে বাড়িতে পড়ে গিয়ে আহত হওয়ার পর কল্যাণী এইমসে অস্ত্রোপচার করানো হয় এবং কিছুটা সুস্থ হয়ে উঠেছিলেন। আজ দুপুরে তার মরদেহ পূর্ব বর্ধমানের কালনা 2 নম্বর ব্লকে নোয়ারা গ্রামে বাড়িতে নেওয়া হলে শ্রদ্ধা জানান গ্রামবাসী ও এলাকার বিশিষ্টজনেরা। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গ বিধানসভা জাতীয় ই বিধান অ্যাপ্লিকেশন বা নেভা প্রকল্পে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে। কৃষ্ণা চক্রবর্তী বিধাননগর পুর নিগমের মেয়র পদে ইস্তফা দিয়েছেন। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর 8:10।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 এফএম গোল্ডে আপনার কথা, 100.1 এফএম গোল্ডে।
2: প্রত্যেকদিন রাত 8টায় ঠিক যেভাবে আমরা চলে আসি আপনার কথা নিয়ে।

আজও তার ব্যতিক্রম হলো না। ঘড়ির কাঁটা বলছে 8:02 হয়ে 10 সেকেন্ড। টিউন করেছেন 100.1 FM গোল্ড, আর সেই সাথে স্টুডিওতে রয়েছি দেবারতী আর রাজর্ষি। একটা বিষয় রাখা হয় এই অনুষ্ঠানে, যেটা নিয়ে আপনারা কথা বলতে থাকেন বা বলা যেতে পারে আপনারা মতামত দিতে থাকেন, সেই অনুষ্ঠানের আজকের বিষয় রাখা হয়েছে বর্তমানে শোক বড়ই ক্ষণস্থায়ী। 9903055992 নাম্বারে SMS বা হোয়াটসঅ্যাপ করতে পারেন, এবং সেই সাথে 0332248085 নাম্বারে আপনারা জানাতে পারেন সরাসরি ফোন করে আপনাদের মতামত। সেই সাথে 100.1 FM গোল্ড কলকাতা আমাদের যে ফেসবুক পেজ আছে এই নামে, সেখানে আজকে আপনার কথা অনুষ্ঠানের যে পোস্টার শেয়ার করা হয়েছে তার কমেন্ট বক্সে এসেও জানাতে পারেন আপনাদের মতামত। আমরা চলে আসবো আপনাদের মতামত নিয়ে, তবে তার আগে রইল শ্যামল মিত্রর কণ্ঠে এই গান।

শ্যামল মিত্রর কণ্ঠে গান শুনতে শুনতে চলে এলাম আপনাদের বার্তা নিয়ে। প্রথম যে বন্ধুর মেসেজ না বলে অবশ্য ফেসবুক কমেন্ট বলাই ভালো, যে ফেসবুক কমেন্টে চোখ রাখব, তিনি হচ্ছেন শীষ মোহাম্মদ শিশান, পাইকপাড়া থেকে তিনি এই মেসেজ লিখেছেন, তার কমেন্ট করেছেন। বর্তমানে শোক বড়ই ক্ষণস্থায়ী বিষয়ে তিনি লিখেছেন যে একেবারে সত্যি কথা, মৃতদেহ পড়ে আছে আর একদল লোক এলো, দেখলো, কথা বলল, চলে গেল। আবার দেখবেন কত হাসাহাসি চলছে, সাংসারিক কথাবার্তা চলছে, নিজেদের কথা বলছে, হে হে করে দেঁতো হাসি হাসছে, এবং অফিস মিটিং আছে বলে চলেও যাচ্ছে, এবং বলছে কাল তোর কাকিমাকে পাঠিয়ে দেব। আমি অনেক জায়গায় লক্ষ্য করেছি, মৃতদেহ দেখতে যাচ্ছে পথে কোনো ছোটোখাটো লোকালয় পড়লে গাড়ি থামিয়ে একটু খেয়ে নাও, ওখানে গিয়ে তো খাওয়া জুটবে না, এই রকম কথাবার্তা। কিছু বলার নেই, বুঝলেন, স্নান করতে হবে বলে যে বাড়িতে মৃতদেহ আছে সেখানে যায়ও না, এমনটাই লিখছেন শীষ মোহাম্মদ শিশান পাইকপাড়া থেকে।

এই যে বিষয়টা বর্তমানে শোক বড়ই ক্ষণস্থায়ী, কেউ কেউ অবশ্যই পক্ষে বলবেন, কেউ কেউ অবশ্যই বিপক্ষে বলবেন, এবং আমাদের এই বন্ধু যেমন পক্ষে বলেছেন যে সত্যিই বর্তমানে শোক বড়ই ক্ষণস্থায়ী, আবার হয়তো কিছু মানুষ বলবেন যে ক্ষণস্থায়ী না হয়ে উপায় আছে। শোকের পরিবেশ বা শোকের আবহ যদি সৃষ্টি হয়, সেখানে নিজের জীবনটাকে আটকে রাখলেও তো চলে না, আমাকে তো এগিয়ে যেতেই হবে, এমনটাও কিন্তু অনেকেই মনে করেন বা অনেকে তাদের নিজেদের বাস্তব অভিজ্ঞতা দিয়ে এরকম মন্তব্য করে থাকেন। দেখা যাক আমাদের অন্য বন্ধুরা কী লিখছেন। তপন চক্রবর্তী লিখছেন সিঙ্গুর বাসুবাটি থেকে, তিনি লিখছেন, শুভ সন্ধ্যা জানাই আর্যদের, প্রণাম আকাশবাণী। বর্তমানে শোক বড়ই ক্ষণস্থায়ী, অবশ্যই ঠিক কথা। এখন সব কিছুতেই সমাজ মাধ্যমের দৌলতে শোক তাপ সন্তাপ প্রদর্শিত হয়। আত্মীয় প্রিয়জনদের মৃত্যু কিংবা অন্য হতাশা পরাজয় সব হারানো বেদনায় কিছু মানুষ ক্ষণিক শোক প্রকাশ করেন, দুই একদিন পরে আর তেমন শোকাহত বা হতাশার বেদনায় বিধুর হতে দেখি না। হয়তো গভীরভাবে বুঝে গেছেন শোক তো ক্ষণস্থায়ী, অধিক মাতামাতির কী দরকার। প্রবেশ প্রস্থান আসা যাওয়া ভালো মন্দ সবই বিধির খেলা। নমস্কার শ্রবণ সঙ্গীদের, লিখেছেন তপন চক্রবর্তী সিঙ্গুর বাসুবাটি থেকে। আরও একজন বন্ধু লিখছেন এস এন মণ্ডল বাপি কোড়াকাটি সন্দেশখালি থেকে, তিনি লিখছেন, নমস্কার দেবারতী দিদি, রাজর্ষী দাদা, বিষয়টা কোনো সময় বিশেষ নয়, আসল কথা শোকের কোনো অতীত বর্তমান হয় না, আমরা তো মানুষ, তাই যার মান আর হুঁশ আছে তাদের হৃদয়ও আছে, সুতরাং যদি একে অপরের প্রতি গভীর শ্রদ্ধা সম্মান ও ভালোবাসা থাকে তাহলে প্রিয় মানুষের বিপদ বা মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে, কিন্তু তা ক্ষণিকের জন্য অবশ্যই বলবো, কারণ জন্মিলে মরিতে হবে অমর কে কোথা রবে, কথাটা তো সত্য, তাই শোককে দীর্ঘস্থায়ী না করে স্বাভাবিক জীবনে ফিরে আসতে তো হবেই। তবে কিছু ক্ষেত্রে কিছু ঘটনায় মানুষ এতটা শোকাহত হয় এবং কষ্ট পায় যে তা হয়তো চিরকাল মনে থাকে। এমন অনেক শোকার্ত পরিবারের নজির আছে যেখানে বর্তমানেও বুক ফাটা হাহাকার আর শোক দীর্ঘস্থায়ী। আবার সোশ্যাল মিডিয়ার দৌলতে এবং আত্মকেন্দ্রিক স্বার্থপরতার কারণে কেউ কেউ শোকের আবহে লোক দেখানো নাটকও করে। কোড়াকাটি সন্দেশখালি থেকে লিখেছেন আমাদের বন্ধু এস এন মণ্ডল বাপি। ফেসবুক পেজে আরও একটি কমেন্ট রয়েছে, সেটিও বরং একেবারে পড়েনি। আর সেই সাথে যে সমস্ত শ্রোতা বন্ধুরা এই মুহূর্তে টিউন করেছেন 100.1 FM গোল্ড, তাঁদেরকে জানাই আমাদের আজকে যে বিষয় রাখা হয়েছে আপনার কথা অনুষ্ঠানে, সেটা হলো বর্তমানে শোক বড়ই ক্ষণস্থায়ী। আপনি কি মনে করেন, সত্যি শোক ক্ষণস্থায়ী নাকি দীর্ঘস্থায়ী? যদি ক্ষণস্থায়ী বলে মনে করে থাকেন তাহলে কেন আপনার এই ধারণা, এবং যদি আপনার মনে হয় যে না কিছু শোক দীর্ঘস্থায়ী হয় সারা জীবন থেকে যায়, কেন সেই ধারণা, এই বিষয়ে আপনি ছোট্ট করে লিখে জানাতে পারেন। আমাদের তিনটি মাধ্যম রয়েছে SMS এবং হোয়াটসঅ্যাপের জন্য, নাম্বার হল 9903055992, সেখানে আপনার নাম এবং লোকেশন সহ জানাতে পারেন আপনার মতামত। সেই সাথে আরও একটি মাধ্যম রয়েছে 2248-8085 নম্বরে, আপনি সরাসরি টেলিফোন করে জানাতে পারেন আপনার কথা। আর সেই সাথে আমাদের যে ফেসবুক পেজ 100.1 FM গোল্ড কলকাতা, সেখানে আজকে আপনার কথা অনুষ্ঠানের যে পোস্টার শেয়ার করা হয়েছে তার কমেন্ট বক্সে জানাতে পারেন আপনার মতামত। তবে এই বিষয়ে একটাই অনুরোধ রইল, যে কোনো একটি মাধ্যমে এসে আপনি আপনার অনুরোধ জানাবেন, কারণ যদি আপনি SMSও করেন, হোয়াটসঅ্যাপও করেন, ফেসবুক কমেন্টও করেন এবং ফোনের জন্য বসে থাকেন, তাহলে সত্যি বলতে বড় মুশকিল হয়ে যায়। আপনার দুবার বা তিনবারের মেসেজ বা কমেন্ট ভুলবশত পড়ে ফেললে যে সময় নষ্ট হয়ে যায়, তার কারণে অন্য অনেক নতুন বন্ধুর মেসেজ বা কমেন্ট হয়তো পড়ার সময় হয়ে ওঠে না, তাই এই অনুরোধ রইল। পরের বন্ধুর কমেন্ট পড়ব, লিখছেন কল্যাণ কুমার শান্ডিল্য, রঘুনাথপুর সরকার বাগান কলকাতা 59 থেকে, তিনি লিখছেন, শুভ সন্ধ্যার শুভেচ্ছা।

রইল রাজর্ষিয়ার দেবারতির জন্য। বিষয়ে আসি, শোক শুধু বর্তমানে কেন, শোক সর্বদাই ক্ষণস্থায়ী হওয়া উচিত। পুরাণে কি লেখা আছে বা ইতিহাস কি বলল সে কথা তৎকালীন সময়ের প্রেক্ষিতে ঠিক ছিল, কিন্তু সমকালীন সময়ে সেই বার্তা কতটা উপযুক্ত সে বিতর্কের বা ভাবনার বিষয় হতে পারে। চিতাতেই যদি সব শেষ হয় তবে পড়ে থাকে স্মৃতি, সেই স্মৃতি তো সবার জন্য নয়, কিছু মানুষের জন্য। তারা না হয় আর একটু বেশি সময় শোকবিহ্বল থাকলেন, কিন্তু বেঁচে থাকতে গেলে হৃদযন্ত্র যেমন চলবে তাকে সচল রাখতে তার চারিপাশের জাগতিক অনেক কার্যকারণের অচল হলে চলবে না। চলমান জগতে শোক আবেগের প্রবেশ নিষেধ, শো মাস্ট গো অন, আর শোক আবেগ তোলা থাক রাতের গভীরে। কজনে মিলে শোকের স্মৃতিচারণের মাঝে দুফোঁটা অশ্রু ঝরা আর মোছার সাথে। ধন্যবাদ আপনাদের আর শ্রোতাদের। খুব সুন্দর করে লিখেছেন কল্যাণবাবু, রঘুনাথপুর সরকার বাগান, কলকাতা 59 থেকে কল্যাণ কুমার শান্ডিল্য। কল্যাণবাবুর এই যে কমেন্ট সেটা বোধ হয় আমাদের সকলেরই মনের কথা। আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা তো মানুষ, আমরা তো পারি না সবটা ছেড়ে ছুড়ে দিয়ে একেবারে সামনের দিকে এগিয়ে যেতে, তাই হয়তো খুব বেশি দিন আমরা শোকবিহ্বল হয়ে পড়ি। আবার কিছু ক্ষেত্রে হয়তো খুব শক্ত মানসিকতার বা হয়তো সেভাবে আমাদের মন ছুঁয়ে যায় না এমন কোনো ঘটনা, শুধুমাত্র দায়িত্ব বা কর্তব্য বা যতটুকু প্রয়োজন আছে ততটুকুনির মধ্যে আমরা সীমাবদ্ধ রেখে শোক জ্ঞাপন করে ফিরে আসি আবার নিজ নিজ কাজে। সবটাই সত্যি, সবার পরিস্থিতি অনুযায়ী, সবার নিজস্ব কাজ অনুযায়ী, ডিউটি অনুযায়ী। তবে শোক বড়ই ক্ষণস্থায়ী বর্তমানে এরকম একটা বিষয় নিয়ে আপনারা কি বলছেন, আপনাদের কি মতামত, সেটাই এই মুহূর্তে ভাগ করে নেওয়ার পালা। চলে আসবো আপনাদের কমেন্টের পর, আপনাদের যে মেসেজ এসছে সেখানে। তবে তার আগে রইল সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে ছোট্ট একটা গান।

0: মানুষের দেবারতি রয়েছে সঙ্গে, টেলিফোনে অবশ্যই আসবো, তবে তার আগে একটি মেসেজ। বিশ্বজিৎ কর, বোড়াল মেন রোড, গড়িয়া, কলকাতা থেকে লিখছেন, শোক বড় ক্ষণস্থায়ী, ব্যাপারটা ঠিক তা নয়। তেমন গভীর শোক আসলে চিরস্থায়ী হয়, অবস্থার পরিপ্রেক্ষিতে ভুলে থাকতে হয়, সূক্ষ্ম অন্তরাত্মায় চিরন্তন এক হয়। অনেকদিন হলো আজ বাবা মাহারা, জীবন শায়ণে এসেও মন গভীর শোকে ভরা। বিশ্বজিৎ কর লিখেছেন বোড়াল মেন রোড, গড়িয়া, কলকাতা থেকে। বর্তমানে শোক বড়ই ক্ষণস্থায়ী, দেখি এই বিষয়ে টেলিফোনে আমাদের বন্ধুরা কি বলছে।
1: ঠিক আছে, নমস্কার।
2: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
2: হ্যাঁ দিদি ভাই, আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুদ থেকে প্রবীর কুমার মন্ডল বলছি দিদি ভাই।
0: বলুন প্রবীর বাবু।
2: হ্যাঁ দিদি ভাই, দেখুন আপনার দিদি ভাইয়ের বাবা যখন মারা গেছে, সেই দুঃখটা আজও আছে। যখনই বাপের বাড়ি যায় তখনই বাবার কথা মনে পড়লে সে কাঁদতে আরম্ভ করে, ওটা কিন্তু দীর্ঘস্থায়ী, হ্যাঁ ক্ষণস্থায়ী নয়। কারণ তাদের মনের মধ্যে বাবাকে খুব মিস করে, এবং বাবার কথা, আমার বাবাও মারা গেছেন, মাঝে মাঝে আমারও যখন মনে পড়ে বাবার জন্য ইয়ে চিন্তা হয় যে বাবা চলে গেলেন, বট গাছ ছিল তো সেইটা। দেখুন দিদি ভাই, দুঃখ তো হবেই, এবং সেই দুঃখটা হ্যাঁ দীর্ঘস্থায়ী বটে, ক্ষণস্থায়ী কোনো দিনই নয়, কারণ নিজেদের লোক তো। এইটুকু বললাম দিদি ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
0: আপনিও খুব ভালো থাকবেন, ঠিকই তাই। এই অপূরণীয় ক্ষতির কোনো রকম স্থায়িত্ব নির্ধারণ করা বোধ হয় আমাদের পক্ষে সম্ভব নয়। ঢাকুরিয়া থেকে
1: নির্ধারণ করারও তো খুব একটা দরকার নেই, তাই না?
0: একদমই তাই, আমাদের মনের অন্তরে থাকুন না তারা সারা জীবন, তাই না? তাদেরকে কি ওইভাবে আমরা ভুলতে পারি? দেখি সুমিতা রায় কি লিখছেন ঢাকুরিয়া থেকে। শুভ সন্ধ্যা দিদি দাদা, শোক এখন সত্যি ক্ষণস্থায়ী, সময় বদলেছে, সময়ের সাথে সাথে অনেক নিয়মও বদলেছে। এখন কেউ আর গিয়ে শোক পালন করে না, তার প্রধান কারণ সময়ের অভাব। স্বামী স্ত্রী উভয়কেই কাজে বেরোতে হয়, সবকিছুই ওই মোবাইল, এই দুঃখ প্রকাশ করে দায়িত্ব পালন করা হয়ে থাকে। এটা অবশ্যই আমার নিজস্ব মতামত। এখন বাড়ির সদস্য যদি চলে যায়, কান্না না সেই আগের মতো হাউ হাউ করে কাঁদে না, মুখটা গম্ভীর করে বুঝিয়ে দেওয়া হয় যে হ্যাঁ দুঃখ হয়েছে। আরও যত দিন বদলাবে ততই নিয়মও বদলাবে, এটাই চলে আসছে, পরেও হবে। সুমিতা রায় লিখেছেন ঢাকুরিয়া থেকে। আরও এক বন্ধুর হোয়াটসঅ্যাপ মেসেজ পড়ব, তারপর আবারও টেলিফোনে চলে আসব। দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস লিখছেন, শোক ক্ষণস্থায়ী বা দীর্ঘস্থায়ী তা নির্ভর করে ব্যক্তির মানসিক গঠন, ক্ষতির গভীরতা এবং পারিপার্শ্বিক পরিস্থিতির ওপর। মনস্তাত্ত্বিক গবেষণায় দেখা যায় সাধারণ শোকের প্রাথমিক তীব্রতা কয়েক মাস স্থায়ী হলেও প্রিয়জনের ক্ষতি বা জীবনের বড় কোনো পরিবর্তনের শোক অনেকের ক্ষেত্রে বছরের পর বছর ধরে থেকে যেতে পারে। শোকের প্রক্রিয়াটি মূলত এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয়। সময়ের সাথে সাথে অনেকেই বাস্তবতার সাথে মানিয়ে নিয়ে জীবনের স্বাভাবিক ছন্দে ফিরে যান। শোক কাটিয়ে ওঠার অর্থ এই নয় যে আমরা প্রিয়জনকে ভুলে গেলাম, বরং তাদের স্মৃতিকে শক্তি হিসেবে গ্রহণ করে তাদের আদর্শকে নিজের জীবনে ধারণ করাই হল শোকের সার্থকতা। আপনারা সবাই খুব ভালো থাকবেন সবসময়, লিখছেন দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস। চলে আসি আবারও একটা টেলিফোনে। নমস্কার, কে আছেন? না আমাদের বন্ধু ছিলেন,
1: সুন্দরভাবে
3: আমরা খুব ভালো মতো বুঝে গেছি, তো যে এসেছে সে তো যাবেই একদিন, আর তাই হয়তো এখন বিরহ বেশি দিন থাকে না এবং কেউ সেটাকে টেনে ধরেও রাখে না। আবার এখন শোকটাও এখন ডিজিটাল, কারণ শ্রাদ্ধ ব্লগ বানিয়ে সেটা দেখাতে হবে, আবার সেখান থেকে উপার্জন করতে হবে। তার মানে ইনডাইরেক্টলি দেখা যাচ্ছে যে মৃত মানুষকেও কিন্তু কেউ ছাড়ে না। আর শ্রাদ্ধ অনুষ্ঠানটা এখন উৎসবে পরিণত হয়েছে, আমরা সবাই মোটামুটি এরকম এক্সপিরিয়েন্স করি যে হাসাহাসি বা ঠাট্টা তামাশা চলছে, কিন্তু যে ঘরটায় সেই মানুষটির কাজ হচ্ছে সেখানে কিন্তু লোক নেই, কিন্তু খাবার জায়গায় লোক আছে। আবার খাবার জায়গা দেখতে গেলে এখন যে শ্রাদ্ধের অনুষ্ঠানে যে খাওয়ানো হয় নিরামিষ, সেটার থেকে কিন্তু নিয়ম ভঙ্গের দিন বেশি ভিড় হয়। তো আমার একটাই ব্যাপার, সেটা হচ্ছে যে যারা নিজের লোক, যারা নিকটতম, যারা সত্যি কষ্ট পেয়েছে, তারা যত তাড়াতাড়ি শোকটাকে অ্যাকসেপ্ট করে নেবে তাদের জন্য ভালো, কারণ তাদের শারীরিক এবং মানসিক সেখানে ক্ষতি হয়। কিন্তু যারা

0: এই স্বার্থান্বেষী মানুষ যারা জানে যে আমি কেন এসেছি, কি করতে এসেছি, তারা একটু দূরে থাকুক, তাদের শোক না করলেও চলবে। কারণ যারা সত্যি শোকাহত হয় তাদেরকে খুব তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে আনাটা খুব দরকার, কারণ লাইফ হ্যাজ টু গো অন, আমরা থেমে থাকতে পারি না, আমাদের জীবন এভাবেই চলবে, আসবে আর যাবে। থ্যাংক ইউ,
1: সুন্দর বললেন, কারণ খুব সুন্দরভাবে গুছিয়ে মতামত দিলেন, ছোট্ট কথাতেই খুব ভালো করে বললেন উনি, সত্যিই তাই। এরকমভাবে আমরা তো ভাবতেই পারি যে শ্রাদ্ধানুষ্ঠান মানে সত্যি সেটা শ্রাদ্ধ, অন্য কোনো অনুষ্ঠান।
2: আচ্ছা দেবার্তি একটা জিনিস বলো,
1: হ্যাঁ বলো,
2: সেটা হচ্ছে এই যে শ্রাদ্ধ বাড়িতে,
1: চব্বচস্য লেজ্জপে ওর কথা বলতে চাইছো তুমি?
2: এক্স্যাক্টলি,
1: আমি একটা মেনু কার্ড দেখলাম, মানে মেনু কার্ডে তো এখন ছবি দেওয়া একটা স্টাইল হয়েছে, অমুক মারা গেছেন তার স্মৃতির উদ্দেশ্যে নাকি আত্মার শান্তি কামনায় গোছের, এরকম একটা কথা লেখা রয়েছে। এবং সেখানে মেনুটা আমার চোখে পড়লো আজকেই, আমাদের সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে একটা পোস্টার চোখে পড়লো যে সেখানে লেখা রয়েছে মাটন চাপ, মাটন বিরিয়ানি, মানে এরকম জাতীয় ভেটকি পাতুরি, চিংড়ি, মালাইকারি। তো অনেকে সেখানে কমেন্ট করেছেন এ তো ভদ্রলোকের বিয়ের মেনু হচ্ছে, অনেকে সেখানে লিখেছেন যে উনি কি এইসব খেতে ভালোবাসতেন, মানে সেটা যে কোনো শ্রাদ্ধানুষ্ঠান সেটা একেবারেই বোঝার উপায় নেই। না শ্রাদ্ধ মানে আমি লোককে খাওয়াবো না সেটা বলছি না, কিন্তু
2: আচ্ছা শ্রাদ্ধ বাড়িতে কী কী করণীয়? করণীয় হচ্ছে প্রথমে একটা মালা নিয়ে গিয়ে যিনি মারা গেছেন তার ছবিতে একটা দেওয়া, এবং শ্রদ্ধা ভরে এই ধরো 30 সেকেন্ড শ্রদ্ধা জ্ঞাপন করা, তারপর একটু ঘাড় ঘুরিয়ে, বেশি জোরে না, একটু ঘাড় ঘুরিয়ে তোমাকে দেখতে হবে কোথায় স্টার্টারটা আছে, কফি আর স্টার্টার। এবার যেহেতু তুমি শোক বাড়িতে গেছো, তোমার ইচ্ছে করছে স্টার্টারটা খেতে, তুমি তখন খেতে পাচ্ছ না, তখন একটু এই একজন দুজনের সাথে আহা কী হলো কী হলো করতে করতে তুমি, এবার তারা অফার করে নাও কফি নাও, তুমি কফিটা নিলে, একটা পাকোড়া নিলে, এবার শুরু হয়ে গেল তোমার অ্যাক্টিভিটি। কীরকম, মোবাইলটা তো বার করবেই, মোবাইলে তুমি একটা স্টেটাস দিতেই পারো, যিনি মারা গেছেন তার ছবির সাথে একটা সেলফি তুলে,
1: হ্যাঁ
2: শোকা হতো আরআইপি। এবার সেই সব করে টোরে বেশিক্ষণ সময় নয়, কিন্তু মোটামুটি আধ ঘন্টার মধ্যে তোমাকে দেখতে হবে মেন কোর্সটা কোথায় আছে। এখন কিন্তু শ্রাদ্ধ বাড়িতে আবার বুফে হয়, সেখানে যদি হয় তাহলে তুমি একটা তোমার চেনা পরিচিত 2-3 জনকে জোগাড় করে নাও, একা একা খেলে লোকে কি বলতে পারে,
1: আর একটু মাছ দাও আর একটু মাংস দাও, ব্যাপারটা লজ্জার হয়ে যায়।
2: এবার যেটা হবে, এবার তুমি কিন্তু হাত খুলে ব্যাটিং করবে, কেউ তোমায় কিচ্ছু বলবে না, এই মাটনটা একটু দে। এই কথাটা বলছি তার কারণ হচ্ছে একটা আমার খুব জীবনের ঘটনা, যে ঘটনার পর থেকে আমি শ্রাদ্ধ বাড়িতে খাওয়াই বন্ধ করে দিয়েছি, আমি খাই না, মানে অন্য কোনো কারণ না, একটা কিছুটা হয় না মানুষের বিরক্তিতে। আমার এক বন্ধুর মা মারা গেছিলেন, হঠাৎ করে স্ট্রোকে মারা গেছেন, মানে মৃত্যুর তো কোনো বয়স থাকে না সে অনুযায়ী, কিন্তু কাকিমা অনেক আগেই চলে গেছে। তাদের পরিবারের সাথে আমার যেহেতু খুব ঘনিষ্ঠ যোগাযোগ, মানে ধর বন্ধুর যে মামা মাইমা বা দাদা বৌদি এদের সাথে আমার পরিচিত, মানে তারা আমাকে দূতকারী করতো। এবার যেদিনকে কাকিমা মারা গেছেন রাত্রিবেলা মারা গেছেন, পরের দিন আমরা শ্মশানে যাব, তার দাদা বৌদি এসেছেন, এবং বিশ্বাস করো দাদা বৌদি এত কাঁদলেন, আমি ভাবলাম এই বুঝি মা বাবু বুঝি হার্ট অ্যাটাক করে ফেলবে। হ্যাঁ আমরা তাকে সামলাতেই ব্যস্ত, যাই হোক সমস্ত কিছু হলো, 11 দিনের মাথায় শ্রাদ্ধ, এবার শ্রাদ্ধের দিন, এবার যেহেতু আমি তাদের পরিচিত ওই পুরো দেখভালের, আমার বন্ধু যেহেতু শ্রাদ্ধে বসেছেন, এবার আমি এই দেখভালটা করছি, মামা বাবু আর মাইমা দুজনে মিলে বসলেন। এবার বসে যা যা তাদের খেতে দেওয়া হয়েছে খেলে, হঠাৎ করে মাইমা আমাকে বলে, রাই রাশি আমাকে তুই একটা কাঁচা লঙ্কা এনে দে, ভাতের সাথে ঘি মেখে কাঁচা লঙ্কা খেতে বড় ভালো লাগে। বিশ্বাস করো 11 দিন আগে ওই মাইমা এত কেঁদেছেন, এত কেঁদেছেন, মানে মোটামুটি গঙ্গা যমুনা সরস্বতী বয়ে গেছে। আমি শুধু ভাবলাম কি করে, মানে খাওয়াটা বড় কথা না, মানুষকে অবশ্যই, মানে সন্তান শোকের পরে মানুষ তো খেয়ে পরে বেঁচে থাকে, এমন তো না খেয়ে তো মারা যায় না, কিন্তু ওই যে ওভাবে ওনারা যেটা করলেন সেটা আমার কাছে মনে হলো আদতে উনি ওনার সেই অনুজ প্রতিমকে একটু ভালোবাসতেন না।
1: ঠিক,
2: আমি বলছি না মানুষকে খেতে হয়, শোক কাটিয়ে খেতে হয়, সন্তান শোকের পরও মানুষ বেঁচে থাকে, হ্যাঁ বেঁচে থাকতে হয়, মানে মৃত্যুটা এত সহজ না যে আমি ভাবলাম যে শোকে মারা যাবো তাহলে তো সবাই শেষ হয়ে গেল, তা হয় না। কিন্তু হয়তো আমার কথাটা হয়তো অনেকে শুনতে খারাপ লাগছে, কিন্তু আমার মনে হয় না কিছু কিছু অসভ্যতামও নিজের কাছে রাখা উচিত।
1: একদমই তাই, একদমই তাই।
2: এবং শ্রাদ্ধ বাড়িতে গিয়ে শোকটা ধরো আমি একজনের বাড়িতে যাচ্ছি, তার সাথে আমার পরিচয় না, হয়তো আমার অফিস কলিগ, তার মা মারা গেছেন, বাবা মারা গেছেন, বা পরিজন কেউ মারা গেছেন, তার গেছে, অবশ্যই আমার মধ্যে কোনো শোক নেই,
1: কর্তব্য করতেই হয়তো গিয়েছি, হ্যাঁ।

0: কোথাও আমাকে নিজেকে সংযুক্ত থাকতে হবে। মোবাইলটা নিয়ে হা করে রিলস দেখতে শুরু করলাম, আর ওইদিকে সত্যি যে তার মা বাবা বা পরিজনকে হারিয়েছে তার মধ্যে সত্যি তার ঝড় বয়ে যাচ্ছে, তার কাছে আমাকে না পারবে বার করে দিতে, না পারবে আমাকে
1: সহ্য করতে, কিছু বলতেও পারবে না, এইটুকু সামাজিক বোধহয় আমরা হতেই পারি। আমাদের আচরণে, আমাদের পোশাকে, আমরা এইটুকু মার্জিত যে একটা বলা যায় অনুভূতি সেটুকু অন্তত প্রকাশ করতেই পারি। পরের বন্ধুর মেসেজ দেখি কি লিখছেন। আমাদের বন্ধু পায়েল ব্যানার্জি বেলঘরিয়া থেকে লিখছেন, এখন মানুষ এতটাই যান্ত্রিক হয়ে গেছে যে ছোট ছোট আবেগ অনুভূতিগুলো তাদের হৃদয়ে আর বেশিক্ষণ স্থায়ী হয় না, শোক করার মতো তাদের নাকি সময় নেই। এরকম যান্ত্রিকতার কোনো দরকার নেই যেখানে মানুষ আবেগকে ভুলে যায়, অনুভূতিকে ভুলে যায়, তাই এখন মানুষের মতো কাজ করতে চাইছে, তাই এআই এখন মানুষের মতো কাজ করতে চাইছে আর মানুষ এআই এর মতো যন্ত্র হয়ে যাচ্ছে। এটা কি মানুষের কাছে লজ্জার নয়? লিখছেন বেলঘরিয়া থেকে পায়েল ব্যানার্জি। পরের বন্ধুর মেসেজ অশোকনগর থেকে লিখছেন জয়শ্রী দত্ত, লিখছেন শোক দীর্ঘস্থায়ী কিন্তু যেখানে হাসতে হবে হাসি। 2022 বাবা চলে যাবার পর সব ফাঁকা মা মেয়ের কাছে প্রতিপদে, মা মাঝে মধ্যেই কাঁদে, আমাকে তো শক্ত হয়ে চলতে হয় তাই চলি। শ্রদ্ধানুষ্ঠান এখন বড় করে পোষায় না, আত্মীয় ছাড়া যাই না। অনেকে বলে যে যাবার, অনেকে বলে যে যাবার সে তো চলে গেছে, ভেবে লাভ কি? লিখছেন অশোকনগর থেকে জয়শ্রী দত্ত। আর এই মুহূর্তে চলে এসেছে আপনাদের আবারও একটি টেলিফোন। নমস্কার, কে আছেন সঙ্গে?
2: হ্যালো,
1: হ্যাঁ বলুন।
2: দাদাদি ভাই, আমি হাওড়া থেকে রঞ্জন বলছি।
1: বলুন।
2: বলছি যে আজ যাওয়ার শ্রদ্ধানুষ্ঠানে, কিন্তু আমার মা যখন মারা গেলেন তখন অনেকেই ছিলেন শ্রদ্ধানুষ্ঠানে, কিন্তু এমনই ব্যাপার দেখলাম যে সবাই একদম চুপ, এবং মানে বেশিরভাগ একা যারা বাচ্চারা তো আছে বুঝবে না, কিন্তু যারা বড়রা, কিন্তু আমার একজন স্যারকে, মানে হ্যালো,
1: হ্যাঁ বলুন বলুন,
2: আমার একজন স্যারকে বলেছিলাম, নিমন্ত্রণ করেছিলাম, যে স্যার এবং স্যারের স্ত্রী শুধু ঘরের চেয়ারে বসে বসে কাঁদছেন এবং ওনারা স্বাধীন কিছু খাওয়া দাওয়া করেননি।
1: তার মানে সত্যি তাদের পর্যন্ত শোকটা ছড়িয়ে গিয়েছিল। এরকম মানুষ সত্যি ভাগ্যবান যে, মানে আমি আপনার কথা দিয়ে বলছি, যিনি আপনার মতন প্রিয়জনকে হারিয়েছেন, আপনার দুঃখে কাতর কিছু মানুষ সত্যি রয়েছেন। খুব সুন্দর বললেন আপনি। দেখি আরও একটা হোয়াটসঅ্যাপ কমেন্ট, জুখিয়াবাজের কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে যাদবেন্দ্র পণ্ডা লিখছেন, শুভ সন্ধ্যা আর্যে রাজস্বী দাদা ভাই ও আর্যে দেবার অতি দিদি ভাই, নমস্কার জানাই। বর্তমানে শোক বড়ই ক্ষণস্থায়ী, কারণ এক, শ্রীমদ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের 11 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, অশোচ্যানান শোচস্তং প্রজ্ঞা বাদাংশ্চ ভাষসে গতাসূন গতাসূংশ্চ নানুশোচন্তি পণ্ডিতাঃ। অর্থাৎ জ্ঞানী ব্যক্তিরা জীবিত বা মৃত কারোর জন্যই শোক করেন না, আত্মা অবিনশ্বর এবং জন্ম মৃত্যুর ঊর্ধ্বে, তাই নশ্বর দেহের পরিবর্তনের জন্য শোক করা উচিত নয়। দুই, বর্তমান ডিজিটাল কর্মব্যস্ততাময় জীবনে স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার এবং ডিজিটাল বিনোদন মানুষকে খুব দ্রুত অন্যমনস্ক করে দিচ্ছে, যার ফলে মনটা শোকের মধ্যে দীর্ঘ সময় আটকে থাকে না। শোকও একটি ভার্চুয়াল ঘটনায় পরিণত হয়েছে, একটি বড় দুঃসংবাদও নতুন কোনো খবরের নিচে চাপা পড়ে যায়। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লিখছেন পূর্ব মেদিনীপুরের কাঁথি জুখিয়া বাজার থেকে যাদবেন্দ্র পণ্ডা। আরও একটা টেলিফোন চলে এসেছে, দেখি কে রয়েছেন সঙ্গে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: নমস্কার।
1: নমস্কার,
3: শুভ সন্ধ্যা দেবারতী দিদি, দেবারতী দিদি আর রাজশ্রীজা।
1: বেশ,
3: এখন শোকের ডেফিনেশনটা আংশিকভাবে বদলেছে, কিন্তু সম্পূর্ণভাবে বদলেছে এ কথা মানি না, এখনো আছে। কারণ মা যদি অসময়ে তার ছেলে চলে যায়, সে কিন্তু, ধরুন সে যদি ছেলেটা বিবাহিত হয়, তাহলে কিন্তু মাই সব থেকে বেশি শোকার্ত হয়, তার স্ত্রী কিন্তু ওই কিছুদিন পরে আস্তে আস্তে নিজেকে কাটিয়ে ওঠে, কিন্তু মা, সে মা কিন্তু কোনোদিন কাটিয়ে উঠতে পারে না, তার পক্ষে সেটা সম্ভবও নয়। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই যে শ্রাদ্ধ অনুষ্ঠানগুলো হয়, এগুলো তো এখন আড়ম্বরে গিয়ে দাঁড়িয়েছে, এগুলোর মধ্যে যে লৌকিকতা, সেই লৌকিকতা, যে আমাদের যে ধর্মীয় যে রিচুয়াল যে জিনিসগুলো, সেগুলো হয়তো আমরা মানছি, কিন্তু সেখানেও অনেক কাটছাট করা হচ্ছে, সেখানেও অনেক কিছু মানে গাছ ছাট করে একটা

0: কাটছাট করা হয় সেটা
1: না, সে দেখো লোক লোকের কথা কি হলো না হলো এগুলো পরের কথা, কিন্তু ব্যাপারটা শোক কখনো আমরা বলতে পারি না এর বেশি হবে এর কম,
0: এটা কিন্তু আমরা বলতে পারি না, সবটাই অনুভূতির ব্যাপার।
1: সন্তান বিয়োগ সবসময় অসময়, যদি এমন হয় মায়ের বয়স 100 এবং সন্তানের বয়স 80 এবং সেই 80 বছরের সন্তানও যখন যদি তার প্রয়াণ হয় মায়ের কাছেও সেটা কিন্তু
0: অবশ্যই কষ্টের,
1: ঠিক আছে। এভাবে আমরা কখনো বলতে পারি না যে এর

0: কখনো জাস্টিফাই
1: এবং
0: করা
1: সেই
0: যায়
1: সাথে
0: না।
1: ভদ্রলোক যেটা বলছিলেন যে অনেক কিছু কাটছাট করে ফেলা হয়, লোক লৌকিকতা বা যা কিছু আমাদের বিভিন্ন ধরনের মানে কার্যক্রমগুলো থাকে সেটাতে তো শোকের পরিবেশটা কখনোই ডিফাইন করা যায় না। না মানে আমি প্রচুর ভালো করে জাঁকজমক করে শ্রাদ্ধের কাজ সমস্ত নিয়ম মেনে করলাম মানেই আমি আমার যিনি হারিয়েছেন তাকে খুব ভালোবাসি, আর না করলে বাসি না, এটা বোধহয় ঠিক নয়। বিজয় দালাল নালিকুল বন্দিপুর হুগলি থেকে কি লিখছেন দেখি। লিখছেন, শুভ সন্ধ্যা রাজর্ষীয় দেবারতী। দেখো এখন বর্তমান যুগের কথা কি হয়তো ঠিক, তবে আমি বলবো প্রকৃত শোক তাপ ক্ষণস্থায়ী নয়। তবে বলি, আমি এক শোকার্ত ছেলে, আমার বাবাকে আমি ছোটবেলায় হারিয়েছি, কিন্তু এখনও আমি আমার বাবার স্মৃতি ভুলতে পারিনি। এখনও প্রত্যেক দিন যে কোনো সময়ে আমার বাবার কথা মনে পড়ে। এখনও আমি আকুল হয়ে ভাবি হয়তো বাবাকে দেখতে পাবো, এই আশায় থাকি। কিন্তু না, এই শোক হয়তো কোনো দিন ভুলতে পারবো না, তাই বলি বর্তমানে চোখ হয়তো ক্ষণস্থায়ী কিন্তু প্রিয়জন ও ভালো মানুষের শোক বা স্মৃতি কোনো দিন ভোলা যায় না। যাই হোক, তোমরা ভালো থেকো, ধন্যবাদ। লিখছেন বন্দিপুর হুগলি নালিকুল থেকে বিজয় দালাল। পরের বন্ধুর হোয়াটসঅ্যাপ কমেন্ট, লিখছেন সংঘমিত্রা ঘোষ কাকিনাড়া ভাটপাড়া থেকে, লিখেছেন, শোকের কোনো ক্ষণ দীর্ঘ বলে কিছু নেই, এর পরিধি মাপা যায় না। মানুষ বুঝতে দেয় না জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের মনের মধ্যেই থাকে। সংঘমিত্রা ঘোষ লিখেছেন কাকিনাড়া ভাটপাড়া থেকে। সত্যি খুব সুন্দর লিখেছেন ছোট্ট কথায়, কিন্তু আমাদের সকলেরই বোধহয় মনের কথা এটাই। পরের বন্ধুর মেসেজ, লিখছেন বালি হাওড়া থেকে কিশোর, তিনি লিখেছেন, শোক এখন ক্ষণস্থায়ী বলতে পারেন, তবে সবার কাছে ক্ষণস্থায়ী নয়। পুত্র শোক বা সন্তান শোক বা কাছের মানুষের শোক, এটা অনেক দিন থাকে, ক্ষণস্থায়ী নয়। আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী মারা গেল, আমরা খুব তাড়াতাড়ি সেই ব্যক্তিকে ভুলে যাই। আমাদের সংসারে এত কাজের চাপ, না ভুললে উপায় নেই, তা না হলে আমাদেরকে না খেয়ে মরতে হবে। যদি সারাদিন শোক নিয়ে বসে থাকি, নিজের সন্তানের লেখাপড়া, নিজের কাজকর্ম, রান্নাবান্না করতে হবে, খেতে হবে, দুঃখ নিয়ে বসে থাকলে দুঃখ আরও বেশি লাগবে। যে গেল গেল খুব দুঃখের, কিন্তু আমাদেরকে খাওয়া দাওয়া করতেই হবে, বাচ্চাদের যত্ন নিতে হবে, আমরাই তো খারাপ অবস্থায় চলে যাব তা না হলে। তবে এখনকার মানুষজন ডাক ছেড়ে কাঁদে না, তার দুঃখটা মনেই থাকে। অনেকে ভাবে মা মরে গেল, বাবা মরে গেল, ছেলে মেয়েরা কাঁদে না, সেটা কোনো বড় কথা নয়। আবার জোরে কাঁদলে পাড়া প্রতিবেশী সেটাকে নিয়েও ব্যাখ্যা করে, সেটাও আমি দেখেছি। এত কাছের মানুষ মরেছে, নিশ্চয়ই তার খুব দুঃখ হয়েছে। খুব জোরে জোরে কাঁদলে যে খুব ভালোবাসত মা বাবাকে, এর কিন্তু কোনো মানে নেই। এখন সময়ের সঙ্গে সব কিছু পাল্টেছে, বেশি লোকজনের দরকার পড়ে না, কাঁচের গাড়ি আসে নিয়ে চলে যায়, পাড়া প্রতিবেশী টের পায় না, দু একদিন পরে জানতে পারি। এখন তো ফ্ল্যাট হয়ে গেছে, প্রচুর লোক সংখ্যা বেড়ে গেছে, কেউ কাউকে চেনে না, দু চারজন হলেই হলো, কিছু করার নেই, সময়ের সঙ্গে ঠিকই আছে। এমনটাই লিখছেন, একেবারে বাস্তব চিত্র তুলে ধরেছেন কিশোর বালি হাওড়া থেকে। পরের বন্ধুর মেসেজ, লিখছেন সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে, তিনি লিখেছেন, দেবারতী ও রাজর্ষী শুভ সন্ধ্যা। শোক তাপ দুঃখ মানুষের আবেগজনিত স্বতঃস্ফূর্ত স্বাভাবিক অনুভূতি। অতীতে দেখেছি প্রিয়জনের বিয়োগ ব্যথায় নিকট আত্মীয়রা শোকাতুর হতেন এবং কখনো বুক ফাটা কান্না, আবার কখনো চাপা কান্নায় গুমড়ে গুমড়ে কাঁদতেন। অথচ এখন দেখে একদম উল্টো ছবি, মানুষের চোখ থেকে এক ফোঁটা জলও ঝরে না এবং ঝরলেও তা টেকসই হয় না। মনে হয় এখনকার যান্ত্রিক যুগে পারস্পরিক সম্পর্কগুলো যান্ত্রিকতার শিকার হয়েছে, লিখেছেন উত্তর বাওয়ালি থেকে সুভাষ চক্রবর্তী। পরের বন্ধুর মেসেজ পড়ব, বেহালা থেকে লিখেছেন অনিমেষ ভট্টাচার্য, তিনি লিখছেন, বর্তমান খুবই ব্যস্ততার, তাই শোক ক্ষণস্থায়ী। এখন মানুষ শুধু ছুটছে আর অনেক কিছুই দ্রুত বদলাচ্ছে, শোক অল্পকাল স্থায়ী হয় সেজন্যই। অনিমেষ ভট্টাচার্য লিখেছেন বেহালা থেকে। পরের বন্ধু লিখছেন রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে, লিখছেন শুভ সন্ধ্যা। বর্তমানে শোকও যেন বড় ক্ষণস্থায়ী হয়ে গেছে, সোশ্যাল মিডিয়ার যুগে কোনো দুঃসংবাদে আমরা মুহূর্তের জন্য কষ্ট পাই, দু একটি পোস্ট করি, সমবেদনা জানাই, কিন্তু কিছুক্ষণের মধ্যেই আবার নতুন খবর, নতুন ট্রেন্ড, নতুন বিনোদনে ব্যস্ত হয়ে পড়ি, জীবন থেমে থাকে না, এটা সত্যি। তবে মানুষের প্রতি সহমর্মিতা আর স্মৃতিকে দীর্ঘদিন হৃদয়ে ধরে রাখার অভ্যাসটাও যেন ধীরে ধীরে কমে যাচ্ছে। শোকের গভীরতা নয়, তার স্থায়িত্বই আজ সবচেয়ে বেশি বদলে গেছে, এমনটাই লিখছেন আমাদের বন্ধু

রজত বিশ্বাস, বানপুর, নদিয়া থেকে। পরের বন্ধুর মেসেজ পড়ব। আমাদের ফেসবুক পেজে একজন বন্ধু মেসেজ করেছে, দেখি কে লিখছেন। ফেসবুক পেজে লিখেছেন বেড়াচাপা বারাসাত উত্তর চব্বিশ পরগনা থেকে। তিনি লিখছেন, শুভ সন্ধ্যা দাদা এবং দিদি ও সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমার নাম তুফান, আমি দশম শ্রেণীতে পাঠরত একজন ছাত্র। এই বয়সে আমি যতটুকু অভিজ্ঞতার সাক্ষী হয়েছি ততটুকু আমার জ্ঞান থেকে লিখছি। বর্তমান যুগে শোকের স্থায়িত্ব ক্রমশ কমে আসছে। কোনো মর্মান্তিক ঘটনা আমাদের হৃদয়কে মুহূর্তের জন্য আলোড়িত করলেও সময়ের দ্রুত স্রোতে তা খুব শীঘ্রই বিস্মৃতির আড়ালে হারিয়ে যায়। আজকের ব্যস্ত জীবন ও সামাজিক মাধ্যমের অবিরাম তথ্যপ্রবাহ মানুষের অনুভূতিকেও যেন ক্ষণস্থায়ী করে তুলেছে। কিন্তু প্রকৃত শোক শুধু চোখের জলে নয়, এটি আত্মসমালোচনার আয়না এবং মানবিকতার পরীক্ষা ক্ষেত্র। শোক যদি আমাদের আরও সচেতন, সংবেদনশীল ও দায়িত্বশীল করে তোলে, তবেই তার সার্থকতা। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়, দুঃখের তিমিরে যদি জলে তব মঙ্গল আলোক, তবে তাই হোক। তাই শোককে ভুলে যাওয়া নয়, তার শিক্ষা হৃদয়ে ধারণ করাই মানুষের প্রকৃত মহত্বের পরিচয়। খুব সুন্দর লিখেছ তুমি তুফান, তোমার কমেন্ট আগেও একদিন আমরা পড়ার সুযোগ পেয়েছিলাম, খুব সুন্দরভাবে ছোট্ট ছেলে হয়ে খুব সুন্দর লেখো তুমি। বেশ, পরের বন্ধুর হোয়াটসঅ্যাপ মেসেজ আবারও দেখি কে লিখেছেন এবং কোথা থেকে লিখেছেন। সাধনা মজুমদার লিখেছেন বরানগর ডানলপ থেকে। তিনি লিখছেন, নমস্কার, বর্তমানে শোক বড়ই ক্ষণস্থায়ী, কথাটি অনেকাংশেই ঠিক। জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা রবে। মাইকেল মধুসূদন দত্তের বাণীটি আমরা বাস্তবে প্রায় সবাই উপলব্ধি করতে শিখেছি। আধুনিক তথ্য প্রযুক্তির যুগে আমাদের ক্ষণস্থায়ী জীবনের শোক নানা কারণে ক্ষণস্থায়ী হয়ে পড়ছে। প্রতিদিন নানা ধরনের মর্মান্তিক খবর এত আসছে, একটি ঘটনার কষ্টকে আরেকটি ঘটনার কষ্ট এসে ঢাকা দিয়ে দিচ্ছে। ঠিক সমুদ্রের ঢেউয়ের মতো, একটি ঢেউ আসে, আরেকটি ঢেউ এসে সেটিকে মুছে দেয়। আবার ভার্চুয়াল জগতে বেশিরভাগ সময় একা কাটানোর ফলে আবেগ অনুভূতিগুলো রুক্ষ, শুষ্ক ও অগভীর হয়ে উঠছে। এই কর্মব্যস্ত যুগে কেউ দীর্ঘ সময় কোনো একটি বিষয় নিয়ে আটকে থাকে না। কাজে ডুবে থাকায় শোক ক্ষণস্থায়ী রূপ নিচ্ছে, তবে ব্যক্তিগত জীবনে প্রিয়জন হারানোর বেদনা সব সময় গভীর ও দীর্ঘস্থায়ী। মানুষের হারানোর বেদনা আজও হারায়নি, আবেগ প্রকাশের পরিবর্তন ঘটেছে। ভালো থাকবেন, লিখেছেন বরানগর ডানলপ থেকে সাধনা মজুমদার। পরের বন্ধুর মেসেজ মামুদপুর আমতলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। স্বাগত পাল লিখেছে, শোক বড়ই ক্ষণস্থায়ী। শোক মানুষের জীবনের এক গভীর অনুভূতি যা প্রিয়জনের বিচ্ছেদ বা কোনো বড় ক্ষতির ফলে জন্ম নেয়। শোকের মুহূর্তে মনে হয় যেন সব আনন্দ নিঃশেষ হয়ে গেছে, কিন্তু সময়ের প্রভাবে সেই তীব্র বেদনা ধীরে ধীরে ম্লান হতে থাকে। মানুষের জীবন থেমে থাকে না, নতুন দিন, নতুন দায়িত্ব এবং নতুন আশা তাকে এগিয়ে যেতে শেখায়। প্রিয়জনের স্মৃতি হৃদয়ে অমলিন থাকলেও শোকের ভার আগের মতো থাকে না। প্রকৃতির নিয়মই হল পরিবর্তন, আর সেই পরিবর্তনের মধ্যেই শোকও এক সময় কোমল হয়ে আসে। তাই বলা হয় শোক বড়ই ক্ষণস্থায়ী, একটি মানুষকে কাঁদায় ভাবায় আবার সময়ের সঙ্গে সঙ্গে বাঁচার শক্তিও যোগায়। জীবনের চলার পথে শোক স্মৃতিতে রূপ নেয়, আর মানুষ নতুন করে স্বপ্ন দেখতে শেখে। এই কারণেই শোক যত গভীরই হোক তা চিরস্থায়ী নয়, সময়ের কাছে একদিন তার তীব্রতা হার মানে। স্বাগত পাল মামুদপুর আমতলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে লিখেছেন এই মেসেজ। পশ্চিম বর্ধমান থেকে সুচেতা লিখছেন, বর্তমানের ব্যস্ততাময় সময়ে আপেক্ষিকভাবে মনে হয় শোক ক্ষণস্থায়ী, কিন্তু যাদের এই শোকের মধ্যে দিয়ে যেতে হয় তারা জানেন কতটা কষ্টের সেই সময়টা। এগিয়ে যাবার নাম জীবন, তাই মানুষ কষ্টটা চেপে রাখে ও এগিয়ে যায়। বাহ্যিক কিছু বোঝা না গেলেও অন্তরের কষ্টটা অন্তরেই রয়ে যায়। নমস্কার নেবেন, লিখেছেন সুচেতা পশ্চিম বর্ধমান থেকে।
পরের বন্ধুর মেসেজ প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে লিখেছেন। তিনি লিখছেন, বর্তমানে শোক বড়ই ক্ষণস্থায়ী, কথাটি সত্য বটে, চারিদিকে কত মর্মান্তিক ঘটনা রোজ ঘটে, সামাজিক মাধ্যমগুলি ভরা শোকের খবরে, ক্ষণস্থায়ী হলেই তবে সুস্থতা অর্জন শরীরে। বেহালা থেকে লিখেছেন প্রভাতী ভট্টাচার্য। খুব সুন্দর ছন্দে ছন্দে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: এখন ভারতের গ্রামে গ্রামে ছাদের চেহারা বদলে গেছে। আগে যেখানে ছাদে পাপড় আর কাপড় শুকোতে দেখা যেত, এখন সেখানে বিদ্যুতের বিল জিরো হয়ে গেছে। গ্রামে গ্রামে সোলার প্যানেল লাগানো চলছে, আপনিও লাগিয়ে নিন। 78,000 টাকা সাবসিডি দিচ্ছে ভারত সরকার। 30,00,000 বেশি পরিবার তো এর সুবিধা নিচ্ছে। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার সঙ্গে যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
2: The Indian Navy invites online applications from unmarried male and female candidates for 10+2 BTech cadet entry scheme, permanent commission. Last date for submission is 18 June 2026. For more details, visit www.joinindiannavy.gov.in. The Indian Navy, combat ready, cohesive, Atmanirbhar, safeguarding seas for a Viksit Samriddh Bharat. Join Indian Navy.
3: আপনি শুনছেন গানে গানে বাজিমা, গানে গানে বাজিমা 100.1 এফএম গোল্ডে।
4: আপনি শুনছেন 100.1 এফএম গোল্ড। শুরু হয়ে গেল গানে গানে বাজিমাত, আপনাদের সাথে দেবারতী আর রাজর্ষী। গানে গানে বাজিমাত মানে গানের ওপর হরেক প্রশ্ন, আর থাকে আপনার পছন্দের গান শোনার সেগমেন্ট, শোনাতে এ গান।

আপনি বলবেন আপনার প্রিয় রেট্রো বাংলা আধুনিক গানের কথা। সময় এখন থেকে ঠিক 3 মিনিট। প্রথমে লিখবেন SAG, তারপর একটা স্পেস দিয়ে লিখবেন আপনার পছন্দের বাংলা আধুনিক গানের কথা, তারপর আরও একটা স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন লিখে SMS বা হোয়াটসঅ্যাপ করবেন

0: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. গানে গানে বাজি মাত, গানে গানে বাজি মাত,
1: শুনছেন FM গোল্ড, শুনছেন গানে গানে বাজিমাত। গানের হরেক রকম প্রশ্ন নিয়ে সাজানো এই অনুষ্ঠান। চলে আসি প্রথম রাউন্ডে, চিনতে পারো কিনা,
2: চিনতে পারো কিনা,
3: চিনতে পারো কিনা,
4: চিনতে পারো কিনা।
5: চেনাচেনির এই প্রশ্ন, প্রশ্নবান এত কিছুর মাঝেই আমরা দুজন
6: প্রশ্নের যে ক্লু নিয়ে আমরা আসবো সেটা হচ্ছে চিনতে পারো কিনা রাউন্ডের প্রথম ক্লু। উত্তম কুমার অভিনীত সাদা কালো সিনেমার মোহময়ী গান, গানের গীতিকার ছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়।
5: মোহময়ী মানে
6: সুন্দর, দারুণ, ভীষণ ভালো, আর কি বলবো, আর কত কিছু বলবো।
5: ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি ভাবুন কোন গান আর ভাবাভাবির মাঝে তার আগে কি থাকবে।
6: ভাবাভাবির মাঝে যেটা থাকবে সেটা হচ্ছে একটা গান থাকবে, আর এই গানের অনুরোধ আমাদের জানিয়েছেন বিজয় দালাল নালিকুল বন্দিপুর হুগলি থেকে, রইল তার পছন্দের গান সব।

0: गाने गाने बाजी मात, गाने गाने बाजी मात।
1: চিনতে আপনি পারছেন, কারণ প্রথম ক্লুটা আপনি শুনে নিয়েছেন। আর শুনে যখন নিয়েছেন তখন আপনি বুঝেও নিয়েছেন, আর যখন বুঝেও নিয়েছেন তখন আপনি উত্তর দিয়েও দেবেন, আর উত্তর যখন দিয়েও দেবেন তখন আমরা সেটা আমরা লিখেও নেবো। আর সব কিছু যখন হয়ে যাবে তখন আমরা তিনটে ক্লুয়ের পর, তিনটে গান বাজানোর পরে, আপনার অনুরোধের গান বাজানোর পর আমরা সেই উত্তর বলে দেবো। ঠিক হলে হাততালি দেবো, আর যদি ঠিক না হয় তাহলে আমরা মন মরা হয়ে আমরা বসে থাকবো।
2: বুঝলাম, তুমি সমস্ত কিছু বলে দিয়েছো, কিন্তু যেটা বলনি সেটা হলো প্রথম ক্লুটা আরও একবার। উত্তম কুমার অভিনীত সাদাকালো সিনেমার মোহময়ী গান, গানের গীতিকার ছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় ক্লু, সিনেমার কাহিনীকার ছিলেন নিহারঞ্জন গুপ্ত এবং চিত্রনাট্যকার ছিলেন উমানাথ ভট্টাচার্য। সিনেমায় মুখ্য চরিত্রে ছিলেন মাধবী চক্রবর্তী, অসিত বরণ,
1: মাধবী চক্রবর্তী মানে মুখোপাধ্যায়,
2: মুখোপাধ্যায় হ্যাঁ, অসিত বরণ, দিলীপ মুখোপাধ্যায়, কমল মিত্র।
1: বেশ, তাহলে আপনি দ্বিতীয় ক্লুটাও শুনে নিলেন, এবার আবার চলে যাই আপনার অনুরোধের গানের যে চয়েস কারণ।
2: এই মুহূর্তে আমরা শুনবো সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গান, আর অনুরোধ জানিয়েছেন রানাঘাট থেকে দেবাশিস বসু। রইল তার পছন্দের গান সবার জন্য।

0: गाने गाने बाजी मात, गाने गाने बाजी मात। चिंते पारो कीना।
1: একটু একটু করে চিনতে পারছেন, কিন্তু জানিয়ে রাখি সবটাই আপাতত ভুল চেনা হয়েছে।
2: এ মা,
1: যারা যারা মেসেজ করেছেন তাদের কাছে রিকোয়েস্ট, এরকম পাঁচ থেকে করতেই থাকবো আমি। বরং সেই ফাঁকে তিন নম্বর ক্লুটা তো বলবোই, তবে তার আগে প্রথম দুটো ক্লু আরো একবার জানিয়ে দিই।
2: সম্পাদ্য কারো দেখে লিখেছো?
1: সম্পাদ্য উপপাদ্য এইসব ছিল
2: ছিল তোমার আতঙ্কে সেই দিন রাত্রি? না
1: না না, সম্পাদ্য উপপাদ্য তো ভালো মুখস্থ করে লিখে দিয়ে চলে আসে
2: না। এমন হয়েছিল আমাদের এক বন্ধুর যে ধরো ABC দিয়ে পড়ে গেছিল,
1: বুঝতে পারছি। এসব যদি বন্ধু বান্ধবের নমুনা হয় তাহলে আসল মানুষটা কিরকম, মানে যার বন্ধু সে আসলে কেমন সেটাও কিন্তু আমরা বুঝতে পারছি।
2: আমি যদি কখনো গান রেকর্ড করি না সেটা মোহময় গান হবে।
1: আচ্ছা,
2: দ্বিতীয় উপপাদ্য।
1: সিনেমার কাহিনীকার ছিলেন নিহার রঞ্জন গুপ্ত, চিত্রনাট্যকার ছিলেন উমানাথ ভট্টাচার্য, সিনেমায় যারা ছিলেন মাধবী মুখোপাধ্যায়, অসিত বরণ, দিলীপ মুখোপাধ্যায়, কমল মিত্র। তিন নম্বর,
2: তার আগে বলে দিই সিনেমার টাইটেল কার্ডে কিন্তু মাধবী চক্রবর্তী,
1: ওই জন্যই আমরা মাধবী চক্রবর্তী কথাটা ব্যবহার করেছিলাম।
2: তাই তুমি সিনেমাটা দেখেছো?
1: সেই জন্যই তো বললাম,
2: এই করে করে তো পড়াশোনা হয়নি, খালি সিনেমা দেখলে হবে?

0: ইজনের পড়াশোনাটা হয়নি,
1: প্রশ্নপত্রটা কি করে বানাতাম?
0: ও আচ্ছা,
1: মানে কিছু খারাপ হলে কিছু ভালো তো হয়।
0: তিন নম্বর সম্পাদ্যটা বলে দাও।
1: যাত্রিক গোষ্ঠী পরিচালিত এই সিনেমার সঙ্গীত পরিচালক ছিলেন নচিকেতা ঘোষ। সুপ্রিয়া দেবীর লিপে এই গানের শিল্পী ছিলেন বনশ্রী সেনগুপ্ত।
0: এত দ্বারা প্রমাণিত যে আপনারা এতক্ষণ ধরে যে যে দিকে চলে গেছিলেন সেই দিক থেকে এবার ফিরে এসে মোটামুটি সঠিক উত্তরের দিকে আপনাকে আসতে হবে। বনশ্রী সেনগুপ্তর গান এবং উত্তম কুমারের সিনেমা, সুপ্রিয়া চৌধুরীর লিপে গান ছিল, এত কিছু আপনাকে বলে দিয়েছে। তাহলে এবার কিন্তু এবার কার অনুরোধের গান তুমি শোনাবে?
1: বানপুর নদিয়া থেকে রজত বিশ্বাসের অনুরোধের গান মান্নাদের কণ্ঠে রইল সব্বার জন্য।
0: আমাকে তুমি কি বলো?
1: ভয়াকার ভয়কার লো।

0: দিচ্ছি।
1: বেশ, এবার সঠিক উত্তর কে কে দিয়েছেন আগে আমরা শুনে নেব।
2: অভিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে, নিউ টাউন থেকে দীপঙ্কর দত্ত, সুমিতা রায় ঢাকুরিয়া থেকে, শেখ আজহার বারাসাত থেকে, বিরাটি থেকে স্বপ্ন চক্রবর্তী, তানিয়া বিশ্বাস নৈহাটি থেকে, এবং সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে দিয়েছেন।
1: কোন সিনেমার গান ছিল
2: এটা? ছিল ছিন্নপত্র সিনেমার গান। আর যে গান আমরা আসছি শুনবো সেই গান,
1: তবে তার আগে সঠিক উত্তর দিলে যেটা থাকে সেটা সম্পদসম্মান।
3: গানে গানে বাজি মাত, গানে গানে বাজি মাত, স্বর্ণকণ্ঠ স্বর্ণকণ্ঠ।
1: আজ স্বর্ণকণ্ঠ রাউন্ডে শুনবেন একটি গান, আপনাকে চিনতে হবে গানের শিল্পীকে। উত্তর দেবেন হোয়াটসঅ্যাপ বা SMS করে, আমাদের নাম্বার 9903059992। উত্তরের সাথে আপনার পুরো নাম আর লোকেশনটা অবশ্যই লিখবেন।
3: স্বর্ণকণ্ঠ।

0: आपसे प्यार करे कोई तो क्यों प्यार करे, आपकी शक्ल तो क्या बात भी दिल।
1: गाने गाने बाजी मात, गाने गाने बाजी मात। চিনতে পারো কিনা
2: শুনছেন এফএম গোল্ড, শুনছেন গানে গানে বাজি মাত। এবার চলে আসি চিনতে পারো কিনা রাউন্ডের উত্তরের গানে। শুনবেন ছিন্নপত্র সিনেমার গান বনশ্রী সেনগুপ্তর কণ্ঠে।

ক্লান্ত পথ যে অনেক বাকি যদি একটু থাকে পথ যে অনেক বাকি যদি একটু থাকে থাকতে দেবে।

বনশ্রী সেনগুপ্তর কণ্ঠে এই গান শুনতে শুনতে আমরা চলে যাব ছোট্ট একটু সংবাদ বিরতিতে। ফিরছি আবারও 10:10 রাজস্বের দেবারতি গানে গানে বাজিমাত নিয়ে।

0: আকাশবাণী খবর পড়ছি নিবেদিতা লাহিড়ী। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভেনিজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রদ্রিগেজ আজ নতুন দিল্লিতে এক গুরুত্বপূর্ণ বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের সমস্ত দিক খতিয়ে দেখেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে নরেন্দ্র মোদী সরকার উত্তর পূর্ব ভারতের হিংসা ও অশান্তির যুগের অবসান ঘটিয়েছে। সেনাবাহিনীর কাজের গতি ও দক্ষতা বাড়াতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সেনা কমান্ডার বা ফিল্ড কমান্ডারদের আর্থিক খরচের ঊর্ধ্বসীমা দ্বিগুণ করার প্রস্তাবে অনুমোদন দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের আহমেদাবাদে বিশ্ব যোগাসন ক্রীড়া প্রতিযোগিতার সূচনা করেছেন। পশ্চিমবঙ্গ বিধানসভায় ন্যাশনাল ই বিধান অ্যাপ্লিকেশন বা নেভা চালু করার লক্ষ্যে আজ সংসদ বিষয়ক মন্ত্রক ও পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আজ কেরালামে প্রবেশ করেছে। বিশ্ব বক্সিংয়ের সাম্প্রতিকতম র্যাঙ্কিংয়ে মেয়েদের 57 কেজি বিভাগে বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে উঠে এসেছেন জেসমিন ল্যাম্বোরিয়া। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভেনিজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রদ্রিগেজ আজ নতুন দিল্লিতে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। বৈঠকে দুই নেতা ভারত ও ভেনিজুয়েলা দ্বিপাক্ষিক সম্পর্কে সব দিক খতিয়ে দেখেন। জ্বালানি, বাণিজ্য, বিনিয়োগ, স্বাস্থ্য পরিষেবা এবং গাড়ি শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকের পর সাংবাদিকদের কাছে বিদেশ মন্ত্রকের সচিব রুদেন্দ্র ট্যান্ডন জানান, বিশ্বের অন্যতম বৃহত্তম খনিজ তেলের ভাণ্ডার রয়েছে ভেনিজুয়েলাতে। বর্তমানে দেশটি জ্বালানি ক্ষেত্রে বড়সড় বদল আসছে, তাই আজকের আলোচনায় দুই দেশের মধ্যে মজবুত জ্বালানি চুক্তির উপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে। শ্রী ট্যান্ডন আরও জানান, শুধু জ্বালানি ক্ষেত্রটিই নয়, দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও মজবুত করতে পশুপালন, পরিবহন, কৃষিকাজে যন্ত্রপাতি, খনি শিল্প, গাড়ি উৎপাদন এবং ওষুধ শিল্পের মতো ক্ষেত্রগুলো নিয়েও বিস্তারিত কথা হয়েছে।
1: Venezuela possesses one of the largest oil reserves in the world. The Indian economy is a large and growing consumer of oil. Thus, in the energy sector, we see a perfect complementarity. In fact, in our spot purchases, Venezuela has already emerged as the third largest supplier this month. So quite naturally, today's discussions focused on forging an energy partnership.
0: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে ব্রিটেনের বিদেশমন্ত্রী ইভেট কুপারের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। তিনি বলেন, ভারত ও ব্রিটেন ভবিষ্যৎমুখী এবং পারস্পরিক লাভজনক এক নতুন অংশীদারিত্ব গড়ে তোলার সম্পূর্ণ প্রস্তুত। ডক্টর জয়শঙ্কর জানান, এই বৈঠকটি মূলত ভারত ব্রিটেন ভিশন 2035-এর 5টি মূল স্তম্ভ নিয়ে আলোচনা করার বড় সুযোগ। এই 5টি স্তম্ভ হল উন্নতি, প্রযুক্তি, উদ্ভাবন, প্রতিরক্ষা ও নিরাপত্তা, জলবায়ু ও পরিবেশ বান্ধব শক্তি এবং শিক্ষা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বলেছেন যে নরেন্দ্র মোদী সরকার উত্তর পূর্ব ভারতের হিংসা ও অশান্তির যুগের অবসান ঘটিয়েছে। উত্তর পূর্বাঞ্চলীয় পরিষদের 73তম পূর্ণাঙ্গ অধিবেশনে যোগ দেওয়ার পর এক স্যান্ডেলে এক পোস্টে

0: শ্রী শাহ একথা বলেন। তিনি বলেন, এই কাউন্সিল এখন উত্তর পূর্ব অঞ্চলের কৌশলগত উন্নয়নের পাশাপাশি মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ ও সংস্কৃতির বিকাশে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। উত্তর পূর্বাঞ্চল উন্নয়নমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, শক্তিশালী ও আরও সমৃদ্ধ উত্তর পূর্ব ভারত গড়ে তোলার লক্ষ্যে সমস্ত নেতায় আজ একজোট হয়েছেন। সেনাবাহিনীর কাজের গতি ও দক্ষতা বাড়াতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সেনা কমান্ডার বা ফিল্ড কমান্ডারদের আর্থিক খরচের ঊর্ধ্বসীমা দ্বিগুণ করার প্রস্তাব অনুমোদন দিয়েছেন। এর পাশাপাশি চিকিৎসা এবং অন্যান্য প্রকল্প সহ প্রতিরক্ষা পরিষেবাগুলোর সংশোধিত আর্থিক ক্ষমতা হস্তান্তরের নির্দেশিকাও প্রকাশ করেছেন মন্ত্রী। প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, আর্থিক ক্ষমতার এই সংশোধিত নিয়মের ফলে সোয়া এক লক্ষ কোটি টাকারও বেশি মূল্যের প্রয়োজনীয় সামগ্রী কেনা অনেক সহজ ও দ্রুত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে যোগব্যায়াম বা যোগ হল মানব জাতির প্রতি ভারতের এক চিরন্তন উপহার। আহমেদাবাদের এক অ্যারেনায় আয়োজিত প্রথম ওয়ার্ল্ড যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যোগ মানুষের মন শরীর ও আত্মাকে এক সূত্রে বেঁধে সুস্থ ও আরও শান্তিপূর্ণ পৃথিবী গড়ে তুলতে অনুপ্রাণিত করে।
1: जैसे जैसे योगासना स्पोर्ट्स का विस्तार होगा, वैसे वैसे इससे जुड़ी नई संभावनाएं भी बढ़ेगी। ये खिलाड़ियों के लिए नई कैरियर अपॉर्चुनिटीज लेकर आएगा। यह ट्रेनर्स, स्पोर्ट्स साइंटिस्ट, रिसर्चर्स और इवेंट मैनेजर्स के लिए भी नए अवसर बनाएगा।
0: প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন যে প্রথমবার আয়োজিত এই বিশ্ব যোগ চ্যাম্পিয়নশিপ যোগাসনকে একটি আন্তর্জাতিক ক্রীড়া হিসেবে স্বীকৃতি দেবে। এটি তরুণ প্রজন্মের জন্য সুযোগের এক নতুন দিগন্ত খুলে দেবে। আহমেদাবাদের একা আরেনায় আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিতে আমেরিকা, ঘানা, কেনিয়া এবং মালয়েশিয়া সহ বিশ্বের 60টিরও বেশি দেশ থেকে 400রও বেশি প্রতিযোগী উপস্থিত হয়েছেন। আয়োজক দেশ হিসেবে ভারতও এই প্রতিযোগিতায় শক্তিশালী দল নামিয়েছে। সাব জুনিয়র থেকে সিনিয়র মাস্টার্স পর্যন্ত মোট 6টি বয়সভিত্তিক বিভাগে ভারতের 122 জন প্রতিযোগী অংশ নিচ্ছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গ বিধানসভায় ই বিধান অ্যাপ্লিকেশন বা নেভা চালু করার লক্ষ্যে আজ একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। নতুন দিল্লির সংসদ ভবনে আজ সংসদ বিষয়ক মন্ত্রক আয়োজিত এক অনুষ্ঠানে সংসদ বিষয়ক মন্ত্রক ও পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয়। সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু পশ্চিমবঙ্গ বিধানসভার এই অন্তর্ভুক্তিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে বর্ণনা করেন। তিনি বলেন, এর ফলে দেশের সব রাজ্যের বিধানসভা এবং সংসদ এখন একটি একক প্ল্যাটফর্মে চলে এলো। শ্রী রিজিজু জানেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক দেশ এক অ্যাপ্লিকেশন ভাবনাকে বাস্তবায়িত করতেই এই বিশেষ অ্যাপটি চালু করা হয়েছে।
2: প্রাইম মিনিস্টার মোদীজি কা সপনা হ্যায় ডিজিটাল ইন্ডিয়া, পুরা দেশ ডিজিটালি কানেক্টেড হো রাহা হ্যায় অর ওয়ান নেশন ওয়ান অ্যাপ্লিকেশন ন্যাশনাল ই বিধান, উসি সপনা কো পুরা করনে কে লিয়ে তো ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি ভি টোটালি ডিজিটাল অ্যাসেম্বলি হো জায়েগা।
0: অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু, কেন্দ্রীয় আইন ও বিচার প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এল মুরুগান, পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসু এবং ভার্চুয়াল যুক্ত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অর্জুন রাম মেঘওয়ালও পশ্চিমবঙ্গ সরকারের ভূয়সী প্রশংসা করে বলেন, সরকার পরিবর্তনের পর দ্রুত নেভাগ প্রকল্পে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে কাগজের ব্যবহার কমবে, পরিবেশ সংরক্ষণ হবে এবং বিধানসভার কাজ আরও গতিশীল হবে। আদালতের কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI ব্যবহারের বিষয়ে খসড়া নির্দেশিকা প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। শুধুমাত্র কোনো AI বিশ্লেষণ বা অ্যালগোরিদমের সিদ্ধান্তের উপর ভিত্তি করে কোনো মামলার রায় দেওয়া যাবে না বলে এতে স্পষ্ট করে দেওয়া হয়েছে। এই খসড়া প্রস্তাবের উপর আগামী 20 জুন পর্যন্ত জনসাধারণের মতামত চাওয়া হয়েছে। নতুন এই নির্দেশিকায় মামলার ফাইল সাজানো, শুনানির সময়সূচি ঠিক করা, কজলিস্ট তৈরি, আইনি গবেষণা নথিপত্র সারসংক্ষেপ তৈরি, অনুবাদ এবং ট্রান্সক্রিপশনের মতো কাজে AI ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। বিজেপি রাজ্যসভা নির্বাচন এবং উপনির্বাচনের জন্য 11 জন প্রার্থীর নাম আজ ঘোষণা করেছে। দলের জাতীয় সাধারণ সম্পাদক তরুণ চুক এবং রজনীশ আগরওয়াল মধ্যপ্রদেশ থেকে প্রার্থী হচ্ছেন। দলের আরেক সাধারণ সম্পাদক ডক্টর আলকা গর্জার ও সতীশ পুনিয়া রাজস্থান থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। গুজরাট থেকে রাজুভাই শুক্লা, মুকেশভাই রাঠিয়া, মানসিক পারমার ও জিতেন্দ্র মেঘজিভাই কাঞ্জরিয়াকে প্রার্থী করা হয়েছে। অরুণাচল প্রদেশ থেকে তাই তাগাক এবং মণিপুর থেকে সারদা দেবী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এদিকে ওড়িশা

রাজ্যসভার উপনির্বাচনের জন্য দেবাশীষ সামন্ত রায়কে প্রার্থী করেছে দল। সম্প্রতি তিনি বিজেডি ছেড়ে বিজেপিতে যোগ করেছেন। বিহারের মুজফ্ফরপুরের একটি বেসরকারি হাসপাতালে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 5। জেলাশাসক সুব্রত কুমার সেন জানিয়েছেন, ময়নাতদন্তের পর দেহগুলি পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। তিনি আরও জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী শোকার্ত পরিবারগুলোকে 4 লক্ষ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। শ্রী সেন বলেন, দুর্ঘটনা তদন্তের জন্য একটি 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানিয়েছেন যে দেশে পেট্রোল, ডিজেল, এলপিজি এবং প্রাকৃতিক গ্যাসের মজুদ পর্যাপ্ত রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, দেশের কোথাও কোনো এলপিজির ডিস্ট্রিবিউটর বা এজেন্সিতে গ্যাসের ঘাটতির খবর পাওয়া যায়নি। নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, অজীবাশ্ম জ্বালানি বা পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে ভারত অসাধারণ সাফল্য অর্জন করেছে। বিশ্বের অন্যতম শীর্ষ উৎপাদক দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে ভারত। পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা 2 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কেরালামে প্রবেশ করেছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আগামী 7 দিনে কেরল, কর্ণাটক ও তামিলনাড়ুর বিভিন্ন এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, উপহিমালয়, পশ্চিমবঙ্গ, সিকিম, তেলেঙ্গানা, উত্তরাখণ্ড এবং উত্তর ভারতের রাজ্যগুলিতেও আগামী 2 দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশ্ব বক্সিংয়ে সাম্প্রতিকতম র্যাঙ্কিংয়ে নিজেদের শক্তিশালী অবস্থান ধরে রেখেছে ভারত। মেয়েদের 57 কেজি বিভাগে বিশ্ব র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে উঠে এসেছেন জেসমিন লম্বরিয়া। অন্যদিকে এশিয়া চ্যাম্পিয়ন প্রিয়া ঘাংঘাক 60 কেজি বিভাগে এবং বিশ্বনাথ সুরেত 50 কেজি বিভাগে নিজ নিজ ক্যাটাগরির সেরা 3-এর মধ্যে জায়গা করে নিয়েছেন। খবর শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার পড়ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভেনেজুয়েলার রাষ্ট্রদূত ডেলসি রদ্রিগেজ আর নতুন দিল্লিতে এক গুরুত্বপূর্ণ বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের সমস্ত দিক খতিয়ে দেখেছেন। পশ্চিমবঙ্গ বিধানসভায় ন্যাশনাল ই বিধান অ্যাপ্লিকেশন বা নেভা চালু করার লক্ষ্যে আজ সংসদ বিষয়ক মন্ত্রক ও পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। খবর এখনকার মতো এখানেই শেষ হলো। পরবর্তী সংবাদ শুনতে পাবেন আগামীকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

সুরলোকে পাড়ি দিলেন কিংবদন্তি সঙ্গীত শিল্পী সুমন কল্যাণপুর। হিন্দি গানের পাশাপাশি বাংলা সঙ্গীতের সম্ভারও সমৃদ্ধ হয়েছে সুমন কল্যাণপুরের সুরেলা কণ্ঠে। আজ শোনাতে এ গানের দ্বিতীয় পর্যায়ে আপনি অনুরোধ করবেন সুমন কল্যাণপুরের গাওয়া বাংলা বা হিন্দি গানের। প্রথমে লিখবেন SAG, তারপর একটা স্পেস দিয়ে লিখবেন আপনার পছন্দের গানের কথা, তারপর আরও একটা স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন লিখে SMS বা হোয়াটসঅ্যাপ করবেন 9903059992 নম্বরে। আপনার গানের অনুরোধ করার সময় এখন থেকে পরবর্তী 3 মিনিট।

شور و بنجان، شور و بنجان. এবার সুরভ এঞ্জন রাউন্ডের উত্তর শোনার পালা। প্রথম গানটি ছিল শুধু

0: দ্বিতীয় গানটি ছিল
1: রাজশ্রী তোমার জন্য মুদ্রাস্ফীতি অস্ট্রেলিয়ায়, রাজশ্রী তোমার জন্য দুর্ঘটনা সোমালিয়ায়।
0: এবার শুনে নিন তিন নম্বর গানটি।
2: বন্য

চলে আসব উত্তর নিয়ে। স্বর্ণকণ্ঠ রাউন্ডের সঠিক উত্তর দিয়েছিলেন সোদপুর থেকে অভিজিৎ পাল চৌধুরী এবং তানিয়া বিশ্বাস নৈহাটি থেকে। সেই সাথে আমরা শুনছিলাম সুরব্যঞ্জনের গান, আর এরপর চলে আসবে আবারও আপনাদের পছন্দের সেগমেন্ট শোনাতে গান। তবে যারা যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের জন্য রইল একটা জোরদার হাততালি।

এই পর্বে আপনারা শুনতে চেয়েছেন সুমন কল্যাণপুরের কণ্ঠে গান। আর তার প্রথম যে গানের অনুরোধ চলে এসেছে অনেকজন বন্ধুর কাছ থেকে, যেমন লেকটাউন থেকে বিজয়া জানিয়েছেন এই গানের কথা, সৌম্যজিৎ বেহালা থেকে, এবং সেই সাথে স্বাগত পাল, সুরজ পাল, মামুদপুর আমতলা থেকে শুনতে চেয়েছেন সুমন কল্যাণপুরের কণ্ঠে এই গান।

শোনাতে এখানের এই পর্বে আপনারা শুনছেন সদ্য সুরলোকের বাসিন্দা হওয়া আমাদের অতি প্রিয় শিল্পী সুমন কল্যাণপুরের কণ্ঠে বাংলা এবং হিন্দি গান। এই মুহূর্তে যে অনুরোধের গান বাজাব, অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে গানের অনুরোধ জানিয়েছেন এবং সেই সাথে যতদূর মনে হচ্ছে বারাসাত থেকে শঙ্করচন্দ্র দেও এই গানটিরই অনুরোধ জানিয়েছেন। সম্ভবত একটু লিরিক্স বোঝাতে ভুল হয়েছে বা আমাদের বুঝতে ভুল হয়েছে, কিন্তু যতদূর মনে হচ্ছে এই গানই আমাদের দুজন বন্ধুর পছন্দের গান। রইল সেই গান সবার জন্য।

সুমন কল্যাণপুরের কণ্ঠে আবারও একটি হিন্দি গানের অনুরোধ। অনুরোধ জানিয়েছেন নৈহাটি থেকে তানিয়া বিশ্বাস। রইল তার পছন্দের গান সবার জন্য।

পরের গানের অনুরোধ করেছেন সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে, এবং সেই সাথে মৌমিতা মান্না ক্যানিং এর ঝড়খালি থেকে। সুমন কল্যাণপুরের কণ্ঠে বাংলা গান রইল এই মুহূর্তে সকলের জন্য।

0: পরের গান আবারও একটি হিন্দি ছায়াছবির গান, আর এই গানের অনুরোধ জানিয়েছেন কল্যাণী থেকে কমলেশ পাত্র।
1: তুমি গাও।

এই গান শুনতে শুনতে চলে যাব আমরা পরের গানে। পরের গানের অনুরোধ জানিয়েছেন হাওড়ার বালি থেকে দেবপ্রিয় দত্ত বণিক, রইল তার পছন্দের গান আবারও সুমন কল্যাণপুরের কণ্ঠে, তবে এই মুহূর্তে একটি বাংলা গান।

আর এই গান শুনতে শুনতে চলে এসেছে পরের গানের অনুরোধ। জানিয়েছেন বিরাটি থেকে স্বপ্না দত্ত, সুমন কল্যাণপুরের কণ্ঠে আরও একটি বাংলা গানের অনুরোধ।

স্টুডিওর ঘড়ির কাঁটা যা বলছে যে এই পর্বের অর্থাৎ সুমন কল্যাণপুরের গানের অনুরোধ জানানোর সময়টা আজকের মতো শেষ। শেষ যে গানটি শোনাবো সে কাজহার বারাসাত থেকে অনুরোধ জানিয়েছেন, সেই সাথে অনুরোধ জানিয়েছেন কোচবিহার থেকে দুলাল শেহনবিশ। রইল ব্রহ্মচারী সিনেমা থেকে মোহাম্মদ রফি এবং সুমন কল্যাণপুরের কণ্ঠে এ গান। আর যাদের অনুরোধের গান আজ বাজাতে পারলাম না তারা মন খারাপ করবেন না, আগামী দিনে নিশ্চয়ই আপনাদের পছন্দের গানের অনুরোধ অবশ্যই রাখার চেষ্টা করবো।

0: Lights
1: on.
0: Camera
1: rolling.
0: Action.
2: চিত্রধ্বনি রাউন্ডে শুনবেন একটি সিনেমা সংলাপ। সিনেমায় এই সংলাপের শেষেই ছিল একটি গান। আপনাকে বলতে হবে সেই গান কোনটি। উত্তর দেবেন হোয়াটসঅ্যাপ বা SMS করে, আমাদের নাম্বার 9903059992। উত্তরের সাথে অবশ্যই নিজের পুরো নাম আর লোকেশনটা লিখবেন।
3: চিত্রধ্বনি
4: চিত্রধ্বনি।
5: मैं आपसे कुछ कहना चाहता हूं। जब एक शरीफ लड़का किसी शरीफ लड़की से प्यार करता है तो उन्हें शादी कर लेनी चाहिए ना? और जब शादी हो जाती है तो बच्चे भी होने चाहिए।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: আপনি শুনছেন গানে গানে বাজি মাত, গানে গানে বাজি মাত 100.1 এফএম গোল্ডে।
2: আপনি শুনছেন 100.1 এফএম গোল্ড, শুনছেন গানে গানে বাজিমাত, সঙ্গে আছি দেবারতী আর রাজশ্রী। নিউজ এর আগে ছিল চিত্রধ্বনি রাউন্ডের প্রশ্ন।
3: চিত্রধ্বনি,
4: চিত্রধ্বনি
2: শুনেছিলেন এই সংলাপ।
5: মে আপসে কুছ কহনা চাহতা হুঁ, জব এক শরীফ লড়কা কিসি শরীফ লড়কি সে প্যার করতা হ্যায় তো উনে শাদি কর লেনি চাহিয়ে না, আর জব শাদি হো জাতি হ্যায় তো বচ্চে ভি হোনে চাহিয়ে, আর জব বচ্চে হো জাতে হ্যায় তো উনকে লিয়ে ঘর চাহিয়ে, আপনে লিয়ে আর উনকে লিয়ে কপড়ে চাহিয়ে, বড়ে হো জায়ে তো পড়নে লিখনে কে লিয়ে স্কুল ভি ভেজনা চাহিয়ে না। লেকিন লন্ড্রি মে মুঝে সিরফ 45 রুপে মহিনা মিলতা হ্যায়, अब आप ही बताइए कि इस 45 रुपए महीने में कोई घर गृहस्थी का इतना बड़ा बोझ कैसे उठा सकता है?
6: अकेले नहीं उठा सकता, मगर दोनों मिलकर उठा सकते हैं।
5: तो क्या तुम्हारा मतलब है तुम और मैं?
2: ठीक ही ধরেছেন 3420 সিনেমার সংলাপ, রাজ কাপুর নার্গিস জুটির চিরকালীন সিনেমা। আর এই দৃশ্যের পরেই ছিল মান্না দে আল্লতা মঙ্গেশকরের এই গান।

0: আর এই সঠিক উত্তরের গান সঠিকভাবে চিনে নিয়েছেন যেসব বন্ধুরা, তারা হচ্ছেন সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে, শেখ আজহার বারাসাত থেকে, মৌমিতা মান্না ক্যানিং থেকে সঠিক উত্তর সঠিকভাবে চিনে নিয়েছেন। আর তাদের জন্য রইল একটা জোরদার হাততালি।
1: গানে গানে বাজি মাত, গানে গানে বাজি মাত। কিছু কিছু স্টেশন আছে যেখানে দিনের মধ্যে মানুষের আনাগোনা কম কিন্তু অপেক্ষা বেশি। মনে হয় দু মিনিট নেমে বসে যাই সবুজ ছায়ায়, কিন্তু গন্তব্যর ব্যস্ততা আমাদের তাড়া দেয়। সবার যাত্রাপথে এমন এক স্টেশন আছে যেখানে ফিরব বলে ফেরা হয়নি। সেটা দার্জিলিং এর কোনো প্রান্তিক স্টেশন হতে পারে, বা সমতলের মাঠের পর মাঠ জমির মাঝে জিরিয়ে টিরিয়ে নেওয়ার জায়গা। আপনাদের তেমনই কোনো অপেক্ষারত স্টেশনের গল্প নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com এ। জুন মাসের গল্প লেখার বিষয় ছেড়ে আসা স্টেশন, গল্প পাঠানোর শেষ তারিখ 21 জুন। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে। গানের ভিতর দিয়ে, গানের ভিতর দিয়ে
2: আপনি শুনছেন 100.1 FM গোল্ড, শুনছেন গানে গানে বাজিমাত। চলে এলাম গানের ভিতর দিয়ে রাউন্ডে। এই রাউন্ডে আমরা কোন রেট্রো বাংলা গানের থিমের ওপর একটি অনুগল্প আপনাকে শোনাব। সেই অনুগল্পটি শুনে আপনাকে বলতে হবে সেই বাংলার রেট্রো গান কোনটি। উত্তর দেবেন হোয়াটসঅ্যাপ বা SMS করে। আমাদের নাম্বার

0: 9903-05-9992। উত্তরের সাথে অবশ্যই নিজের পুরো নাম আর লোকেশনটা লিখবেন।
1: গানের ভিতর দিয়ে, গানের ভিতর দিয়ে
0: বলতে আমার অনেক সময় লাগে, ভাবতে আরো বেশি। এই ভাবাভাবির মাঝে আলগা হয়ে যায় সম্ভাবনার বেশি।
2: কি সুন্দর কবিতা লেখো গো তুমি।
0: তোর ভালো লাগে, তাই তো লিখি।
2: অনিদা, তুমি না, যতবার লেকের ধারে তুমি আসো, এই জায়গাটায় সব সময় বসো। কেন গো অনিদা?
0: ভালো লাগে রে পিলু, বেশ নিরিবিলি।
2: আমার তো বাবা হই হুল্লোড় ভালো লাগে।
0: আসলে এখানে এলে তোকে নিজের মতো করে পাই।
2: অনিতা, তুমি আমাকে এতটা ভালোবাসো?
0: হ্যাঁ বা নাতে ভালোবাসার কথা বলা যায় নাকি? তুই বুঝিস না তোকে কতটা চাই।
3: সাগরে পাঁচিল, তুমি ও আমি, দিবস জানি

0: গানের ভিতর দিয়ে আপনি শুনছেন গানে গানে বাজিমা, গানে গানে বাজিমা 100.1 FM গোল্ডে। গানের ভিতর দিয়ে
1: শুনছেন গানে গানে বাজিমাত, শুনছেন গানের ভিতর দিয়ে রাউন্ড। একটু আগে শুনেছিলেন একটি অনুকল্প, সেই অনুকল্পটি যে বাংলার রেট্রো গানের আধারে তৈরি, এখন সেই গান আপনাদের জন্য।

0: প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এই গান সঠিকভাবে চিনে নিয়েছেন যারা, তাঁদের নামগুলো জানিয়ে দিই। ক্যানিং থেকে মৌমিতা মান্না, শোভা বসু যাদবপুর থেকে এবং দেবপ্রিয় দত্ত বণিক বালি হাওড়া থেকে। আর যারা যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের জন্য থাকলো এটা।
1: গানের ভিতর দিয়ে, গানের ভিতর দিয়ে
2: শুনছেন এফএম গোল্ড, শুনছেন গানে গানে বাজিমাত। এবার গানের ভিতর দিয়ে রাউন্ডের দ্বিতীয় অনুগল্প শোনার পালা। নিজের নাম আর লোকেশন লিখে উত্তর পাঠাবেন 9903059992 নম্বরে।
1: গানের ভিতর দিয়ে, গানের ভিতর দিয়ে
2: হঠাৎ যদি বৃষ্টি নামে ভিজব তুমি আমি, জ্বরটা আসুক ভীষণ ভাবে উষ্ণতাটাই দামি।
0: কবি অনির্বাণ বসু, আমার অনিদা, ফিজিক্সে এমএসসি গোল্ড মেডালিস্ট, সবাই যখন চাকরির খোঁজে পাগলটার যে কি মনে হলো, খাতা পেন নিয়ে লিখতে বসলো। অনিদার লেখা থেকেই আমাদের প্রেমের কবিতা শুরু।
2: পিলু, পরশু শান্তিনিকেতন যাচ্ছি রে।
0: কেন গো?
2: ওই লিটল ম্যাগাজিনের কাজ আছে রে।
0: ওই করো তুমি, রাত দিন শুধু লেখো।
2: আরে বাবা, লেখাটাই তো আমার কাজ।
0: অনিদা, কিছু মনে করো না, এমন কাজ করো যাতে তোমার পকেটে একটা টাকাও ঢোকে না।
2: পিলু, তুই এভাবে বলতে পারলি?
0: সরি গো অনিদা, আমি আসলে ওভাবে বলতে চাইনি, কিন্তু কি করব বলো, বাড়িতে সম্বন্ধ দেখা শুরু হয়ে গেছে।
2: বাহ, নে ধীরে ধীরে করে বিয়েটা আবার করে নে।
0: অনিদা, তুমি আমাকে কোনো দিনই বুঝলে না, শুধু চেনো তোমার কবিতা আর কবিতার খাতাকে।
2: পিলু যাস না, পিলু।
0: সকলেই অঝোর ধারার, বৃষ্টি কি আর হয়, কেউ কেউ আগুন হয়েই সারা জীবন রয়।

0: গানের ভিতর দিয়ে, গানের ভিতর দিয়ে আপনি শুনছেন গানে গানে বাজিমাত, গানে গানে বাজিমাত 100.1 FM গোল্ডে। গানের ভিতর দিয়ে, গানের ভিতর দিয়ে
1: শুনছেন গানে গানে বাজিমাত, শুনছেন FM গোল্ড। বাংলার রেট্রো গানের থিমের উপর আমাদের গল্প, আর সেই গল্প শুনে আপনাকে বলতে হবে গানটি কি। গানের ভিতর দিয়ে রাউন্ডের দ্বিতীয় গল্পটি যে বাংলা গানের ভাবনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে, দেখুন তো।

0: মান্নাদের গান শুনছিলাম, মান্নাদের গানের সঠিক উত্তর খাড়াখাড়া দিয়েছেন।
1: শঙ্কচন্দ্র দে বারাসাত থেকে, কিশোর কুমার দে দমদম পার্ক থেকে, রীতা শ্রীমানী বেলঘরিয়া কলকাতা শাট থেকে, অদিতি মিত্র বজবজ থেকে এবং শোভা বসু যাদবপুর থেকে দিয়েছেন সঠিক উত্তর। আজ যার জন্মদিন অর্থাৎ এস পি বালসুব্রমণিয়ামের কণ্ঠে গান রইল এই মুহূর্তে সেই বিখ্যাত ফিল্ম রোজা থেকে এবং সেই সাথে সহশিল্পী কে এস চিত্রা।

0: গানের ভিতর দিয়ে, গানের ভিতর দিয়ে
1: শুনছেন এফএম গোল, শুনছেন গানে গানে বাজিমাত। গানের ভিতর দিয়ে রাউন্ডের এবার তিন নম্বর গল্প। গল্প শুনে বলুন কোন রেট্রো বাংলা গানের সাথে গল্পের মিল পাচ্ছেন। নিজের নাম আর লোকেশন লিখে SMS বা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9903059992 নম্বরে।
0: গানের ভিতর দিয়ে, গানের ভিতর দিয়ে
1: গোলাপের সব পাপড়ি ছিঁড়ে ফেলার পর গন্ধ লেগে থাকে হাতের আঙুলে। সম্পর্ক ভেঙে যাওয়ার পর জীবন জুড়ে শুধু স্মৃতির গন্ধ।

পিসির শ্বশুরবাড়ি থেকে আসা সম্বন্ধে 7 দিনের মধ্যে বিয়েটা হয়ে গেল। না করে আমার কাছে আর কোনো ইঞ্জিনিয়ার, কর্মসূত্রে বিদেশে থাকে। বিয়ের 2 দিন পরই পাড়ি দিলাম টেক্সাসে। দেশে থেকে গেল আমার ছোটবেলা, মেয়েবেলা, বাবা মা। ফেলে গেলাম অনিদা আর কবিতাকে। দেশে ফিরলাম 1.5 বছর পর। এসে দেখি আমার ঘরে বিয়েতে পাওয়া যাবতীয় উপহার ডাই করে রাখা। এক এক করে দেখছিলাম, হাতে এলো একটা প্যাকেট, খুললাম, একটা খাতা, কবিতার খাতা। প্রথম পাতায় লেখা, প্রণয়ের অলংকারে সাজায় তোমারে কি করে বোঝাই বলো, ধন্য যে কি অহংকারে তুমি যে আমায় গড়ে দিলে মনে অন্তরে, সাধ হয় তোমায় দিতে তোমারই সে আনন্দেরে।

0: গানের ভিতর দিয়ে আপনি শুনছেন গানে গানে বাজিমাত, গানে গানে বাজিমাত 100.1 FM গোল্ডে। গানের ভিতর দিয়ে
1: শুনছেন গানে গানে বাজিমাত, আপনারা আছেন গানের ভিতর দিয়ে রাউন্ডে। এবার চলে আসি 3 নম্বর প্রশ্নের উত্তরে। শুনেছিলেন অনুগল্প, আর অনুগল্পের সাথে উত্তরের গানটা এবার মিলিয়ে নিন।

0: সঠিক উত্তর যারা যারা দিয়েছেন তাদের নামগুলো এবার বলার পালা। শঙ্করচন্দ্র দেব বারাসাত থেকে, অদিতি মিত্র বজবজ থেকে, দেবপ্রিয় দত্ত বণিক বালি হাওড়া থেকে দিয়েছেন সঠিক উত্তর।
1: সূর্য ঘড়ি বলছে রাত 11:55 হয়ে 18 সেকেন্ড। গানে গানে বাজিমাতের চলার পথ প্রায় শেষের দিকে, তবুও শেষ গান শোনার আগে আরও একবার বলবো, এই যে আপনারা পাশে থাকেন ভালো লাগে, কিন্তু ভালো লাগবে তখন যখন আপনাদের ফিডব্যাকটা পাবো।
0: একদমই তাই, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে SMS বা হোয়াটসঅ্যাপ করে জানাতে পারেন অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে, ভালো না লাগলে সেটাও জানাতে পারেন, নতুন কী চান সেটাও আমাদেরকে জানাতে পারেন।
1: তাহলে দেবারতী আর রাজর্ষীকে আপনারা আজকে বলুন যে তারা বাড়ি যাক, আপনারাও থাকবেন গানের সাথে। আবার দেখা হবে পরের সপ্তাহে, পরের বৃহস্পতিবার ঠিক রাত 9:30 গানে গানে বাজিমাত নিয়ে থাকবো আমরা। ভালো থাকবেন, ভালো রাখবেন,
0: শুভরাত্রি।

আকাশবাণী কলকাতা, আধুনিক বাংলা গান শুনলেন সুমন কল্যাণপুরের কণ্ঠে। ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক বাংলা গানের অনুষ্ঠান। পরবর্তী শিল্পী জগন্ময় মিত্র।

যত লিখে যাই তবু না ফুরায়, চিঠি তো হয় না শেষ, স্মৃতির বিনায় আজও বাজে হায় প্রথম।

শুনলেন আধুনিক বাংলা গান জগন্ময় মিত্রের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় ও এফএম প্রচার তরঙ্গে একযোগে 107 মেগাহার্টজে। পরবর্তী আধুনিক বাংলা গান শুনবেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

আকাশবাণী কলকাতা, আধুনিক বাংলা গান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। পরবর্তী আধুনিক বাংলা গানগুলি শুনবেন মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে।

আকাশবাণী কলকাতা, ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক বাংলা গান। পরবর্তী গানগুলি শুনুন গীতা দত্তের কণ্ঠে।

0: পছন্দতে
1: মোরা সামল করি
0: জলে ভেজে রোদে পড়ি
1: তবু ভেজে মরি
0: সেই রক্ষ মাটি পছন্দতে
1: মোরা সামল করি
0: ও ধানে রাখিতে পিতে পাঠা ছেলে পাখি গাহে গা
1: কাটি ধান কাটি ধান আয় রে কাটি ধান কাটি ধান আয় রে।

আকাশবাণী কলকাতা শুনলেন আধুনিক বাংলা গান গীতা দত্তের কণ্ঠে। ডিটিএস বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক বাংলা গানের অনুষ্ঠান, দুটো পর্যন্ত শুনবেন আধুনিক বাংলা গান আকাশবাণী কলকাতা। পরবর্তী আধুনিক বাংলা গান শুনুন কিশোর কুমারের কণ্ঠে।

0: হে জীবন।
1: আকাশবাণী কলকাতা, শুনছিলেন আধুনিক বাংলা গান। অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়, ওয়েফএম প্রচার তরঙ্গে একযোগে 107 মেগাহার্জে। স্টুডিও ঘরেতে এখন রাত দুটো, সময় এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানের। প্রথমে শুনবেন মৌজাক ছায়াছবি থেকে মান্না দের কণ্ঠে গানটি।

কাল হলে কথা ওঠে মর্ত লোকে, যদি জগাই মাধাই, ঠিক বলিনি, যদি জগাই মাধাই।

নেশার ঘরে কি বলতে কি বলে ফেলি একে ওকে, যদি জগাই মা ধাই কিছু মনে করো না, যদি জগাই মা।

0: সমান সমান অনেক সাথেও মানতে পারি লক্ষ্য ব্লেডেও কামালে যে উঠবে না তোমার দাড়ি বুঝলে নারী ওই লক্ষ্য ব্লেডেও কামালে যে উঠবে না তো গোপার দাড়ি ও পাগ লাগারোজ কোথায় আছে নেই বুঝিতা জানা পাগ লাগারোজ কোথায় আছে নেই বুঝিতা জানা। শুনছেন মৌজাক বাংলা ছায়াছবি থেকে গানগুলি, গানটি শুনলে না মান্না দে এবং আশা ভোসলের কণ্ঠে, পরবর্তী গানটিও শুনুন একই বাংলা ছায়াছবি, গানটি গেয়েছেন মান্না দে।
1: এবার মোলে সুতো হব

শুনলেন বাংলা ছায়াছবি মৌচাক থেকে আশা ভোজলের কণ্ঠে গানটি। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়, শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। পরবর্তী গানটি শুনুন বাঘবন্দির খেলা বাংলা ছায়াছবি থেকে, গানটি গেয়েছেন মান্না দে।

শুনলেন বাঘবন্দি খেলা থেকে গানটি। পরবর্তী গানগুলি শুনবেন দুই ভাই বাংলা ছায়াছবি থেকে। প্রথম গানটি গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়।

মাগারে। কিরে খামলি কেন, বাজা গামাপা মাগারে।

দুই ভাই বাংলা ছায়াছবি থেকে শুনছেন গানগুলি। পরবর্তী গানটি গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায় এবং ইলা বসু।

শুনলেন দুই ভাই বাংলা ছায়াছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে গানটি। আকাশবাণী কলকাতা শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। পরবর্তী গানগুলি শুনুন সাগরিকা ছায়াছবি থেকে। প্রথম গানটি গেয়েছেন শ্যামল মিত্র।

শুনলেন সাগরিকা ছায়াছবি থেকে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে গানটি। পরের গানটি শুনুন, একই ছায়াছবি, গানটি গেয়েছেন আলপনা বন্দ্যোপাধ্যায়।

সাগরিকা ছায়াছবি থেকে শুনলেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে গানগুলি। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। পরবর্তী বাংলা ছায়াছবি একান্তপন, প্রথম গানটি গেয়েছেন আশা ভোসলে।

আকাশবাণী কলকাতা শুনছিলেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। একান্তবন ছায়াছবি থেকে শুনলেন আশা ভোসলের কণ্ঠে গানগুলি। স্টুডিও ঘড়িতে এখন 3:26, সময় এখন নানা রঙের গানের অনুষ্ঠানের। প্রথমেই শুনবেন লোকগীতি, শিল্পী অমর পালের কণ্ঠে।

শুনছিলেন লোকগীতি শিল্পী অমর পালের কণ্ঠে, আকাশবাণী কলকাতা। শুনছেন নানা রঙের গানের অনুষ্ঠান। পরবর্তী গানটিও গেয়েছেন অমর পাল।

চণ্ডীদাস মালের কণ্ঠে শুনলেন পুরাতনী সঙ্গীত। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় এফএম প্রচার তরঙ্গে একযোগে 107 মেগাহার্জে। এখন শুনবেন নজরুল গীতি পণ্ডিত অজয় চক্রবর্তীর কণ্ঠে।

0: পরবর্তী অনুষ্ঠান একটু পরে।
1: তবলায় দেবাশিস সরকার, রাগ আহির ফৈরাব।

এতক্ষণ খেয়াল শুনলেন রাগ আহির ভৈরব। শিল্পী ছিলেন পণ্ডিত জগদীশ প্রসাদ, তবলায় দেবাশিস সরকার। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেনবো। প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের এই অনুষ্ঠানে এখন শরৎবাদন, শিল্পী ত্রৈলী দত্ত, রাগ পরমেশ্বরী, তবলায় পিন্টু দাস।

এতক্ষণ শরদে শুনলেন রাগ পরমেশ্বরী, শিল্পী ছিলেন ত্রৈলী দত্ত, তবলায় পিন্টু দাস। প্রভাতি আজ এই পর্যন্তই। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেইনবোয়ে। ভোর ঠিক 5টায় আপনাদের প্রিয় অনুষ্ঠান চিরন্তনী।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোরুধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা, তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেনবোতে প্রতি শুক্র শনি রবি ভোর ঠিক 5টা থেকে। আজ 5ই জুন শুক্রবারের চিরন্তনী, সঙ্গে আমি উজ্জ্বল। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো আমাদের জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992 এই নাম্বারে। আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশের সঙ্গে আমাদের সম্পর্ক, আমাদের ভারসাম্য, সেগুলো যদি ঠিকভাবে রক্ষিত না হয়, সেগুলো যদি রক্ষিত না হয় তাহলে আমরা কিন্তু আমাদের জীবন থেকে আস্তে আস্তে হারিয়ে যাব এক সময়। বারবার করে এই কথাটা উঠে আসে, কিন্তু আমরা এই কথাটার গুরুত্ব কতটা বুঝতে পারি। আজকে এই পরিবেশ দিবস উপলক্ষে একটি গল্প শোনাবো আপনাদেরকে, খুব পরিচিত একটি জানা গল্প, কিন্তু কেমন যেন মনে হলো আজকে পরিবেশ

দিবসের উপলক্ষে এই গল্পটা মনে হয় খুব ভালো মিল খাবে, তাই এই গল্পটা আপনাদের জন্য বেছে এনেছি। কোন গল্প নিশ্চয়ই বলবো, তবে এই মুহূর্তে রবীন্দ্রনাথের একটি গান দিয়ে শুরু করছি আজকের এই চিরন্তনী, পীযূষকান্তি সরকারের কণ্ঠে। আসলে সব কাজ থাক না পড়ে, একটু পাশে বসা সেটাই তো ভালো লাগা, তাই নয়?

চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।

রবীন্দ্রনাথের গল্প শুভা। মেয়েটির নাম যখন শুভাসিনী রাখা হয়েছিল, তখন কে জানত সে বোবা হবে? তার দুটি বড় বোনকে সুকেশিনী এবং সুহাসিনী নাম দেওয়া হয়েছিল, তাই মিলের অনুরোধে তার বাপ ছোট মেয়েটির নাম রাখে শুভাসিনী। এখন সকলে তাকে সংক্ষেপে বলে শুভা। বস্তুগত অনুসন্ধান আর অর্থ ব্যয়ে বড় দুটো মেয়ের বিবাহ হয়ে গেছে। এখন ছোটটি পিতামাতার নীরব হৃদয়ভারের মতো বিরাজ করছে। যে কথা কয় না, সে যে অনুভব করে, এটা সকলের মনে হয় না। এজন্য তার সাক্ষাতেই সকলে তার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করত। সে যে বিধাতার অভিশাপ স্বরূপে তার পিতৃগৃহে এসে জন্মগ্রহণ করেছে, এ কথা সে শিশুকাল থেকে বুঝে নিয়েছিল। তার ফলেই হয়েছিল সাধারণের দৃষ্টিপথ হতে সে নিজেকে গোপন করে রাখার চেষ্টা করত। মনে করত, আমাকে সবাই ভুললেই বাঁচি। কিন্তু বেদনা কি কেউ কখনো ভুলে? পিতামাতার মনে যে সর্বদাই তা জেগে থাকত। বিশেষত তার মা তাকে নিজের একটা ত্রুটি স্বরূপ দেখতেন, কেননা মা পুত্র অপেক্ষা কন্যাকে নিজের অংশরূপে দেখেন। কন্যার কোনো অসম্পূর্ণতা দেখলে সেটা যেন বিশেষ করে নিজের লজ্জার কারণ বলে মনে করেন। বরঞ্চ কন্যার পিতা বাণীকণ্ঠ শুভাকে তার অন্য মেয়েদের অপেক্ষা যেন একটু বেশি ভালোবাসতেন, কিন্তু মা তাকে নিজের গর্ভের কলঙ্ক জ্ঞান করে তার প্রতি বড় বিরক্ত ছিলেন। শুভার কথা ছিল না, কিন্তু তার সুদীর্ঘ পল্লব বিষ্টিত বড় বড় দুটি কালো চোখ ছিল এবং তার ওষ্ঠাধর ভাবের আভাস মাত্রে কচি কিশলয় মতো কেঁপে উঠত। কথায় আমরা যে ভাব প্রকাশ করি, সেটা আমাদেরকে একটা নিজের চেষ্টায় গড়ে তুলতে হয়, কতটা তর্জমা করার মতো। সকল সময় ঠিক হয় না, ক্ষমতার অভাবে অনেক সময় ভুলও হয়ে যায়, কিন্তু কালো চোখে কিছু তর্জমা করতে হয় না। মন আপনি তার উপর ছায়া ফেলে, ভাব আপনি তাহার উপর কখনো প্রসারিত হয়, কখনো মোদিত হয়, কখনো উজ্জ্বলভাবে জ্বলে ওঠে, কখনো ম্লানভাবে নিবে আসে, কখনো অস্তমান চন্দ্রের মতো অনেশভাবে চেয়ে থাকে, কখনো দ্রুত চঞ্চল বিদ্যুতের মতো দিক বিদিকে ঠিকরিয়ে ওঠে। মুখের ভাব বই আজন্মকাল যাহার অন্য ভাষা নাই, তার চোখের ভাষা অসীম উদার এবং অতল স্পর্শ গভীর, অনেকটা স্বচ্ছ আকাশের মতো উদয়াস্ত এবং ছায়ালোকের নিস্তব্ধ রঙ্গভূমি। এই বাক্যহীন মানুষের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন মহত্ত্ব আছে। এই জন্যে সাধারণ বালক বালিকারা তাকে এক প্রকার ভয় করত, তার সাথে খেলা করত না। সে নির্জন দ্বীপ প্রহরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন। এই হল শুভার পরিচয়। শোভা যেন প্রকৃতির মতো শব্দহীন সঙ্গীহীন। তার চোখের মধ্যে যে ভাব খেলা করে, সে ভাব যেন আকাশের মতো, যেখানে বৃহতের ছায়া পড়ে প্রতি মুহূর্তে। গ্রামের নাম চণ্ডীপুর। নদীটি বাংলাদেশের একটা ছোট নদী। গৃহস্থ ঘরের মেয়েটির মতো বহুদূর পর্যন্ত তার প্রসার নয়। নৈরদশা তন্নী নদীটি আপন কুল রক্ষা করে কাজ করে যায়। দুধারের গ্রামের সকলেরই সঙ্গে তার যেন একটা না একটা সম্পর্ক আছে। আসলে এরকম নদী আমাদের চারপাশে হয়তো
অনেক গ্রামে রয়েছে, কিন্তু এই নদীগুলোকে আমরা নিজেরাই হয়তো কখনো কখনো নষ্ট করে ফেলি, আর সেই জন্যে এই নদীগুলো আমাদের যারা অনেক কিছু দিতে চায় কিন্তু কখনো কখনো সে দেওয়াটা তার সম্পূর্ণ হয় না। দুধারে লোকালা এবং তরুচ্ছায়া ঘন উচ্চ তট, নিম্নতল দিয়ে গ্রাম লক্ষ্মী স্রোতশীলী, আত্মবিস্মৃত দ্রুত পদক্ষেপে প্রফুল্ল হৃদয়ে নিজের অসংখ্য কাল কল্যাণ কার্য করে চলেছে। বাইকণ্ঠের ঘর নদীর একেবারে উপরে, তার বাখারের বেড়া, আটচালা, গোয়ালঘর, ঢেকেশালা, খড়ের স্তূপ, তেঁতুলতলা, আম কাঁঠাল এবং কলার বাগান নৌকাবাহী মাত্রেরই দৃষ্টি আকর্ষণ করে। এই গার্হস্থ স্বচ্ছলতার মধ্যে বোবা মেয়েটি কারো নজরে পড়ে কিনা জানি না, কিন্তু কাজকর্মে যখনই অবসর পায় তখনই সে নদী তীরে এসে বসে। প্রকৃতি যেন তার ভাষার অভাব পূরণ করে দেয়, যেন তার সাথে কথা কয়। নদীর কলধ্বনি, লোকের কোলাহল, মাঝের গান, পাখির ডাক, তরুর মর্মর, সমস্ত মিশে চারদিকের চলাফেরা আন্দোলন কম্পনের সঙ্গে এক হয়ে সমুদ্রের তরঙ্গ রাশির মতো বালিকার চির নিস্তব্ধ হৃদয় উপকূলের নিকটে এসে ভাঙে ভেঙে পড়ে। প্রকৃতির এই বিবিধ শব্দ এবং বিচিত্র গতি এই বোবার ভাষা, বড় বড় চক্ষুপল্লব বিশিষ্ট সুপার যে ভাষা, তাহারই একটা বিশ্বব্যাপী বিস্তার। ঝেড়ে রবপূর্ণ তৃণভূমি হতে শব্দাতীত নক্ষত্র লোক পর্যন্ত কেবল ইঙ্গিত, ভঙ্গি, সমীত ক্রন্দন এবং দীর্ঘ নিঃশ্বাস। এবং মধ্যাহ্নে যখন মাঝিরা জেলেরা খেতে যেত, গৃহস্থেরা ঘুমত, পাখিরা ডাকত না, খেয়াল মুখ বন্ধ থাকত, স্বজন জগৎ যখন সমস্ত কাজকর্মের মাঝখানে সহসা থেমে গিয়ে ভয়ানক বিজন মূর্তি ধারণ করত, তখন রুদ্র মহাকাশের তলে কেবল একটি বোবা প্রকৃতি আর একটি বোবা মেয়ে মুখোমুখি চুপ করে বসে থাকত। একজন সুবিস্তীর্ণ রৌদ্রে আর একজন ক্ষুদ্র তরুচ্ছায়ায়। শোভার যে গুটিকতক অন্তরঙ্গ বন্ধুর দল ছিল না তা নয়, গোয়ালের দুটি গাভী, তাদের নাম সর্বশী আর গাঙ্গুলি। সে নাম বালিকার মুখে তারা কখনো শোনেনি, কিন্তু তার পদশব্দ তাহারা চিনত। তাহার কথাহীন একটা করুণ সুর ছিল, তার মর্ম তার ভাষার অপেক্ষা সহজে বুঝিত। শোভা কখন তাদের আদর করছে, কখন ভৎসনা করছে, কখন মিনতি করছে তা তারা মানুষের অপেক্ষা ভালো বুঝতে পারত। শোভা গোয়ালে ঢুকে দুই বাহুর ধারা সর্প শরীর গ্রীবাবেষ্ট করে তাহার কানের কাছে আপন গণ্ডদেশ ঘর্ষণ করত, এবং পাঙ্গুলি স্নিগ্ধ দৃষ্টিতে তার নিকট নিরীক্ষণ করে তার গা চাটত। বালিকা দিনের মধ্যে নিয়মিত তিনবার করে গোয়াল ঘরে যেত, তাছাড়া অনিয়মিত আগমনও ছিল। গৃহে যেদিন কোনো কঠিন কথা শুনত সেদিন সে অসময়ে তারই মুখ বন্ধু দুটোর কাছে আসত, তাহার সহিষ্ণুতা পরিপূর্ণ বিষাদ শান্ত দৃষ্টিপাত হতে। তারা কি একটা অন্ধ অনুমান শক্তির দ্বারা বালিকার মর্ম বেদনা যেন বুঝতে পারত, এবং শোভার গা ঘেঁষে এসে অল্পে অল্পে তাহার বাহুতে শিং ঘষে ঘষে তাকে নির্বাক
ব্যাকুলতার সঙ্গে সান্ত্বনা দিতে চেষ্টা করত। এছাড়া ছাগল বিড়াল শাবক, কিন্তু তাদের সাথে শুভার এরূপ সমকক্ষ ভাবের মৈত্রী ছিল না, তথাপি তাহার যথেষ্ট আনুগত্য প্রকাশ করত। বিড়াল শিশুটি দিনে এবং রাত্রে যখন তখন শুভার গরম কোলটির কাছে এসে বসত। এবং সুখ নিদ্রার আয়োজন করত। শোভা তার গ্রীবা এবং পৃষ্ঠে কোমল আঙ্গুলি বুলিয়ে তার নিদ্রাকর্ষণের বিশেষ সহায়তা হয়, এরকম অভিপ্রায় প্রকাশ করত। উন্নত শ্রেণীর জীবের মধ্যে শোভার আরো একটি সঙ্গী জুটেছিল, কিন্তু তার সাথে বালিকার ঠিক কিরূপ সম্পর্ক তা নির্ণয় করা কঠিন, কারণ যে ভাষা বিশিষ্ট জীব, সুতরাং উভয়ের মধ্যে সমভাষা ছিল না। গোসাইদের ছোট ছেলেটা, তার নাম প্রতাপ, লোকটি নিতান্ত অকর্মণ্য। সে যে কাজকর্ম করে সংসারের উন্নতি করতে চেষ্টা করবে, বহু চেষ্টার পর বাপ মা সে আশা ত্যাগ করেছেন। অকর্মণ্য লোকের একটা সুবিধে ওই যে আত্মীয় লোকেরা তার উপর বিরক্ত হয় বটে, কিন্তু প্রায় তাহারা নিঃসম্পর্ক লোকেদের প্রিয় পাত্র হয়, কারণ কোন কার্যে আবদ্ধ না থাকাতে তারা সরকারি সম্পত্তি হয়ে দাঁড়ায়। শহরে যেমন একটা গৃহ সম্পর্কহীন সরকারি বাগান থাকা আবশ্যক, তেমনি গ্রামে দু চারটে অকর্মণ্য সরকারি লোক থাকা বিশেষ প্রয়োজন। কাজে কর্মে আমোদে অবসরে যেখানে একটা লোক কম পড়ে, সেখানে তাদেরকে হাতের কাছে পাওয়া যায়। প্রতাপের প্রধান শখ ছিপ ফেলে মাছ ধরা, এতে অনেকটা সময় সহজে কাটানো যায়। অপরাহ্নে সেই নদীর তীরে একে প্রায় সেই কাজে নিযুক্ত থেকে দেখা যেত, এবং এই উপলক্ষে শুভার সাথে তার প্রায় সাক্ষাৎ হতো। যে কোনো কাজে নিযুক্ত থাক, একটা সঙ্গী পেলে প্রতাপ থাকে ভালো। মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ, এই জন্য প্রতাপ শুভার মর্যাদা বুঝত। এই জন্য সকলেই শুভাকে শুভা বলত। প্রতাপ আরেকটু অতিরিক্ত আদর সংযোগ করে শুভাকে শু বলে ডাকত। শুভা তেঁতুলতলায় বসে থাকত, আর প্রতাপ অনতি দূরে মাটিতে ছিপ ফেলিয়া জালের দিকে চেয়ে থাকত। প্রতাপের একটি করে পান বরাদ্দ ছিল, শোভা তা নিজে সেজে আনত, এবং বোধ করি অনেকক্ষণ বসে বসে চেয়ে চেয়ে ইচ্ছে করত প্রতাপের কোনো একটা বিশেষ সাহায্য করতে, একটা কোনো কাজে লাগতে, কোনো মতে জানিয়ে দিতে যে এই পৃথিবীতে সেও একজন কম প্রয়োজনীয় লোক নয়। দেখুন, আমাদের জীবনের প্রত্যেকেই আমাদের মূল্যটা তখনই খুঁজে পাই যখন আমরা অন্যের কোন রকম কাজে লাগি, আর সেটাই কিন্তু আমাদের একমাত্র আনন্দ। যখন অন্যের মুখে হাসি ফোটে আমার কোনো কাজের জন্য, সে

তাই ওর মধ্যে তার দ্বন্দ্ব থাক, হিংসা থাক, কুটিলতা থাক, কিন্তু কোথাও দিনের শেষে মনটা একটা অদ্ভুত তৃপ্তিতে ভরে যায়। ঠিক তেমনিভাবে যে শোভাকে সবাই খানিকটা দুর্চ্ছাই করত, সেও চাইত সারা পৃথিবীকে জানিয়ে দিতে যে সেও একজন কম প্রয়োজনীয় লোক নয়। কিন্তু কিছুই করবার ছিল না। তখন সে মনে মনে বিধাতার কাছে অলৌকিক কোনো ক্ষমতা প্রার্থনা করত, মন্ত্র বলে সহসা যেন একটা আশ্চর্য কাণ্ড ঘটাতে ইচ্ছে করত যা দেখে প্রতাপ আশ্চর্য হয়ে যাবে। বলতো, তাই তো, আমাদের শুভের হচ্ছে এত ক্ষমতা তা তো জানতাম না। শোভা যদি জলকুমারী হতো, আস্তে আস্তে জল থেকে উঠে একটা সাপের মাথার মুনি ঘাটে রেখে যেত, প্রতাপ তার তুচ্ছ মাছ ধরা রেখে সেই মালিকে জলে ডুব দিত এবং পাতালে গিয়ে দেখত রূপার অট্টালিকার সোনার পালঙ্কে ওকে বসে আমাদের আমাদের বাণীকণ্ঠের ঘরের সেই বোবা মেয়ে সু, আমাদের আমাদের সুয় সেই মনোদীপ্ত গভীরে নিস্তব্ধ পাতালপুরের একমাত্র রাজকন্যা, তাহলে কি হতে পারত না? তা কি এতই অসম্ভব? আসলে আসলে কিছুই অসম্ভব নয়। কিন্তু তবুও সুপ্রজা সমূহ পাতালের রাজবংশে না জন্মে বাণীকণ্ঠের ঘরে এসে জন্মেছে এবং গোসাইয়ের ছেলে প্রতাপকে কিছুতেই আশ্চর্য করতে পারছে না। সবার বয়স ক্রমে বেড়ে উঠছে, ক্রমে সে যেন নিজেকে আপনি অনুভব করতে পারছে, যেন কোনো একটা পূর্ণিমা তিথিতে কোনো একটা সমুদ্র থেকে জোয়ারের স্রোত এসে অন্তরাত্মাকে এক নতুন অনির্বচনীয় চেতনা শক্তিতে পরিপূর্ণ করে তুলেছে। সে আপনাকে আপনি দেখছে, ভাবছে, প্রশ্ন করছে, কিন্তু বুঝতে পারছে না।

চিরনতন কথায় সাজানো চিরনতনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে। শুনছি রবীন্দ্রনাথের লেখা শুভা। আজকে বিশ্ব পরিবেশ দিবস নিয়ে সারাদিন বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান হবে, কিন্তু আমার কোথাও মনে হলো এই যে মেয়েটি শুভা, এ যেন প্রকৃতিরই আর এক রূপ। শুধু চোখ মেলে চেয়ে থাকে নীরবে আমাদের চারপাশে, আমরা এর মূল্য বুঝতে পারি না। আর সেই মূল্য বুঝতে পারি না বলেই ধীরে ধীরে আমরা এর সঙ্গে এমন কিছু ব্যবহার করি যেগুলো আমাদেরকেই ধীরে ধীরে হয়তো ক্ষয়ের পথে, লয়ের পথে নিয়ে যায়। গভীর পূর্ণিমা রাতে সে একদিন ধীরে শয়নগৃহের দ্বার খুলে ভয় ভয় মুখ বাড়িয়ে বাইরের দিকে চেয়ে দেখে, পূর্ণিমা প্রকৃতিও শোভার মতো একাকিনী সত্য জগতের ওপর জেগে বসে আছে। কখনো কখনো তার মনে হয় কয়েকটা সমুদ্র থেকে জোয়ারের স্রোত এসে তার অন্তরাত্মাকে এক নতুন অনির্বচনীয় চেতনার শক্তিতে পরিপূর্ণ করে তুলছে। সে আপনাকে আপনি দেখছে, ভাবছে, প্রশ্ন করছে, কিন্তু বুঝতে পারছে না। যৌবনের রহস্যে, পুলকে, বিষাদে, অসীম নির্জনতার একেবারে শেষ সীমা পর্যন্ত, এমনকি তা অতিক্রম করেও থমথম করছে, একটা কথাও বলতে পারছে না। এই নিস্তব্ধ ব্যাকুল প্রকৃতির প্রান্তে একটা নিস্তব্ধ ব্যাকুল বালিকা দাঁড়িয়ে। এদিকে কন্যা ভারগ্রস্ত পিতামাতা চিন্তিত হয়ে উঠেছেন, লোকও অন্য আরম্ভ করেছে, এমনকি এক ঘরে করবে এমন যন্ত্রাবর শোনা যাচ্ছে। বাণীকণ্ঠের সচ্ছল অবস্থা, দুবেলায় মাছ ভাত খায়, এজন্যে তাহার শত্রুও ছিল। দেখুন, আমাদের জীবনের এটাই বড্ড মানে গতিটাই এরকম, সামাজিক জীবনের, প্রাকৃতিক জীবনের নয়। আমাদের জীবনের দুটো পর্ব চলে পাশাপাশি হাত ধরাধরি করে, একটা সামাজিক জীবন, একটা প্রাকৃতিক জীবন। প্রাকৃতিক জীবন প্রকৃতি তৈরি করেছে, তার কিন্তু খুব বেশি সংশোধন সবসময় হয় না, হয়তো কখনো কখনো ইভলিউশন হয়, অভিযোজন। কিন্তু সামাজিক জীবনের যে পরিবর্তন কিংবা তার সংশোধন প্রতি মুহূর্তেই হয়ে চলে, যুগে যুগে, দেশে দেশে, কালে কালে, কারণ এটা মানুষ তৈরি করেছে। কার স্বার্থে, সেটাই সব থেকে বড় প্রশ্ন। যারা তৈরি করেছে তারা নিজেদের স্বার্থে না সাধারণের স্বার্থে? যাই হোক, গল্পটা অনেকটা এরকম যে